আকাশবাণী আগরতলা, আজ মঙ্গলবার, 19শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 25শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 9ই জুন 2026 খ্রিস্টাব্দ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 56 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন।

0: Asim town in Sarangani province on Mindanao Island. The quake initially triggered tsunami warnings in the Philippines, Indonesia, Japan and Australia. However, these warnings were later cancelled or downgraded. Philippine officials also reported that approximately 10,000 families were displaced by the disaster. Mindanao in the Philippines is the second largest island by both area and population and is home to approximately 26 million people. And in women's cricket, India defeated West Indies by 26 runs in their first warm-up match ahead of the ICC Women's T20 World Cup in Cardiff, UK yesterday. After being invited to bat first, Harmanpreet Kaur led Women in Blue, posted 179 for 8 in the stipulated 20 overs, powered by Bharti Fulmali's unbeaten 56 runs off 40 balls. India will next face host England in their next warm-up fixture tomorrow. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রাজশেখর বসুর রচনা থেকে পাঠ।
2: রাজশেখর বসুর রচনা থেকে পাঠ। 400-500 বৎসর পূর্বে যখন মানুষের জ্ঞানের সীমা এখনকার তুলনায় সংকীর্ণ ছিল, তখন কেউ কেউ সর্ববিদ্যা বিশারদ গণ্য হতেন, কিন্তু এখন তা অসম্ভব। যিনি খুব শিক্ষিত তিনি শুধু দু একটি বিষয় উত্তম রূপে জানেন, কয়েকটি বিষয় অল্প জানেন এবং অনেক বিষয়ে কিছুই জানেন না। যিনি জ্ঞানী ও সজ্জন তিনি নিজের জ্ঞানের সীমা সম্বন্ধে সর্বদা অবহিত থাকেন এবং তার বহির্ভূত কিছু বলে অপরকে বিভ্রান্ত করেন না। বিজ্ঞানী এবং সর্বশ্রেণীর বিশেষজ্ঞের উপর জনসাধারণের প্রচুর আস্থা দেখা যায়। অনেকে মনে করে অধ্যাপক, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার প্রভৃতি নিজ নিজ বিষয়ে সর্বজ্ঞ। কোনো প্রশ্নের উত্তরে যদি বিশেষজ্ঞ জানি না বলেন, তবে প্রশ্নকারী ক্ষুণ্ণ হয়। কেউ কেউ স্থির করে এর বিদ্যা বিশেষ কিছু নেই। সাধারণে যেসব বিষয়ের জন্য বিশেষজ্ঞকে প্রশ্ন করে তার অধিকাংশ স্বাস্থ্য বিষয়ক, কিন্তু জ্যোতিষ, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা প্রভৃতি সম্বন্ধে অনেকের কৌতূহল দেখা যায়। তুচ্ছ, অতুচ্ছ, সরল বা দুরূহ যে সকল বিষয় সাধারণে জানতে চায় তার কয়েকটি নমুনা দিচ্ছি। ধূমপানে দাঁতের গোড়া শক্ত হয় কিনা, পাতি বা কাগজি নেবু কোনটায় ভিটামিন বেশি, মিছরির ফুড ভ্যালু কি চিনির চাইতে বেশি, রবারের জুতো পরলে কি চোখ খারাপ হয়, নতুন সিমেন্টের মেঝে ঘামে কেন, উদয় অস্তের সময় চন্দ্র সূর্য বড় দেখায় কেন, সাপ নাকি শুনতে পায় না, কেঁচো আর পিঁপড়ের বুদ্ধি আছে কিনা, দাবা খেললে আর অঙ্ক কষলে বুদ্ধি বাড়ে কিনা, বাসন মাজার ক্যাঁচ ক্যাঁচ শব্দে গা শিউড়ে ওঠে কেন, যে প্রশ্নের বৈজ্ঞানিক সমাধান এখনো হয়নি তার উত্তর দেয়া অবশ্য অসম্ভব। অনেক প্রশ্নের উত্তর দেয়া সম্ভবপর হলেও তা অল্প শিক্ষিত লোককে বোঝানো যায় না। সরল প্রশ্নের উত্তরও অতি দুর্বোধ হতে পারে। যাকে প্রশ্ন করা হয় তিনি সবগুলির উত্তর নাও জানতে পারেন, কিন্তু কোনো ক্ষেত্রেই প্রশ্নকারীকে যা তা বলে ভোলানো উচিত নয়। যদি উপযুক্ত উত্তর দেয়ার বাধা থাকে তবে সরলভাবে বলা উচিত, তোমার প্রশ্নের উত্তর এখনও নির্ণীত হয়নি, অথবা প্রশ্নটির উত্তর বোঝানো কঠিন, অথবা উত্তর আমার জানা নেই। দুঃখের বিষয় অনেকে মনে করেন যা হয় একটা উত্তর না দিলে মান থাকবে না। উত্তরদাতার এই দুর্বলতা বা সত্যনিষ্ঠার অভাবের ফলে জিজ্ঞাসুর মনে অনেক সময় ভ্রান্ত ধারণা উৎপন্ন হয়। আমেরিকান লেখক উইলিয়াম বেব তার জাঙ্গল পিস নামক গ্রন্থে একটি অমূল্য উপদেশ

0: দিয়েছেন। দিস ওয়ার্ডস শুড বি রেডি ফর ইনস্ট্যান্ট ইউজ বাই এভরি অনেস্ট সায়েন্টিস্ট, আই ডোন্ট নো। প্রত্যেক বিষয়ে মত স্থির করবার আগে যদি তন্নতন্ন বিচার করতে হয়, তবে জীবনযাত্রা দুর্বহ হয়ে পড়ে। সর্বক্ষণ সতর্ক ও যুক্তিপরায়ণ হয়ে থাকা সহজ নয়। বিজ্ঞানী ও অবিজ্ঞানী সকলেই নিত্য নৈমিত্তিক সাংসারিক কার্যে অনেক সময় অপ্রমাণিত সংস্কারের বশে বা চিরাচরিত অভ্যাস অনুসারে চলেন। এতে বিশেষ দোষ হয় না যদি তাঁরা উপযুক্ত প্রমাণ পেলেই সংস্কার ও অভ্যাস বদলাতে প্রস্তুত থাকেন। তীক্ষ্ণ বুদ্ধি বিজ্ঞানী যখন তাঁর গবেষণা ক্ষেত্রের বাইরে আসেন, তখন তিনিও সাধারণ লোকের মতন অসাধারণ হয়ে পড়েন। বিজ্ঞানী অবিজ্ঞানী সকলেই অনেক সময় কুযুক্তি বা হেত্যাভ্যাস আশ্রয় করেন। আবার সময়ে সময়ে অশিক্ষিত লোকেরও স্বভাবলব্ধ বৈজ্ঞানিক বুদ্ধি দেখা যায় এবং চেষ্টা করলে অনেকেই তা আয়ত্ত করতে পারেন।
1: সুভাষিত অনুষ্ঠানে শুনলেন রাজশেখর বসুর রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান, প্রথম শিল্পী মনোময় ভট্টাচার্য।

জোজোর কণ্ঠে শুনলেন সর্বশেষ ভক্তিগীতি। এরই সাথে অঞ্জলি অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কক্বরক অনুষ্ঠান হায়ুংনি খরাং।

0: 쓱 약허바 타샤쓱 꼭 타이네 온카 벽작마 올랑마오 벽작마 그리 힌게 그 당동여의 트이 탕마파노 자고고 앙 함자고 비리만노 쪼바노 따이 삭노 베드구이 이러마노 아버니바그녀 지니만 타이럭노 증노르낭등 코럭사 구수 까함 버리작 चलाबरी बिनी दफनी यखबा जत्तो बरक दफनी बागै लाइबुमावो जत्तो निसाय कराक हलंग थंग काइरुमा बायबाक्सा आम हायमा कलायो आसिक जरा खनालेक्या ककहम सिस्टर निवेदिता सलंगमणि कग्र
1: आइनो ख्रां पांदाव जोंताबो खनालायनो लाइथांजक जरनि ककरकनो दिनि नहाय शालो बमहाय पाति मुंगरकंखा आब्रनुबि ककिशा आव जों शालब्रमनो जरा जरनि ककलाम रखनाय दंलायो बो शालो बमहाय पाति मुंगरकं दिनिनि शालो 1772 1772 बिसि তিনিন হাই শাল ন চবাবো পুইলা রং বাই চবা নাংলাই মানে চেংজাক মানে শাল হই মই দোখলাই জাগ দিত 1986 একেবারে 1986 বিশিনি তিনিন হাই শাল শাল চকুর জন্য পুইলা ভারত হা কতর এইডস বেমারি মানজাক মানে ককতমা মানো তিনিন হাই শাল ন 1963 বিশিনি সিমি সেবকলাই থানি রংনি বিশিং এবার সামংকলাই থানি রংনি বিশিং চলাবরিনি বিশিং ও রাংনি মানমারি ফেরলায়াবই বাক্সাকে খ্লাইমানি কেরংন খাজাগো আপনি বাগিন তিনি নিশালন বেলাই নমুই তো খ্লাই জগাই দঙ্গ 1968 বিশিনি তিনি নাই শাল হংকাঙ্কি ভারত হা কতনি মন্ত্রীপক্ষরক জওয়াহরলাল নেহরুনি থিমানি উল লাল বাহাদুর শাস্ত্রী ভারতনি মন্ত্রী বক্রক হানিনাই সামাইতাংমানি শাল তিনি হাই শালন আবনো কারেই তিনি হাই শালন হায়ঙ্ক সিমং শাল হানিব পালাই জাগি দঙ্গ তিনি হাই শালন 1920 বিরসা মুন্ডা নিথৈমানি শাল হানি মৈতো খ্লাই জাগি তহতে পালাই জাগিব দঙ্গ বক্রক সা ভারত হা কতনি মুঙ্গনাং আদিবাসী রকনি ইয়কমানি চবাব চবা খ্লাই নাই খরকসা খা কতর তংমানি বিনি তিনি থেমানি শাল নেই মৈতো খ্লাই জাগাই তঙ্গ আসিক জরা যেন খেনালাইখা লাইথাং যাক জরানি কক তিনি হাই শাল বোম হাই পাতি মুংরক আবরণ চেং মৈতো খ্লাইলাই দং তাবুক চেং খেনালাইনে শাক হামগ্রাইনি কক আও সা খামগ্রাইনি কগো যেন সারা থাকাঙ্কাই সালব্রম ন যেন খালায় বো বমহাইকে চিনি তমুং সামু রক্তংকাঙ্কাই চিনি সাক খামগ্রাই সাকনি বাকে হামগ্রাই অঙ্কুক আবরণ রুগেই যেন পান্ডানি বিষংটি খালায় তিনি বো যেন কিসা খালায়ন তিনি যেন খালায়ন থালিক ব্লাই চিনি সাকনি বাকে বুসুক জরাতে হামকো কাহাম অং আবরণ রুগেই তামনিকাই যেন শালব্রম নত এবার উরাম উরাম নালিক চামানো রুগী থালিক বুফং কাইমানো রুগীনি ককলাম খালায় তিনিকে চিন খালায়ন থালিক ব্লাই চামানি এবার থালিক ব্লাইও মাই চামানি আবো চিনি শাকনি বাকি পুসুক জরতে কাহাম কক আবনো রুগী থালিক ব্লাইও মাই চামানি তসং নুগো কাইলাবারি পান্দারগো এবার জেসা পান্দারগো ফানো কবংমা জাগাও ন খাইলিক বলায়ও মাই চাকাঙ্কাই বেলাইন থক থক তাই কাহামু হি যেন সাইমানো আবনু কারিব থালিক বলাইন বো যেন চাউই শাক হামি বাকি হামগ্রাইনি বাকি সামু ফুনাং মানো আ জাগাও থালিক বলায়ও অ্যান্টি অক্সিডেন্ট তাই পলিফেনল হইনাই তংমানি বাগিন অবচিনী হজম শক্তি

0: এবার ডাইজেশনও কাহাম খ্লাইও তাই চিনি বুকুর্ণ নাইথক খ্লাইতানি চিনি শাকনো কাহাম খ্লাইতানি বেলাইন চুবাও চামুং কুতুং থালিক ব্লাইও শাকা রেখা হাঙ্কাই বিনি ব্লাইনি শাকাও মুম হাই কাইসা বেলাইন পাতলা মানি দঙ আবো চামুং কুতুং ক্লাই খা হাঙ্কাই আবো চামুং বাই বাকসা বিনি থকমুং তাই বিনি পুষ্টি আবো আরো দালক জাগাই থাঙ্গাই চিনি চামুং চা জাগাই থাঙ্গো তে আবো চিনি শাকনি বাকে বেলাইন কাহাম থালিক ব্লাই নি চাকুক মানি হাঙ্কা হাঙ্কাই থালিক ব্লাইও গোবাং কুক পলিফেনল দঙ তে এন্টি অক্সিডেন্ট আবো চিনি শাকনি চামুং হজম খাইতানি তাই শাকনি হামিয়া টক্সিন ন কারি থানি বেলাই নচুবাবো তাই হজম যেসা চামুং ফানো হজম খাইতানি চিনো বেলাইখেন চুবাবো আবনো কারিব থালিক ব্লাইও এন্টি ব্যাকটেরিয়াল দঙ আবুনি বাকি থালিক ব্লাই শাকাও যেসা চামুং ফান তংখাঙ্কাই বিনি যে হামিয়া ব্যাকটেরিয়া রক থাকবায় তাই চামুং কাহাম তাই কথক খ্লাইও থালিক ব্লাইও মাইচা খাঙ্কাই চুনুক বিনি বাহাইন কাইসা দঙ থালিক ব্লাইনি মাইকুটুং এবার যেসা চামুং ফানো থালিক ব্লাইও তনখাঙ্কাই বিনি বাহাইবাই ন বেলাইন থক থক হেমা দঙ তাই আজাগাও বিনি যত পুষ্টি গনাং মানে হাবি থাকমানি বাকি চিনি শাকনি বাকি কাহামঙ্গ আপনো কারিব চিনি তংখর ন স্নাম থানি এবার তংখর কাহাম খ্লাই তনি থানি প্লাস্টিক নি মাইরাং গ্লাস রক চুং চামুং চামানি আবনি ন কারিনেই চুং থালিক ব্লাইও মাইচা খাঙ্কাই চিনি তংখর নব কাহাম খ্লাইও তাই আবো চিনি যত বরক নি তংখর নি বাকি বেলাইন কাহামঙ্গ আবনি বাকিন থাইলিক ব্লাই মাইচা মানে থালিক ব্লাইও মাইসা মানে তাই থালিক ব্লাই সামানি চিনি শাকনি বাকি বেলাইন কাহামক আসুক জরা সঙ্গ শাক খামক্রাইনি কগ থালিক ব্লাইনি কগ্ন খালাইখা
1: আহো ফাটিকে সঙ্গ আসুক জরা খালাইখা সাক খামক্রাই থালিক ব্লাইন রগি চিনি সাকনি বাকি তামো তামো কাহাম আপনার রগি কগলাম তাব খালাইনে আমরা কাইমান রগি কক থাকে থাইনি আমরা কাইন বাকি যেন হা সমান তাই অমহাই হাতাই হা রেখে রব কাহাম হা নাই কাইনানি নামাই বন কাইন সুকান হাকর খুরনা নাঙ্গানো দক চিনি সিমি সিনিশি সেন্টিমিটার কেবেন কোয়ারখে তাই ফাংসারা বাই ফাংসারা চালমানকে দক মিটার গজালখে কাইনে নাঙ্গানো হাকর খরচাও বিশি এপানো যেন সেরনৈসে মোসুক বিখি এবার জাবরা কসগ্রুই কাইমানখন অঙ্গ তামনি মালে আমরা কাইনে বাকি যেন আসে কবুনি সার রক পাই রেনা নাঙ্গিয়া বথাই কাহাম তাই কমন নাই বস্তং রক খিসা সকাগৈ যেন বসলিঙা ন কাইমানো এবার খেবা কলম খাইজাক অমহাই চারা নাহারে কাইমানো কাইনানি জরার খুনকেবা যেন বৈশাখনি সিমি ভাদ্র তালন অমহাই জরাও কাইখেন সাহামগো তাই ওয়াতি মল হংকে যেন ইয়াফাংনি জাবরা ববরার গাহামকে সাই রেনা নাঙ্গানো তাই গসংমা জরাও অঙ্কে দুই রানসাই থাকমানি বাকি বুফাং ইয়াফাঙ্গ দুই লুনানি বাকি চিং ইয়াফাঙ্গুরি ওই কিসা কচুক খালাই হাতেওই চিং হাতি বারসাও ওয়াইসা খালাই দুই লুখাঙ্কে যাও বুফাংলক সৌই ফাইগিয়াঙ্কে চিং ওয়াতিন বারো বুফাংবাই থাঙিয়ানা তৈখে থাংমানি আংনা বাকি বন ইয়াফাঙ্গ ওয়া বাইখে গ্রাকে তগৈ বুফাং ওয়াও খাই রেনা নাঙানো মহাকে যেন

0: আও আশুক যারা খানার কে আমরা কাইমানোর গে কক থাকে থাইনি হাইনু খরং তাও খানালাইনে কক থুম র
1: আও ককথুম নি বিষয় পুইলানি ফটং মনি অপন কাঙ্গাই ককথুম ত্রিপুরা হাপাং ককথুম তাই হুগুমু দাগি কুমি বুকাকতেই পদ্মশাকাত নি বাগি কইমুং লাইয়া ফার্নানি বাগি কপকমু ভারত হা কত নিজতন স্লাই কুচুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মশাকাত নি বাগি কইমুং লাই ইয়া ফার্নানি বাগি কপক জাখা খোরচা জাক থাই 1954 বিশিনি সিমি কক্রবাই তাই রং থংমুং শাকনাই লুকু হামগ্রাইনি সামুং তাংনাই সই সিমুং তাই তাংরং পাইফাল তাই স্নামুং আকরক পাই ফ্লাইয়াওই সামুং তাংনা পাইফ্লাইয়াওই সামুং তাংনাই রগ্ন অহা কতরনি যতনি কুচুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত ইয়াফার জাকনাই অসকাতনি বিশিঙ্গ তঙ্গ পদ্মবিভূষণ পদ্মভূষণ তাই পদ্মশ্রী 2027 বিশিনি লুকুচং রায়দার সান্ন কিতিঙ্গি ভারত হাপাংনি পদ্মশকাত নিবাগে অনলাইনও কয়লাইয়া ফানানি নাংনাই পদ্মশকাত নিবাগে কৈমুং https://awards.gov.in ও পোর্টাল নিবিশিংতেই অনলাইনও কয়লাই ইয়াচাক জাকনাই অনলাইনও কৈমুং ব্লাই ইয়াফানানি বাগে নাংমানি কয়লাইতাই শুক্রবুই ককথুম ও পোর্টালও মাননাই বিস্কাং 30 জুলাই নিয়েবা 31 জুলাই 2026 সালমারিনি বিশিঙ্গ অনলাইনও কৈমুং ইয়াফার জাক রগ্ন সিমিন ইয়াসাক জাকনাই হাস্তে হাফাংনি জেনারেল এডমিনিস্ট্রেশন পলিটিক্যাল নাইখুংনি বখাক্তি অকক্তমা সাকলাই জাখা
0: আহ ফারিকেসং তেকেশা নালেন ককথুম তাই হুকুমু বেডেকনি বখাক্তি সাকলাই জাকা কেন্দ্র হাপাং বিসিসি নি পৌমানোর গেই লোক হামক্রাই নি বাকি শিবির যোগালি জাগি তং আব অ জুন তানি নস্কাং সালচি ব্রিনসিমি সালচি দক জরা হাস্তে বেরেমনি শিবিরঙ্গানে রবীন্দ্র শতবার্ষিকী ভবন আবনকারি ব্লক তাই আউলি আমচাই নি বাকি শিবিরঙ্গানে শিবির যুগল জাগানে অ জুন তালনি ন সালচি বানি সিমি সালচি সিনি সাল জরা অ শিবিরক নাই হিনি সাজাকা আর ও সাজাক তঙ্গ শিবিরক নাংমানি নারক জাগানে আয়ুষ্মান ভারত পিএম সূর্যগর পিএম সনিধি অমহাইরগ্ন রগৈ লুকরগ্ন সিসারি মুং তাই বরকনি মুং রক সেবসাব মানান বাকি তিসা জাগান হানি সাজাক খা
1: ককথুম হুকুমু নাইখুং নিবখাকতেই তেকাইশা সাকলাই জাকা আবং খা বুসকাং সাল নেচি সা আগস্ট নি সিমি সাল নেচি থাম আগস্ট জরা জেলা কেরং নিবখাকতেই খোয়াই জেলানি লোয়াজিমা বাই কাইশা আলাই দেখে লোক আদালত নি লোয়াজিমুং নাহার জাকা ও জায়গাও অনলাইন তাই অফলাইন তৈব লোক মানজাক

0: মান্নাতেই নি শেপ রোজাক নাই অবনি নাহার মুং অংখা এবা থিম অংখা কলাইখে জুংজাল অপরিণানি তঙ্ক চাংখে হদাতেই সামুং কাহাম খ্লাইনানি ও সামনি বিশৃঙ্খলি খড়কসা খড়কসানি মুসুমা বাই সালাই মালাইমানি বিশৃঙ্খলি কচাং কচাং খে সামুং রক পাইনানি সামুং চাসারেনানি
1: কেসা কক থম না লুকরং নি টং কচাং তাই বাই আপচারি মতংনার বাকি খুয়াই হাংকর নি ইন্দু বাংলা আরিয়াম চাই 163 দ্বারা বক্সিন জাকা আর সাজাকা আরিয়াম চাই বারা মিটার খবজাক থাইরগ হর দামচানি সিমি আশুক দাম বাজারা লুকরং নি থাংলাই জুথানি কিহাজক মানা খাইমুং দাগি জাকা আবো তঙ্গন বুসকাং জুলাই তানি সাল চিসিনি সাল জরা তুমুং ও কেরং রাইজান গছিয়া একবা মানি আলু করুন হংকে বি এন এস এস নৈসাই নিজিথাম 163 দারান রগি নাংমাসক মাজরা রোজাংনাই হিনি সাজাকা অবহাইন করবুক সাব ডিভিশন নি খবজাক বিউপি লবকান্ত পারানিসিমি বিউপি চাপলিন ছড়া জরা আরিয়ামচানি বারামি তার খবজাক থাইরগ হর দামদক নি সিমি আশুক দামদক জরা আর ভাইন 163 এক জারি খাইজাখানে সাজাখা আরও সাজাকা হর দামদক নি সিমি আশুক দামদক জরাব আরও নিবার জামানজাক নাইকল ফাংনি গ সিমুং মানজাক বলাই লগিও করি হিনকে খরক বুড়ি তাই আবুনি সাই গবাং লুকরক কথুমলাই থাংলাই সু খাইমাংলা খানে সাজাখা আবো তঙ্গন বুসকাং জুলাই তানি সাল চি থাম সাল জরা আরও বহাইন সাজাকা তুমুং অ গ সিমুং অ কেরংরাই জন গ সিমুং হাংকে একবা গছি হাংকাংকে বি এন এস এস নৈসাই নৈশিথাম নৈরা নৈশিথাম নং দারানরগী নাংমানি মাজরা রোজাংনাইনি সাজাকা আও আশুক জরা খালাইকা কক থমরক হাইনু খরঙ্গ তাবো খালাইন সেবগ বরক তলংমানি কক রক
0: আও সেবগ বরক তলংমানি কক পুইলো ফাসিং তঙ্গ স্টাফ সিলেকশন কমিশন এবার খাতে কম্বাইন গ্রাজুয়েট লেভেল আমজক মূ নই সাই নি চিদক নি বাকি অনলাইনতেই কয়লে সানজাকা গ্রাজুয়েট ক্যান্ডিডেট স্ট্রক অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট নখবই জুদা জুদা থায়ো কয়লাই রিমান্নাই উমর অংখা বিশি চিচারনি সিমি বিশি নেই চিসনি তাই থামচিনি সিমি থামচি নেই বিশি জরা নারক জাকা ফিয়া খাতিজাক থাইরংনি বাকি হিংকা হাঙ্কাই বিশিবা কবং ফানো চুগানো তাই উকলুক লাইজাক দফারংনি বাকাঙ্কাই বিশি থাম কবং ফানো চুকনাই বুড়ি এস সি তে এস টি ক্যান্ডিডেট দংনি বাকি কয়লাই রানানি বাকি ফি নাংলাক তাই গুবন দংনি বাকি হিংকা ফি নাঙানো রাসা অনলাইন তৈ কয়লাই রানানি পাইথাক সালংখা অজুন তালনি সালনি চিনি শাল জরা হর দামচিসা জরা জরার যাক নাই মুচুকনাই ক্যান্ডিডেট স্ট্রক স্টাফ সিলেকশন কমিশন নি সরকারি ওয়েবসাইট এবার হাপাংনি ওয়েবসাইটও এইচ টিটিপিএস কলন স্ল্যাশ এস এস সি ডট এন আই সি ডট ইন ও ওয়েবসাইটও থাকি নাই কয়লাই রেমান নাই
1: সেবক বরক লংমানি নাইলেন আরও সাজাকা ডিরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ার ত্রিপুরা নেহরু কমপ্লেক্স গুরখা বস্তিও ইউডিসি একবা আপার ডিভিশন ক্লার্ক আন্ডিজাব গ্রুপ সি নন গেজেটেড কাইসা পোস্ট

হাইনু খরঙ্গ আসুক যারা খানালাকি আর চাপং খরং রেখা জর্না আরেং হাইনু খরং পান্ডা তিন বাকি অরণ্য পাখ্যা তিন হাইনু খরং পান্ডানো কংথাংমাকে আং সুভাষ তাই শিল্পী দেববর্মা যতনানো পুঙ্কাহাম

রবিকিরণ অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন সুপ্রীতি ঘোষ। রবিকিরণ অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা।

আকাশ বাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপর শুনবেন স্থানীয় বাংলা সংবাদ, এবং এরপর কক বরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। ফিলিপিন্সে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 35, আহত 200 জনেরও বেশি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাত শুরু হওয়ায় উদ্বিগ্ন ভারত। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থার রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারের বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউটি এবং ত্রিপুরার শ্রীমন্তপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। ওই সাংসদদের স্বাক্ষরিত চিঠি গতকাল জমা পড়ে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিক্ষুব্ধ সাংসদের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতানেত্রীরা বৈঠকে যোগ দেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লা, এনসিপি এসপির নেত্রী সুপ্রিয়া সুলে প্রমুখ। উদ্ভাবন, বিশ্বব্যাপী অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের ফলে আগামী 5 বছরে ভারতের ওষুধ শিল্পের পরিমাণ দ্বিগুণ হবে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লিতে গতকাল গ্লোবাল অ্যাম্বাসেডর মিট অন দ্য ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং গ্লোবাল ড্রাগ রেগুলেটার্স কনক্লেভ অ্যান্ড ইন্টারন্যাশনাল এক্সিবিশন অফ ফার্মা অ্যান্ড হেলথ কেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, ভারত সম্প্রতি 9টি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে এবং এখনও পর্যন্ত 50টিরও বেশি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত সাধারণ ওষুধের ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং ভালো গুণমানযুক্ত ওষুধ পণ্যের ওপর গুরুত্ব দিচ্ছে। ভারতের ওষুধ শিল্প বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গঠনে এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ওষুধ পৌঁছে দিতে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, আসামের বিখ্যাত জিআই ট্যাগপ্রাপ্ত তেজপুর লিচু আন্তর্জাতিক বাজারে পৌঁছে যাচ্ছে। তিনি বলেন, এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস

এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি এপিইডি এর সহায়তায় তেজপুর লিচু এই প্রথম দুবাইয়ে রফতানির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, এই উদ্যোগটি এই অঞ্চলের লিচুকে বিশ্বব্যাপী স্বীকৃতি দেবে, কৃষকদের ভালো দাম পেতে সাহায্য করবে এবং উত্তর পূর্ব ভারতের কৃষি পণ্যের জন্য নতুন সুযোগ তৈরি করবে। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন, দুজনের অবস্থা সংকটজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে 5 জন স্থায়ী শ্রমিক ও 3 জন ঠিকা শ্রমিক। ইস্পাত মন্ত্রক সূত্রে জানা গেছে, ইস্পাত গলানোর 1 নম্বর প্ল্যান্টে গলিত ধাতু বহনকারী একটি বালতি মই থেকে পড়ে গেলে বিস্ফোরণ ঘটে, তা থেকেই ছড়িয়ে পড়ে আগুন। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে, গঠন করা হয়েছে 3 সদস্যের একটি এনকোয়ারি কমিটিও। এর নেতৃত্বে রয়েছেন সেলের বোকারো ইস্পাত প্রকল্পের ডিরেক্টর ইনচার্জ। কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী এইচ ডি কুমারস্বামী গতকাল বিশাখাপত্তনমের ওই ইস্পাত প্রকল্পটি সরেজমিনে খতিয়ে দেখেন। তিনি নিহতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা এবং আহতদের 10 লক্ষ টাকা করে সহায়তা দানের কথা ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশাখাপত্তনমের এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। এদিকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে এককালীন সহায়তা দানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের প্রসঙ্গে এবারের বিষয় বাংলায় জল জীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ফিলিপিন্সের দক্ষিণাংশে মিন্দানাও দ্বীপের উপকূলে 7.8 মাত্রার একটি তীব্র ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 35, আহত 200 জনেরও বেশি। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের 33 কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি প্রদেশের মাসিম শহর থেকে 32 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এই দুর্যোগে এখনও অবধি প্রায় 10,000 পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন ফিলিপিন্সের আধিকারিকরা। মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে গতরাতে 6.1 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় রাত 11:30 ভূপৃষ্ঠের 28 কিলোমিটার গভীরে এই কম্পনটি সংঘটিত হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কিউবার মান্তুয়া থেকে প্রায় 104 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে। এই কম্পনে হাভানা ও তার আশেপাশের এলাকাগুলি কেঁপে ওঠে, বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তবে এখনও পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। লেবাননে হেজবোল্লা সামরিক ঘাঁটিতে ইসরায়েল হামলা অব্যাহত রাখলে তারা ফের সামরিক অভিযান শুরু করবে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসও সতর্ক করে বলেছেন, উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে তারাও দক্ষিণ বেইরুটে হেজবোল্লার ঘাঁটিতে হামলা চালাবে। এপ্রিলে যুদ্ধবিরতির পর ইরান ও ইসরায়েলের মধ্যে এটিই ছিল প্রথম সরাসরি সংঘাত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সামরিক অভিযান বর্তমানে স্থগিত থাকলেও ইরানের যে কোনো নতুন হামলার বিরুদ্ধে ইসরায়েল প্রস্তুত। ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরান উভয়ই অবিলম্বে সংঘাতের অবসান চায় এবং শান্তির জন্য আলোচনা অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কূটনীতি এবং জাতীয় প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইরান কূটনৈতিক সম্পর্ক রক্ষার পাশাপাশি তার জাতীয় স্বার্থকেও অগ্রাধিকার দেবে। পশ্চিম এশিয়ায় পুনরায় হামলা শুরু হওয়ার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ঘটনা আন্তর্জাতিক মঞ্চের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। ভারত সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা প্রশমিত করতে এবং অসামরিক নাগরিকদের যাতে কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনের জন্য ধার্য $1,00,000 অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছেন সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে অবস্থিত মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সোরোকিন এক রায়ে বলেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দুবাইয়ে অবস্থিত ভারতের দূতাবাস জানিয়েছে, সেদেশে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়েকজন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, তাদের আধিকারিকরা হাসপাতালে গিয়ে
আহত ভারতীয়দের সঙ্গে দেখা করেছেন এবং সকল প্রকার

সহায়তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে এক ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। মহিলাদের ক্রিকেটে গতকাল যুক্তরাজ্যের কার্ডিফে হতে চলা ICC মহিলা টি-20 বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 26 রানে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ NDA জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নয়াদিল্লি থেকে ভার্চুয়ালভাবে সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা এলপিএমএস চালু করবেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। তিনি একই সঙ্গে দেশের আরও 14টি আন্তর্জাতিক স্থলবন্দরের প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমও চালু করবেন। তাছাড়া মেঘালয়ের ডাউকি স্থলবন্দরের নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। শ্রীমন্তপুর স্থলবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ সাহা জানিয়েছেন, শ্রীমন্তপুর বিওপি সংলগ্ন এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রকের অর্থানুকূল্যে ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে 7,72,00,000 টাকা ব্যয়ে নতুন আবাসন গড়ে তোলা হয়েছে। এই আবাসনে সীমান্তরক্ষী বাহিনী ও জওয়ানরা থাকবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের যেমন বিরাট দায়িত্ব রয়েছে, তেমনি রাজ্যের শিক্ষা প্রসারে ও শিক্ষা সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বাস্তবায়নে জেলাশাসকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গতকাল সচিবালয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এক পর্যালোচনা সভায় এই কথা বলেন তিনি। শিক্ষা ব্যবস্থার সামগ্রিক খতিয়ান নিতে জেলাশাসকদের প্রতি মাসে নিয়মিত পর্যালোচনা বৈঠক করার নির্দেশ দেওয়ার পাশাপাশি নিয়মিতভাবে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের ত্রিপাক্ষিক সমন্বয়ের ফলে স্থানীয় স্তরেই অনেক জটিল সমস্যার স্থায়ী সমাধান সূত্র বেরিয়ে আসবে। শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাদানের গুণগত মান বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে রাজ্যব্যাপী জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবির আগামী 14 থেকে 16 জুন পর্যন্ত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে। গতকাল সচিবালয়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায়ের পৌরোহিত্যে এক ভার্চুয়ালি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুসারে ব্লক এবং পুর এলাকায় শিবিরের আয়োজন করা হবে আগামী 15 থেকে 17 জুন পর্যন্ত। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2026 পুনঃপরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রে স্থান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুনঃপরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। লিখিতভাবে এই পরীক্ষা বিকেল 2 থেকে 5:15 পর্যন্ত দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে নেওয়া হবে। এনটিএ পরীক্ষার্থীদের সর্বশেষ তথ্যের জন্য নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে। আকাশবাণী গতকাল তার 90 বছর পূর্তি উদযাপন করছে। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়। এই স্মরণীয় দিনটি দেশের সাংস্কৃতিক তথ্য ও সম্প্রচারের ইতিহাসে এক বিশেষ মুহূর্তের সাক্ষী। স্বাধীনতার পর অল ইন্ডিয়া রেডিও দ্রুত প্রসারিত হয় এবং 1956 সালে আকাশবাণী নাম গ্রহণ করে। বর্তমানে আকাশবাণী 591টি স্টেশন পরিচালনা করে, যা 23টি ভাষা এবং 146টি উপভাষায় সম্প্রচারের মাধ্যমে ভারতের 98% মানুষের কাছে পৌঁছায়। আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন 61টিরও বেশি দেশে সম্প্রচার করে, বিশ্বব্যাপী ভারতের কণ্ঠস্বর তুলে ধরে এবং প্রবাসীদের সাথে সংযোগ স্থাপন করে। বহুজন হিতায় বহুজন সুখায়র মহৎ আদর্শকে ধারণ করে অল ইন্ডিয়া রেডিও সম্প্রচারের সর্বোচ্চ পেশাদার নীতি ও মান মেনে চলার মাধ্যমে এই বিশাল দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিটি বাসিন্দার কাছে দিনরাত 24 ঘণ্টা সমস্ত প্রধান ভাষা ও উপভাষায় সংবাদ ও মতামত পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট। পশ্চিম ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির উদ্যোগে পশ্চিম জেলার জেলাশাসক

কার্যালয়ে গতকাল জেলায় টিকাকরণের বিষয়ে জেলা টাস্কফোর্স ও আরবান টাস্কফোর্সের কাজের অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শঙ্কর চক্রবর্তী জানান, রাজ্যে জ্বর ও হাম রোগে আক্রান্ত সন্দেহে 698 জনকে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 236 জন আক্রান্ত শিশু বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল। পশ্চিম ত্রিপুরা জেলায় হাম ও জ্বরে আক্রান্ত হয়েছে 3 জন, তারা বর্তমানে সুস্থ রয়েছে। বিজেপির দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে গতকাল বিলোনিয়ার পুরাতন টাউন হলে বিকশিত ভারত সংকল্প সম্মেলন অনুষ্ঠিত হয়। বিধায়ক সুশান্ত দেব, প্রমোদ রিয়াং ও স্বপ্না মজুমদার সহ বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী সংকল্প সম্মেলনে বক্তব্য রাখেন। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে গতকাল দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শহরের 1 নম্বর টিলায় অনুষ্ঠিত সভায় সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার প্রমুখ পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধিসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পরিবার সুপ্রভাত দেববর্মা মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী মিয়াকি জারংনি হামক্রায় হাপাংনি বিশি চিনে হিমনানি সাকাও মকল কাইখ্যা হদালামনি বিশিংতি বসাকা ভারত কবাং মা সেলাইচাক মা নোখা তাই আবরংনি ইয়াফাং তঙ্গ কিজারংনি হামক্রাই তাই উকল ক্লাইচাক লোক বসং বসাকা হাপাং চয় অন্তর্দৈব খা বাসামং মানখা তাই উকল ক্লাইচাক লুকুরংনি হামক্রাইনি ককতমা কাহামতুনি রানো অংখা হাপাংনি হারমং মন্ত্রী বখরক সাকা জনধন অ্যাকাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্বচ্ছ ভারত পিএম আবাস যোজনা জলজীবন মিশন তাই আয়ুষ্মান ভারত তাই বেবাক চেতন্য লুকুরগ্নি বরম্বাই শেফ শৈখে মানরানি বাগৈ চল খেলাইকিয়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দিল্লি কতালো ভার্চুয়াল তৈ সিপাইজলা হাঙ্কনি শ্রীমন্তপুর হায়ুং বেরেমনি হারুকুংনি পোর্ট টাংসেপ রেজাক ল্যান্ড পোর্টনি ম্যানেজমেন্ট চল খেলাই তাই কতাল টংথাই কমপ্লেক্স নব চেঙ্গেরওয়ানো ব আবাই বাক্সা হাকতনি তাই ব কাইচিব্রুই হায়ুং বেরেমনি হারুকুংনি পোর্ট টাংসেপ রেজাক ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চল খেলায়েন আবনো কারিব মেঘালয়নি ঢাউকি ল্যান্ড পোর্টনি কতাল টংথাই কমপ্লেক্স নো চেঙ্গেরওয়ানো শ্রীমন্তপুর ল্যান্ড পোর্টনি বারজা মানজাক অফিসার প্রদীপ সাহা সাকা শ্রীমন্তপুর বিওপি গানানি আমচায় স্বরাষ্ট্র ককচংলাই নকনি রাং পুসানি চোবাচো মানমাবাই ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ানি নাইকল মুংবাই খক স্নি রেজাক স্নি চিনি রাশাই রাং সবাই কতাল টংথাই সামজাখা আরও আরি আমচায় মরগনাই বাহিনীতাই জওয়ান রক টংগনো মিয়া আকাশবাণী ফিল চুকুচি বিশি পৌমাশাল চিচুকুরা দকচিথাম বিশিও মিয়া হাইশাল ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস নি মং সলাই অল ইন্ডিয়া রেডিও খ্লাইজাকা আবনি উল চিচুকুরা বাচি দক বিশিও আকাশবাণী মংবাই সিনে মংমানখা অমুকুমু গনাং সাল হা কতরনি হুকুমো ককথুমতাই আওয়াই মুংনি লাইবু মাও কাইসা মারি অঙ্গই তঙ্গানো ভারত ফিয়ক জাংমানি উল অল ইন্ডিয়া রেডিও দাতি দাতি খে ফুয়ার জাখা তাই চিচুকোরা বাচি দক বিশিও আকাশবাণী মং ইয়াচাখা তাবুক সাক জরা আকাশবাণী কাইবারা চুকুচিসে স্টেশন কম ঠেঙাই তঙ্গ আবনি বিশিং কাইনি চিথাম কক তাই হাস্তিনি কক সানাই কক ব্রী চিদক কক আওয়াই মুংনি বিশিংতে রাওয়ক খরক চুকুচিচার বড় রগ্নি বিশিংতে কক তোনে মানখা আকাশবাণী ইন্টারন্যাশনাল সার্ভিসেস ডিভিশন কাইসারানি সাইব গবং হাকতর আওয়াই মুংনি উই তঙ্গ হায়ুং গনাঙ্গই ভারতনি খরাংন বইহা তংনাই লোকরগনি থানিওব মানজুই মানখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা লোকরগনি কক খনাওই কুবই লামাতে হামক্রাই খ্লাইনাও ন অংখা হাপাংনি হারমং মিয়া মন্ত্রী অকরানি তং থাইও মুখ্যমন্ত্রীর সমীপেশ সামং বতাংন ব অকক সাকা ব সাকা মুখ্যমন্ত্রীর সমীপেশ অংখা লোকরংনি হামত্রায়

खलायनानै लामा लुकुरंनि जोंजालनि क खनावै दाति दाति जोंजाल याकाग्रना बागै नायकल बेतेकन सलारुइ टंग मन्त्रि बख्र नरेन्द्र मोदीनि दैफांबाय केन्द्र हाफांनि बिसिचिनि पंमानरगै हास्ते गनाङै जनकल्याण शिविर पान्दा खलाय जागोन हास्ते बेरेमनि जनकल्याण शिविर बुसकां सालचि ब्रैनि सिमे सालचि दग जोन सालमारि जरा रवीन्द्र शतबार्षिकी भवन संजा जागोन मिया तांन कतर हदा हामक्रायते हदा रों मन्त्री टिंकु रायनि दैफांबाय कासा भार्चुअल पान्दव अकक साखालाय जाखा हुकबार हामक्राय मन्त्री रतनलाल नाथ साखा हास्तेनि অর্গানিক মুখ্যতং থাইকতং সানমু ফাতার হাওয়া বাঙ্গই টংখা হাস্তিনি সিমি তাবকসাক জরা খকসনি জি রজাক রাংনি অর্গানিক মুখ্যতং ফাতার হাস্তে তাই হাকতর ফালজাখা মিয়া আগরতলানি অরুন্ধতি নগর ত্রিপুরা স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টার অর্গানিক মুখ্যতং থাইকতং থাইরমা তাই হাতিও রহরনান তুয়ে ককলাম সালাইমাও ব অকক শাখা ব শাখা সা সাইকুইন অমতই দিল্লিও রহর জাখা ককলাম সালাইমাও হুকবা মন্ত্রী হাস্তিনি জোদা জোদা থাইনি অর্গানিক হুকবার খেলাইনাই তাই ফার্মার প্রডিউসার অর্গানাইজেশননি আদং রকবাই তাই বরংনি জঞ্জাল রগ্ন খা খুলগুই ককলাম সালাইকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিউ নিট ইউ জি সি নৈসাই নৈচি দক আমজক মুংনাহার ফিম মুংনি বাকে আমজক মুংনি থাইন তৈ কক থুম কারি জাখা অতালনি সাল নৈচি সাও আমজক মুং অংনাই সুমুংনি আমজক মুং দামচিনি সিমি শারিক দাম বা তামুই সতীচি বাজরা হাকতরনি কাই বারা বাচিস আউলি তাই ফাতার হানি কাইবরিচি আউলিও অংন এন টি এ আমজক মুং রনাই রংন তাই কক থুম সাইমানমা বাকে অফিসিয়াল ওয়েবসাইট নাইনা বাকে সাজাকা বুসকাং দামচিব্রৈ হাস্তিনি বেবাক হাঙ্কর ফেরাং কগৈ মানো তাই ওয়াতৈ ওই মানো হনে হজাক খাইমং রেখা নম্বর তৈবার নাইখং তিনি সালনি সাকাও তংমারি তঙনে থামচিবার ডিগ্রি সেলসিয়াসনি গানাগানে তাই আগরতলাও তিনি ফুংনি খামানি তংমারি তঙনে নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগানে ককতমা পরিমং তাবকসুক জরাতে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই খেলাই জাগানে হরনি দামসিনি তামুই সতী ব্রীজিবাও

আকাশবাণী আগরতলা। শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাই আমাদের অভিজ্ঞাপনের আরও এক নতুন পর্বে। অভিজ্ঞাপন অনুষ্ঠান এমনই এক অনুষ্ঠান যে অনুষ্ঠানের জন্য আপনারা প্রত্যেকে অপেক্ষা করে থাকেন সকালের ঠিক এই সময়টাতে। শ্রোতা বন্ধু, আজকের এই স্নিগ্ধ প্রশান্ত নির্মল সকালে আমরা উপস্থিত হয়েছি এক সচেতনতামূলক বার্তা নিয়ে, সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার। আমাদের চারপাশের প্রকৃতি, সবুজ গাছপালা, নির্মল বাতাস এবং স্বচ্ছ পরিবেশ, এই সবই আমাদের জীবনের মূল ভিত্তি। কিন্তু বর্তমান সময়ে নগরায়ন, অতিরিক্ত ভোগবাদ এবং অসচেতনতার কারণে সেই প্রকৃতি আজ বিপন্ন হয়ে পড়েছে।
1: প্রকৃতি আমাদের শুধু জীবন ধারণের উপকরণই দেয় না, বরং আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখে। অথচ আমরা অনেক সময়ই তা উপলব্ধি করতে পারি না। ক্রমাগত বনভূমি উজাড়, বায়ু ও জলদূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে

0: আমাদের সকলেরই দায়িত্ব প্রকৃতিকে রক্ষা করা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়ে তোলা।
1: আর সেই লক্ষ্যকে সামনে রেখেই সারা দেশে পালিত হচ্ছে বন মহোৎসব। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এক আন্দোলন, যা আমাদের গাছ লাগানোর গুরুত্ব এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তোলে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল দেয়, কাঠ দেয় এবং একই সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। একটি গাছ মানে একটি জীবন, একটি ভবিষ্যৎ, একটি আশার প্রতীক।
0: এই সবুজায়নের প্রচেষ্টাকে আরও হৃদয়স্পর্শী করে তুলেছে এক পেড় মাকে নাম উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে প্রত্যেককে নিজের মায়ের নামে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানানো হচ্ছে। এর মাধ্যমে যেমন পরিবেশ রক্ষা হচ্ছে, তেমনি মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতাও এক অনন্যভাবে প্রকাশ পাচ্ছে। একটি গাছ তখন শুধুমাত্র একটি গাছ থাকে না, তা হয়ে ওঠে আবেগের, সম্পর্কের এবং দায়িত্ববোধের প্রতীক।
1: আমি নিজেও এই উদ্যোগে অংশ নিয়েছি। আমার মায়ের নামে একটি গাছ লাগিয়েছি এবং প্রতিদিন সেটির যত্ন নেওয়ার চেষ্টা করছি। সেই গাছটি ধীরে ধীরে বড় হয়ে উঠবে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের ভালোবাসা, স্মৃতিও বেড়ে চলবে। এতে আমি এক ধরনের মানসিক শান্তি অনুভব করি, যেন আমি প্রকৃতির জন্য কিছু করতে পেরেছি।
0: আমিও একইভাবে একটি গাছ রোপণ করেছি। সত্যি, যখন আমরা নিজের হাতে একটি গাছ লাগাই এবং তাকে বড় হতে দেখি, তখন এক অদ্ভুত আনন্দ ও তৃপ্তি অনুভব হয়। এটি শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি এক ধরনের মানসিক ও সামাজিক দায়িত্ব পালন। আমরা যদি প্রত্যেকে এই ছোট্ট উদ্যোগটি গ্রহণ করি, তাহলে আমাদের চারপাশ খুব দ্রুত সবুজে ভরে উঠবে।
1: তাই শ্রোতা বন্ধু, আসুন আমরা সবাই মিলে কিছু সহজ, কিছু গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা করি। প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগাব, সেই গাছের যত্ন নেব, প্লাস্টিকের ব্যবহার কমাব, জল অপচয় রোধ করব এবং আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। এই ছোট ছোট পদক্ষেপই একদিন আমাদের বড় পরিবর্তনের পথ দেখাবে।
0: মনে রাখতে হবে, আজ আমরা যা করছি তার উপরই নির্ভর করছে আগামী দিনের পৃথিবী। তাই আসুন আমরা সবাই একসঙ্গে বলি, এক পেড় মাকে নাম, সবুজ হোক আমাদের দেশ, সুরক্ষিত হোক আমাদের ভবিষ্যৎ।

0: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: শ্রোতা বন্ধু, এবারে ইতিহাসের

রাস্তায় নজর রাখছি। ইতিহাসের পাতা জানান দিচ্ছে আজকের দিনে কালী প্রসন্ন, কাব্য বিশারদ, জাতীয়তাবাদীর সাংবাদিক এবং সম্পাদক ও লেখক আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদী 1949 সালে। আজকের দিনে বলিউড অভিনেত্রী সোনম কাপুর জন্মগ্রহণ করেছিলেন 1985 সালে। আজকের দিনে আমরা হারিয়েছিলাম বাংলা গদ্যের পথিকৃৎ ও সমাজ সংস্কারক উইলিয়াম কেরিকে 1834 খ্রিস্টাব্দে। আজকের দিনে আমরা হারিয়েছিলাম স্বাধীনতা সংগ্রামী আদিবাসী নেতা বিরসা মুন্ডাকে, সালটা ছিল 1900। আজকের দিনে আমরা হারিয়েছিলাম দেশ পত্রিকার সম্পাদক বঙ্কিম চন্দ্র সেনকে 1968 সালে। এছাড়াও আজকের দিন ইতিহাসের পাতায় আরও নানান কথা বলছে। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যাদের বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো মুহূর্তের সাক্ষী হতে চলছেন বা যাদের জন্মদিন রয়েছে আজকের দিনে, তাদের সকলের জন্য রইল আজকের এই অভিজ্ঞাপনের পর্ব থেকে অনেক অনেক শুভেচ্ছা।

0: শ্রোতাবন্ধু, এবারে চিঠিপত্রের পালা। চিঠিপত্রে প্রথমে যে বন্ধু চিঠিখানি পাঠিয়েছেন, তিনি পাঠিয়েছেন তারকেশ্বর হুগলি থেকে মঞ্জুশ্রী মণ্ডল। বন্ধু কি লিখেছেন শোনাব আপনাদের। প্রিয় অভিজ্ঞাপন, প্রাসঙ্গিক বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই। সকল জীবের বাস এই ধরাভূমে। জীব মানেই চাই বেঁচে থাকার জন্য বাতাস, জল, আলো। আমি যখন ছোট ছিলাম তখন ধরাভূমির চিত্রটাই ছিল অন্যরকম। প্রকৃতি ছিল সবুজে ভরা, ঋতু বৈচিত্র্যে বেশ ভালো বোঝা যেত, বেশ সামঞ্জস্য থাকতো সব কিছুতে। সবুজ প্রকৃতির সান্নিধ্যে থেকে অতিরিক্ত উষ্ণতার প্রকোপে পড়িনি তখন। প্রতিটি জীব নিজ ছন্দে থাকত। সময় বদলেছে, বৃক্ষ নিধন হয়েছে, মাটির নিচে জল তুলে নেওয়া হচ্ছে, নষ্ট হয়েছে প্রকৃতির ভারসাম্য। বিশ্ব উষ্ণায়ন মাথা চাড়া দিয়েছে, জলের আকাল দেখা দিচ্ছে, বরফ গলছে, সমুদ্রের তল উঠছে। এই অসামঞ্জস্যতা কাটাতে আমাদেরই এগিয়ে আসতে হবে। শুধু বৃক্ষরোপণ করে, ক্যামেরাবন্দি করে পরিবেশ দিবস পালন করে নয়, উপযুক্ত পরিচর্যা করে প্রকৃতিকে সবুজে ভরিয়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। এর জন্য প্রত্যেককে সচেতন হতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, সুরক্ষিত রাখতে হবে প্রকৃতিকে। প্রকৃতি হাসবে নিজের মতো, তবেই তো আমাদের জীবন হবে ছন্দময় এবং স্বাচ্ছন্দ্যময়। সকল জীব বাঁচবে নিজের মতো করে। ধন্যবাদ আন্তে মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি।
1: এবারের চিঠিটি লিখে পাঠিয়েছেন ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া থেকে। অভিযাত্রী আগে যাযাবর, পথ চলাই তার ধর্ম। স্বপ্নঘোর চোখে সে ছুটে চলে অনিশ্চিতের পানে। তার কাছে জীবনের চেয়েও বড় স্বপ্ন, আর স্বপ্নের চেয়েও বড় বাস্তবতা। নতুন কিছু খুঁজে পেতে উৎসুক মন চেনা পথ ছেড়ে অজানা পথে পা বাড়ায়। কোনো পিছুটান সে মানে না। তার মানে সমস্ত কামনা বাসনার বিসর্জন অবশ্যই নয়, সামাজিক ও বৃহত্তর স্বার্থে কিছু ত্যাগ, কিছু ইন্দ্রিয় সুখ পরিহার। কিন্তু পাশ্চাত্যে প্রধান উদ্দেশ্য বৃহৎ অর্থনীতি গড়ে তোলা। সেই অর্থনৈতিক সংস্কৃতির আঁচ লেগেছে এদেশেও। এদেশের ধনী মেধাবী ছাত্রছাত্রীরা প্রতিভা স্ফুরাণে পাড়ি দেয় বিদেশের মাটিতে। তারপর বিদেশেই থেকে যেতে চায় কোটি কোটি টাকার প্যাকেজ।

এর হাতছানিতে। অভিভাবকরাও মেতে ওঠেন আরও চাই আরও চাই এর খেলায়। কিন্তু আমরা ভারতীয় সভ্যতার অন্যতম শিক্ষা ত্যাগ স্বীকার করতে পারি না উপেক্ষা করতে, হারাতে পারি না ভারতীয় সংস্কৃতির মূল্যবোধ। অভিযাত্রীর দুঃসাহসিক অভিযানের সৌন্দর্য কেবল পাহাড়ের কোনো চূড়ায় পৌঁছানো নয়, অ্যাডভেঞ্চার, পথের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা। পাহাড় শেখায় ধীরে চললেও থেমে না যেতে, কষ্ট হলেও কঠিন পথ পার হয়ে সামনে এগিয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে অনাবিল সৌন্দর্য। পর্বতের সামনে দাঁড়ালে যেমন বিশ্বের কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের অন্তর্গত প্রশ্নগুলো শুনতে পাওয়া যায়। সক্রেটিস বলেছেন, নোজ দাই সেলফ, নিজেকে জানো। ঝুঁকি বা চ্যালেঞ্জ থাকবেই, অভিযাত্রীর অভিযানটাই মূল। পথের অচেনা সুরে থাকে আলোর মায়া, আত্মতুষ্টিতে মগ্ন না থেকে শিকড়কে জানার চেষ্টা থাকবে। শিকড় না থাকলে গাছের সৌন্দর্য হারিয়ে যায়। ধৈর্যশীল ও বিনয়ী হয়ে চিনতে হবে সঠিককে। নতুন যুগের অভিযাত্রীর দূর অজানায় হাঁটতে হাঁটতে কেবল মনে হবে, পথের শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে। ইতি ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া।

শ্রোতা বন্ধু, আরও একখানি চিঠি আমার হাতে রয়েছে। সেই চিঠি পাঠিয়েছেন স্বপন কুমার প্রামাণিক। তিনি পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে। বন্ধু কি লিখেছেন শোনাব আপনাদের। সবুজ সাথী অভিজ্ঞাপন। এখন আকাশ মানে দুর্যোগের হুঁশিয়ারি, বাতাস মানে মন্থর বিষ বিতরণ, নদী মানে সুস্থ অসুস্থ সেবিকা, মাটি মানে মৃৎকল্প জননী, আর আমাদের চারপাশে কেবল মৃত্যুর হাতছানি। কোথাও নেই কোনো জীবন্তী অবশেষ, অথচ ওই তো সেই দিন ছিল ঋতুর আশ্বাস, বাতাসে ছিল প্রভূত বিশ্বাস, প্রাণ ভরে নিতাম শুদ্ধ প্রশ্বাস, প্রকৃতিতে ছিল লালন নির্মাল্য, সব্বার আঙুনে ফলত ফসল, ধরণীতে ছিল ধারণীয় উপঢৌকন, পরিবেশে ছিল প্রবিষ্ট যৌবন। কিন্তু জীব শ্রেষ্ঠ মানবের দানবিক লোভে বিলুপ্ত হয়েছে বনভূমির সৃজন ছন্দ, আরামের শ্যামলী বিতান নেই, কণ্ঠাশ্রমে নেই শকুন্তলা লাবণ্য, নির্মম স্বেচ্ছাচারী কুঠারাঘাত ধ্বংস করেছে বৃক্ষ আদি প্রাণ। যে ডাকত সময়ের বাতাস, যে রাখত মৃত্তিকার অটুট বিশ্বাস, যে আনত সময়ের বৃষ্টি ফলে ফুলে ছায়ায়, যার দধিচি নির্মাল্য, যে জোগাত ছায়া শশীতল শান্তির নীর, শির পেতনিত অশনি আঘাত, শিকড়ি রুখে দিত ভাঙন ব্যাঘাত, তার উচ্ছেদে তো জীবনের বিচ্ছেদ, পঞ্চভূতে তাই বিদ্বেষ বিচ্ছেদ বিষ প্রকট, মস্তিষ্কবান মানুষ বুঝেও অবুঝ সবুজের দান, দিবস মেনে বৃক্ষরোপণ, দু এক কলি শপথের গীতি আয়োজনে অস্ত্রপাত, নির্মাণে কিশলয় রীতি, তারপর বিনাশের দৌরত্বে দুর্দণ্ড, পরীক্ষার খাতায় চিপকো আন্দোলন, সুন্দরলাল বহুগুণা, কাজের কাজে এক দুই ফুলগাছ ছাড়া গাছ লাগাব না। আসলে ব্যবসায়ী মনে মত্ত আমরা লোভ লোকাশনে, কাজ কি মেনে সবুজ ধরার হোক প্রাণ, মৃত্যু শিওরে জেনেও আমরা হচ্ছি না

0: সচেতন, সবুজের দান এ মরক দিনে মানতেই অচেতন। স্বপন কুমার প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, হানু ভূঁইয়া।
1: আজকের সর্বশেষ চিঠি লিখে পাঠিয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান থেকে। প্রিয় ভিঙ্গাপন, গ্রাম বাংলার যুবক শঙ্কর পাড়ি দিয়েছিল সুদূর রহস্যময় আফ্রিকায়। দিন কয়েক রেল কোম্পানির কাজে সেই বিভীষিকাময় জঙ্গল, বাওহাব বৃক্ষ, আফ্রিকার সিংহ, ব্ল্যাক মাম্বার সঙ্গে একটু একটু করে পরিচিত হতে থাকে। এখানেই একদিন দেখা হয় ইউরোপীয় অভিযাত্রী ডিয়েগো আলভারেজের সঙ্গে। শুরু হয় হীরের খনির সন্ধানে ভীষণ রোডেশিয়া জঙ্গল, রিক্টার্সভেল্ট পর্বত অভিযান। কিন্তু অভিযান শেষ হওয়ার আগেই আলভারেজকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয় এক অজানা বিভীষিকার আক্রমণে। আর শঙ্কর হীরের খনি হাতের নাগালে পেয়েও একরকম খালি হাতে ফিরে আসতে হয় অনভিজ্ঞতার কারণে। শুরু হয় শঙ্করের আরেক অভিযান, ভয়ঙ্কর কালাহারি মরুভূমি পাড়ি দিতে মৃত্যুর মুখে পড়ে অভিযাত্রী শঙ্কর। অবশেষে কোনো ক্রমে প্রাণ নিয়ে ফিরে আসে সভ্য জগতে। এমন কত রহস্যময় ভয়ঙ্কর অভিযানের কথা সমাদৃত হয়ে রয়েছে বইয়ের পৃষ্ঠা জুড়ে। জীবনও যেন তেমনই অভিযানের মধ্য দিয়ে গিয়ে চলে। শৈশব, কৈশোর, তারুণ্যের পথে প্রতিনিয়ত ঘাত প্রতিঘাত, উত্থান পতন। সে পথ সহজ সরল নয়, ঋজু বঙ্কিম আলো আধারে পরিব্যাপ্ত। নিজের কথাই বলি না কেন, কৈশোরের পথে পা রাখতে বাবা হঠাৎই পাড়ি দিলেন না ফেরার দেশে। স্বাভাবিকভাবে কিছু বাড়তি দায়িত্ব কর্তব্য এসে পড়ল। জীবিকার নিরন্তর সংগ্রাম, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া, তারপর স্ত্রী সন্তান বৃদ্ধা মায়ের দায়িত্ব, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রক্ষা করা, প্রতিবেশীর বিরুদ্ধাচরণ, শত্রুতার মোকাবিলা। কখন যে মধ্যাহ্নবেলা পার হয়ে পশ্চিম দিগন্তে ঢলে পড়ে দিবাকর টের পাই না। আজ প্রৌঢ়ত্বের পথে হাঁটতে শুরু করেছে জীবন। অভিযান তবু শেষ হয় না, অবশিষ্ট পথটুকুতে কি অপেক্ষমান সেই উপেক্ষিত বার্ধক্য, যার প্রতিটি বাঁকে জরা ব্যাধি অবহেলার নির্মম অনুশাসন। জানি না, শুধু জানি অভিযান এখনো শেষ নয়। সেই শেষের দিন অবধি অনন্য পথের অভিযাত্রী হয়ে প্রতীক্ষার প্রহর গুনে চলেছি। ধন্যবাদ সহ অভিযাত্রীক শুভেচ্ছায় দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ডাক জ্ঞানদাস কান্দারা, জেলা পূর্ব বর্ধমান।

শ্রোতা বন্ধু, এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2026 পুনর্পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের স্থান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুনর্পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। লিখিতভাবে এই পরীক্ষা বিকেল 2:05-15 পর্যন্ত দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে অনুষ্ঠিত হবে। এনটিএ পরীক্ষার্থীদের সর্বশেষ তথ্যের জন্য নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, গত 3 মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল করা হয়। তার জন্য পুনর্পরীক্ষা নির্ধারণ করা হয়েছে আগামী 21 জুন।

শ্রোতাবন্ধু, এবারে কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। ভারতীয় রেল মন্ত্রকের অধীনে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ রয়েছে 11,127। শিক্ষাগত যোগ্যতা ITI, ডিপ্লোমা, যে কোনো বিষয়ে ডিগ্রি পাস হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা দেবার শেষ তারিখ আগামী 14 জুন। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আরেকটি কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সম্মিলিত প্রতিরক্ষা পরিষেবা পরীক্ষা দ্বিতীয় 2026 অনুষ্ঠিত করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী 13 সেপ্টেম্বর 2026 এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভাল একাডেমি এবং এয়ারফোর্স একাডেমির 2027 সালের জুলাই মাসে শুরু হতে যাওয়া কোর্স সমূহে এবং অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাইয়ে পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য 2027 সালের অক্টোবর মাসে শুরু হতে যাওয়া কোর্স সমূহে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে। ইউপিএসসি জানিয়েছে পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের সরকারি ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ আজ অর্থাৎ 9ই জুন। প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যোগ্যতা, পাঠ্যক্রম, পরীক্ষার পদ্ধতি, পরীক্ষা কেন্দ্র এবং আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য প্রার্থীদের upsc.gov.in এই ওয়েবসাইটে বিস্তারিত দেখে নিতে অনুরোধ করা হয়েছে। শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাস কি বলছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী আজ আকাশ অংশত মেঘলা থাকবে। রাজ্যের প্রতিটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 60%। সতর্কবার্তায় রাজ্যের প্রতিটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

শ্রোতাবন্ধু, স্বাস্থ্য সংক্রান্ত তথ্যে আপনাদের বা স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শে আপনাদের জানিয়ে রাখি যে বর্তমান এই বর্ষাকালে আপনাদের জলবাহিত রোগ থেকে সুস্থ থাকতে জল পান করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন আপনারা ছোট বাচ্চাদের বা বয়স্কদের ফুটিয়ে জল পান করানোর চেষ্টা করুন, অথবা আপনারা সরাসরি কোনো কল বা কোনো ট্যাঙ্ক থেকে পানীয় জল পান করবেন না। বিশুদ্ধ পানীয় জল পান করার কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের তরফ থেকে। অর্থাৎ জলবাহিত নানান রোগ থেকে বা অন্যান্য নানান রোগ থেকে মুক্ত থাকতে আপনাদের কিন্তু এই

0: শ্রোতা বন্ধু, সময় জানান দিচ্ছে আজকের মতো বিজ্ঞাপন এখানেই শেষ করতে হবে। আজ আপনাদের সঙ্গে এই পর্বে ছিলাম আমি রাহুল,
1: আর আমি অম্বালিকা।
0: আজকের মতো তাহলে এখানেই শেষ করছি অনুষ্ঠান। নমস্কার।

আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

আকাশবাণী আগরতলা, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি, শিল্পী অনুপমা দে দাস।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন ঠুমরি, শিল্পী ছিলেন অনুপমা দে দাস, আকাশবাণী আগরতলা। এখন দেশবন্ধন অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে।

দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দন অনুষ্ঠানে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ NDA জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ শুরু হতে চলেছে আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন। ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার কথা ঘোষণা করেছে। হরমুজ প্রণালীর দক্ষিণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাজের 24 জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু ও 6 জনের আহত হওয়ার ঘটনায় ইস্পাত মন্ত্রক একটি তদন্ত কমিটি গঠন করেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থা রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবেই এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারের বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর সীমান্ত পরিচালনার ব্যবস্থায় এটি এক যুগান্তকারী পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউকি এবং ত্রিপুরার শ্রীমন্তপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেন। আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাক টিকিট প্রকাশ করবেন। গর্ভবতী মহিলাদের এই প্রকল্পের অধীনে 9টি নিশ্চিত পরিষেবা গ্রহণ করার জন্য উৎসাহিত করা হবে। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি সংস্থা বা কর্মী আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এখন থেকে আর রাজ্য সরকারের অনুমতি নিতে হবে না। স্বরাষ্ট্র দপ্তর থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মী বা সংস্থার বিরুদ্ধে তদন্ত করতে গেলে রাজ্য সরকারের অনুমতি আর লাগবে না। এমনকি এই কেন্দ্রীয় সংস্থা কোনো অপরাধের সঙ্গে যদি বেসরকারি ব্যক্তি বা সংস্থা যুক্ত থাকে তার বিরুদ্ধেও তদন্ত করতে পারবে। তবে রাজ্য সরকারের অধীনস্থ কোনো সংস্থা, আধিকারিক বা কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে গেলে রাজ্য সরকারের আগাম অনুমতি নিতে হবে। স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইন 1946-এর 6 নম্বর ধারা অনুযায়ী এই সম্মতি দেওয়া হল। তৃণমূল কংগ্রেসের অন্তত 20 জন সাংসদ NDA জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদ ছিলেন। এদের মধ্যে মুখ্য সচেতক পদে থাকা বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন সাংসদের স্বাক্ষরিত চিঠি গতকাল অধ্যক্ষের কাছে জমা পড়ে। তার আগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে এক বৈঠকে বসেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা। ওই বৈঠকে ছিলেন রাজ্যসভার পদত্যাগী সাংসদ সুখেন্দু শেখর রায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বৈঠকে যোগ দেন বলে জানা গেছে। অধ্যক্ষকে চিঠি দেওয়ার পর সন্ধ্যায় আবারও দিল্লিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে চা চক্রে মিলিত হন বিরোধী ব্লকের সাংসদরা। সেখানেও শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন।

0: কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ সাংসদদের কটাক্ষ করে বলেছেন, তৃণমূলের আলাদা কোনো ব্লকের ধারণা নেই। সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করলেও তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতাই বাকি সাংসদরা এনডিএতে যাওয়ার আগে কেন সাংসদ পদে ইস্তফা দিলেন না, সেই প্রশ্ন তোলেন তিনি। তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ কলকাতা এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, মমতা ব্যানার্জি লোক চিনতে ভুল করেছিলেন। যারা মমতার নামে জিতে এখন তার বিরোধিতা করছেন তাদের তিনি সমালোচনা করেন, তবে কর্মীরা মমতা ব্যানার্জির পাশেই রয়েছেন বলেও কুণালের দাবি।
1: বিধায়ক হোক বা সাংসদ, আপনি নির্দল জেতেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে এবং মমতাদিকে প্রচারে ব্যবহার করে জিতেছেন, এবং যারা কর্মী আপনার ভোট করেছেন তারা তৃণমূলের কর্মী। ফলে আপনি আজ অন্য দলের হাতে দোল খাওয়ার আগে দয়া করে একটি কর্মী সভা ডাকুন নিজের এলাকায়, মানুষের মতামত নিন, কর্মীদের মতামত নিন। আপনি একা কেউ নন, মমতাদির লোকচেনাটা খুব দরকার ছিল।
0: বিজেপি এই ঘটনায় কোনোরকমভাবেই দায়ী নয় বলে রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, এই ঘটনা প্রত্যাশিতই ছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী দিনে তার উত্তরাধিকারীকে নিয়ে একলা চলনীতিতে চলবেন, অন্যদিকে থাকবে বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধ গোষ্ঠী আগামী দিনে প্রকৃত তৃণমূল কংগ্রেস বলে দাবি করবে।
2: এরপরে এরা প্রতীকের দাবি করবে, এরা বলবে আমরাই আসল তৃণমূল। তো এর জন্য তার বিজেপি দায়ী নয়, আর পশ্চিমবঙ্গের মানুষ এতে একেবারেই কোনো আশ্চর্যান্বিত হচ্ছেন না। মানুষের কাছে এটা প্রত্যাশিত ছিল, যদিও মানুষ এই মুহূর্তে তৃণমূলকে নিয়ে খুব একটা বেশি কোনো আলোচনায় যেতে চায় না, চর্চায় যেতে চায় না, এইসব জিনিস খুব একটা বেশি দেখতেও চাইছে না মানুষ। প্রাক্তন হয়ে গেছেন তিনি, তার উত্তরাধিকারী নিয়ে তিনি একদিকে এগিয়ে চলবেন, একলা চলবেন নীতিতে, বাদবাকি সবাই আলাদা। অদ্ভুত পরিস্থিতি।
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। পশ্চিমবঙ্গের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে দেয় ঋণ এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্প রূপায়ণের মতো বিষয়ও ছিল আলোচ্যসূচিতে। অর্থমন্ত্রী পরে জানান, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনা, সুরক্ষা বিমা যোজনা, অটল পেনশন যোজনা ও পিএম স্বনিধির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের কাজ রূপায়িত হবে। এদিকে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে একথা জানান। বর্তমানে চালু এই 100 দিনের কাজ বা মনরেগা প্রকল্পের জন্য চলতি মাসে রাজ্যকে ওই 700 কোটি টাকা দেওয়া হবে। আগামী মাস অর্থাৎ জুলাই থেকে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও কার্যকর হবে বিকশিত ভারত গ্রামীণ রোজগার ভিভিজি রামজি প্রকল্প। এছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার তৃতীয় পর্যায়ের জন্য 300 কোটি এবং চতুর্থ পর্যায়ের জন্য 463 কোটি 88 লক্ষ টাকাও রাজ্যকে গতকাল দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে গ্রামোন্নয়ন খাতে 1700 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কথা জানান।
3: বহুত ফ্রুটফুল মিটিং হওয়া, মে আভারি হুম, উনোনে হাম লোগ কো স্যাংশন লেটার দিয়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা মে দো ফেজ মে 1000 কোটি কি আসপাস। ইস মাইনে লাস্ট ডেট হ্যায় হামারা মানরেগা কা, উসকা বাদ নয়া স্কিম আ রহা হ্যায় গ্রামীণ রোজগার ক্ষেত্র মে, উসকে উপর ভি ইস মাইনে মে কাম করনে কে লিয়ে 700 কোটি সে জ্যাদা উনোনে আজ স্যাংশন লেটার দিয়া, ও রুপিয়া ট্রান্সফার ভি হয়ে জায়গা আর কাম ভি হোগা।
0: অন্যদিকে কৃষিমন্ত্রী বলেছেন, গত কয়েক বছরে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কেন্দ্রের বহু জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধে পাননি পশ্চিমবঙ্গের মানুষ।
4: তৎকাল জিতনে ম্যান্ডেজ কি জরুরত থি, রাশি কি জরুরত থি, বো স্বীকৃত কিয়ে গে হ্যাঁ, সড়কে ওহা ঠিক সে বনে, বাকি বিকাশ কে কাম, খেতি কে বারে মে হাম লোগো কা তয় হুয়া হ্যায় কি এক রোড ম্যাপ পশ্চিম বঙ্গাল কা সাইন্টিফিক রোড ম্যাপ বনায়েঙ্গে, অপার সম্ভাবনায় হ্যায় সস্য শ্যামলাম ধরতি ওহা কি, সচমুচ মে হর্টিকালচার হো, অনাজ বাকি খেতি হো, ফ্লাওয়ার্স হো, উনকে লিয়ে আদর্শ জমিন হ্যায়, তো এক রোড ম্যাপ ভি পশ্চিম বঙ্গাল মে হাম বনানে ওয়ালে।
0: মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হতে চলেছে, চলবে 13 জুন পর্যন্ত। সম্মেলনে 21টি দেশের কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় বাংলায় জলজীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ইরান ও

ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার কথা ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমেই ঘোষণা করেন। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেন, উভয় পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি চাইছে এবং শান্তির জন্য চূড়ান্ত আলোচনা চলেছে, তবে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ পুরোপুরি বলবৎ থাকবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তাদের প্রতিরক্ষা বাহিনী ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত রেখেছে, তবে তেহরান পুনরায় হামলা শুরু করলে ইসরায়েলও তার যোগ্য জবাব দেবে। ওমানের মাস্কাটে ভারতীয় দূতাবাস জানিয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এমটি মারিভেক্স জাহাজে 24 জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য দূতাবাস ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়। গতকাল এক আন্তঃমন্ত্রক বার্তায় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের মুখপাত্র অপিশ কুমার জানান, বেলা 1:30 নাগাদ জাহাজটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্র H-1B ভিসা আবেদনের জন্য ধার্য $1,00,000 অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছে সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক

বার্তায় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের মুখপাত্র অভিষ কুমার জানান, বেলা 1:30 নাগাদ জাহাজটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্র H-1B ভিসা আবেদনের জন্য ধার্য 1 লক্ষ মার্কিন ডলারের অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছে সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সোরোকিন এক রায় বলেছেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু ও 6 জনের আহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রক একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আপাতত এ পর্যন্তই, পরে শুনুন খবর 10:10।

আকাশবাণী আগরতলায় এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নয়াদিল্লি থেকে ভার্চুয়ালভাবে সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। তিনি একই সঙ্গে দেশের আরও 14টি আন্তর্জাতিক স্থলবন্দরের প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের যেমন বিরাট দায়িত্ব রয়েছে, তেমনি রাজ্যে শিক্ষার প্রসার ও শিক্ষা সংশ্লিষ্ট প্রকল্পগুলির বাস্তবায়নে জেলাশাসকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গতকাল সচিবালয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এক পর্যালোচনা সভায় এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তিপক্ষে দেশব্যাপী রাজ্যীয় জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবির আগামী 14 থেকে 16 জুন পর্যন্ত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে। গতকাল সচিবালয়ে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়ের পৌরোহিত্যে এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2026 পুনঃপরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের স্থান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুনঃপরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। লিখিতভাবে এই পরীক্ষা দুপুর 2টা থেকে 5টা 15 মিনিট পর্যন্ত দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে নেওয়া হবে। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। বাংলা রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 9:30। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 শুনবেন ককবরক অনুষ্ঠান লীলামণি চড়া। ককবরক অনুষ্ঠান খেরিংবার বেলা 12:30। চাষের কথা বেলা 12:55 শুনবেন গাছ লাগানোর সতর্কতা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন বেলা 1:05 শিল্পী অনুপমা দে দাস। লোকগীতি শুনবেন আয়েশা সরকারের কণ্ঠে দুপুর 1:40। আধুনিক গানের শিল্পী ইন্দ্রাণী সেন দুপুর 1:50। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর ইংরেজি গদ্য থেকে পাঠ দেবেন শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সঞ্চিতা গোস্বামী। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে সুসংহত মাছ চাষ, এ প্রসঙ্গে বিজয়কান্তি ঘোষের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সুস্বাস্থ্য। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। রাত 9:30 বাংলা নাটক এক মুঠো রোদ।

রাতে 10:10 কর্মখালি বিজ্ঞপ্তি। রাতে 10:15 শুনলেন রাগ প্রধান গান, শিল্পী পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে শেষ মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান সূচি পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী অদিতি সেনগুপ্ত।

0: রীতা ঘোষের কণ্ঠে শুনলেন সর্বশেষ রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী আগরতলা।
1: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
2: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
1: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
2: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
1: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানের শিল্পী আমির কুমার।

ইনসান ছবির গানটি শুনলেন আমির কুমার এবং সহশিল্পীদের কণ্ঠে। এবারে সর্বশেষ গানটি শুনুন বাতো বাতো মে ছবি থেকে আমির কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন হিন্দি গান বিভিন্ন ছবি থেকে। হিন্দি গানের আসর এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলা ছায়াছবির গান। গানখানি শুনলেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে সুরের আকাশে ছবি থেকে। এবারে আমরা শুনব তুমি কত সুন্দর এই ছবির একখানি গান, অমিত কুমার এবং অনুপমা দেশপাণ্ডের দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনলেন মৃণাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, তুমি কত সুন্দর ছবি থেকে। এবারে আমরা পরের গানখানি শুনব কিশোর কুমার এবং অনুপমা দেশপাণ্ডের দ্বৈত কণ্ঠে একই ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গান। গানখানি শুনলেন অমিত কুমার এবং উষা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে তুমি কত সুন্দর ছবি থেকে। এবারে আমরা শুনব নয়নমণি ছবির একখানি গান অনুপমা দেশপাণ্ডের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারের গানখানি শুনুন নয়নমণি ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা ছায়া ছবির গান। গানখানি শুনলেন অমিত কুমারের কণ্ঠে নয়নমণি ছবি থেকে। এবারে আমরা শুনে নেব মান অভিমান ছবি থেকে একখানি গান, শিপ্রা বসুর গাওয়া।

শ্রোতা বন্ধুরা শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা ছায়াছবির গান। গানখানি শুনলেন মৃণাল চক্রবর্তী এবং শিপ্রা বসু।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বিভিন্ন শিল্পীদের কণ্ঠে শুনলেন বাংলা ছায়াছবির গান আকাশবাণী আগরতলা। এবারে শুরু হচ্ছে কব্বরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা তাবুক সেজাগ স্নি তিনি দ্বীপর্জনে কক বরক পান্ডা তিনি পুলিয়ান খনার জাগান লেলা মানেজার ও তাংবিতি তিনি তাংবিতি ও দেড়শো কাইমন রোগীনে কক কিসা খনার জাগান
1: যে সাহাও কাইমানো

0: ফিয়া রুবুই রুবুই হা জৈব সার গনাক অমায় হাওয়া হিংকে দেড়শো বেলায় খে হামকুব দেড়শো কাইনা নিশকাং দেড়শো কাইমানি জাগাও কাহামকে লাঙ্গল বাইচুয়াই সকাম সৌই হানো কাহামকে সেনামই নানা নাংনাই দেড়শো কাইনা সেকাং জৈব সার উরিয়া ফসফেট তাই পটাশ ও সার রগ্ন কাহামকে হাওয়া দালগৈ রিনা নাংনাই দেড়শো কাইমানি আরো বচ্চং নুগ গবাং বুথাই মাননাই অমহাই জাত কাহামনি দেড়শো ও জাত কাহামনি দেড়শো রগ্ন কাহামকে নাইকানি খেলাই মানকে গবাং দেড়শো হাতি রগ ফালি বচ্চং রং রগ সামি মানো দেড়শো কাইনা হিনকে ব জরাও তাই বুসুক জাগাও বুসুক দেড়শো কাই সারি মাননাই অমহাই ফাসিংব চিং সাউই মান্না নাংনাই হানি কাইসা হেক্টরও দেড়শো বুচলি নাঙ্গ চি সিনিনি সিমি নৈচি কিলোগ্রাম তাই টাংবলা জরা থাইনাই অমহাই দেড়শো ন ফেব্রুয়ারি মার্চ অমহাই তালো বুচলি সারনা নাংনাই ফিয়া বা ওয়াতৈ মল থাইনাই অমহাই দেড়শো ন কাইনা ফুরু কাইসা কক মৈতু নারেংনা নাংনাই আফুরু হাওয়া তৈরক ব গবাং কৈরিনি বাকৈ দেড়শো বুচলি ন কাইনা সেকাং তুয় হরসা মিশিউই তন্না নাংনাই দেড়শো কাইনা হিংকে হেক্টর কাইসা জাগাও জৈব সার নাঙ্গ চিবানি সিমি নৈচি টন উরিয়া সুপার ফসফেট সার রক নাংমা নিজরাতেই রিউই রিনা নাংনাই কাহামতাই গবাং বুথাই মাননা বাকৈ কাহামখে নাইকানি খেলাইনা নাংনাই দেড়শো বুফাং তরসাউই ফাইমা জরাখে জাবরা সাই তাই হা কিসা কিসাকে খুরিব রিনা নাংনাই তাই বুফাঙ্গ সালবানি সিমি সালদক সালবার বারৈ তৈ রিনা নাংনাই দেড়শো বুফাঙ্গ গবাং মানো ইয়ং কুথুমো তাই বেমার মানজাগ আবরণি চং বাহাইকে ইয়াকাকনাই দেড়শো বুফাঙ্গ বেমার উংমানি বিশিং কাইসা বেমার তঙ্গ অ বেমার হংকে বুলাই কর্ম অঙ্গৈ থাঙ্গ বেমার উংজাক বুফাংনি বুথাই কাহাম অংগিয়া অ বেমার ন হোয়াইট ফ্লাই অয়ং ফিনো আবনি ইয়াকাকনা হিংকে বেমার মানজাক বুফাংন ফুয়ই কচালো খিবুই রিনা নাঙ্গ তাই মেলাথিয়ন অভিথিন নৈনি সিমি থাম মিলি লিটার লিটার কাইসা তুয় দালগৈ বুফাঙ্গ সারি রিনা নাংনাই দেড়শো বুফাঙ্গ তাই কাইসা বেমার ব নুকজাগ আবন হিংকে পাউডারি মেলোডিও হিনো অ বেমার হিংকে বুলাইনি তলাও পাউডার হাইকে নুকজাগ উলখে বুলাই কর্ম অঙ্গৈ গড়াই থাঙ্গ অ বেমারনি ইয়াকাকনা হিংকে সালফার ডাস্ট অ বিথিন বুফাঙ্গ সারি রিনা নাংনাই দেড়শো বুফাঙ্গ তাই কাইসা ইয়ং বতঙ্গ আয়ং হিংকে বুলাইনি বুতিকু সুবুই জানাই আবনি বাকি বুলাই কৈতর অঙ্গি থাঙ্গ তাই বুথাইব হামিয়া অঙ্গ আবরকনি ইয়াকাকনা হিংকে কাইসা এম এল নি সিমি কাইনি এম এল থাউদিন অ বিথিন লিটার কাইসা তৈয় দালকৈ অ তৈন সারি রিখে অ বেমারনি ইয়াকাগৈ মানো
1: আশোক জরা খনাবাক্য তিনি লেলামন জরান তাং বিটিও দেড়শো কাইমানি রুগনাই কক কিসা বিজাগলা তাবো খনার জাগান তিলক মালা দেববর্মানি জাদুনির জামুনো

오, 가방 냈다 무스 똥톡. 우, 우, 바바리 바바 나이디 크나디.

আশোক জরা খানাবাকিয়া লেলা মানে জরাও তিলকমালা দেববর্মানী জাতনি চামুক লেলা মানে জরা তিন বাকে আশোকন তাবুক খানাবাইন জাদুনি বাতলে মঙ্গ খরাং রবন সুদন দেববর্মা বাই মঙ্গতি দেববর্মানী খরাঙ্গ।

yasile yagra nahar naimak abusse naito naide o sinari.

总之对万松来去哦那个路路哭了走

বলাইনে কলংনি বুতিনোর ঘি ও বাবু বু বড়া বড়া বাবু বু হামজাং খাইলাগ্রা মাথাঙ্গু ইয়ালি মাথাঙ্গু যাদু বব কুবনি কম ও যাদু।

ᱛᱟᱵᱚᱱ ᱱᱮ

আজ সুখজরা খানাবাক্য যা দুনি বা তালাই মঙ্গ সুদন দেববর্মা বাই মঙ্গতি দেববর্মানী খরাং বিগল তাবো খনার জাগান সঞ্জিতা দেববর্মানী রচামু।

আসকজরা খনাবাকে তিনি কক বরক পান্দানি পাইথাক সঞ্জিতা দেববর্মানি রচামন কাইসা সাকলাইমং তিনি সারিক নাম সানজা দামসিনী তামপুরু তিনি কক বরক পান্দানি আওয়াই বতাং কক্রুবাই রথীন্দ্র দেববর্মানি সাকবাইথাং সৈজা কথমা বসা খনাবাই না আবনি আগলো সাকবাইথাং সৈজাকন অবংখা কগ্লব রতীন্দ্র দেববর্মানী পাইথাগ অঞ্জলি দেববর্মানী ফকসংন খনার জাগানা আসুকজরা খনাবাইকে তিনি সানজা দামসিনী তামপুরনি কগবরক পান্দানী আওয়াই বতাং আকাশবাণী আগরতলা অবিনলগিন পাইখ্যা সিনি তিনি দুপুরজরনি কগবরক পান্দা।

চাষের কথা আজকের প্রসঙ্গ, গাছ লাগানোর সতর্কতা। সদ্য গাছ লাগানোর শুরু করেছেন, তবে যে ভুলগুলো একদম করবেন না। এক এক গাছের চাহিদা এক এক রকম, সেই অনুযায়ী প্রয়োজন যত্ন। নতুন যারা গাছ লাগানো শুরু করলেন তাদের মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়। বাড়ির বারান্দায় যারা নতুন বাগান করছেন বা ঘরে সদ্য ইনডোর প্ল্যান্ট রাখা শুরু করেছেন, তাদের অনেকেই অজান্তে কিছু ভুল করে ফেলেন, তাতে গাছের ক্ষতি হয়ে যায়, আবার অনেক গাছ মরেও যায়। বেশিরভাগ মানুষ মনে করেন রোজ একটু করে জল দিলে গাছ ভালো থাকবে, ধারণাটা সম্পূর্ণ ভুল। বেশি জল দিলে বরং গাছের গোড়া পচে যায়। কিভাবে বুঝবেন গাছের কখন জল প্রয়োজন? সবচেয়ে সহজ উপায়, মাটিতে একটা আঙুল চেপে দেখুন। যদি আঙুলে মাটি লেগে থাকে তবে মাটি আর্দ্র, জলের প্রয়োজন নেই। যদি আঙুলে কিছুই লেগে না থাকে তবে বুঝবেন এবার জল দেওয়ার সময় হয়েছে। খুব বড় টব হলে একটা কাঠি দিয়ে দেখুন, খুব ছোট টব হলে তুলেও দেখতে পারেন কতটা ভারী লাগছে। হালকা মানেই জলের প্রয়োজন। গাছের যত্ন নিতে গেলে ধৈর্যের প্রয়োজন। জল দিলাম আর পরের অন্য কাজে চলে গেলাম, এরকম চলবে না। যতক্ষণ না দেখবেন টবের নিচ দিয়ে জল বেরোতে শুরু করেছে ততক্ষণ জল দিতে হবে। অনেক সময় জল বেরোতে কয়েক সেকেন্ড সময়ও লাগে, তাই অপেক্ষা করতে হবে। পুরোটা

জল না পেলে গাছ পুষ্টি পাবে না, তাই টবের নিচে জলটা যেন জমে না থাকে সেটাও দেখতে হবে। গাছের পাতায় নিয়মিত নোংরা পড়ে, বিশেষ করে যে গাছের পাতা বড়, তাই মাঝে মাঝে ভিজে কাপড় দিয়ে পাতা মুছে দিতে হবে, নয়তো গাছ সঠিক সালোকসংশ্লেষ করতে পারবে না। তাছাড়াও গাছের পাতায় নিয়মিত জলের স্প্রে করে স্নান করাতে পারেন। বেশিরভাগ গাছ অনেক আলো পছন্দ করে, কিন্তু সরাসরি সূর্যের আলো পছন্দ করে না। কিছু মরশুমি গাছ আছে, আর ফুলের গাছ ছাড়া গাছ কেনার সময় ভালো করে জেনে নিন কতটা আলোর প্রয়োজন। চেষ্টা করুন ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে ঘরের উজ্জ্বল কোণে গাছ রাখার। অনেকদিন থাকতে থাকতে গাছের টবের মাটি একদম শক্ত হয়ে যায়, সেখানে জল বা হাওয়া বাতাস কোনোটাই ভালো করে ঢোকে না। যদি তাই হয় তবে সেই টব থেকে গাছ তুলে নতুন মাটিতে পুঁতে দিন, নয়তো মাঝে মাঝে মাটি অল্প অল্প করে খুঁড়িয়ে দিন। তবে খেয়াল রাখবেন যেন গাছের গোড়ার কোনো ক্ষতি না হয়। গাছের বাড়তি পুষ্টির প্রয়োজন হয় বটে, তবে খুব বেশি সার দিলে খাদ্য তৈরি করার স্বাভাবিক ক্ষমতা হারিয়ে ফেলে গাছ। তাই সার প্রয়োগের আগে কোন গাছের কতটা সার প্রয়োজন সেটা ভালো করে জেনে নিন। তাই সদ্য গাছ লাগাতে শুরু করলে আগের গাছের সঠিক পরিচর্যা সম্পর্কে জেনে নিন, তারপর গাছ লাগান। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল গাছ লাগানোর ক্ষেত্রে সতর্কতা।

এতক্ষণ লঘুশাস্ত্রীয় সঙ্গীতে শুনলেন ঠুমরি এবং গজরি। পরিবেশনায় ছিলেন শিল্পী অনুপমা দে দাস। তবলা পরিবেশনায় সৈকত চক্রবর্তী এবং হারমোনিয়াম পরিবেশনায় ছিলেন শিল্পী প্রণব কুমার দাস।

আকাশবাণী, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার 12 বছর ধরে দেশের যুব, মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে স্থলপথ পরিচালন ব্যবস্থা এলপিএমএস এর সূচনা করবেন। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হয়েছে। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালত H-1B ভিসা আবেদনের জন্য ধার্য 1 লক্ষ মার্কিন ডলারের অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। দেশের যুব, মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তার সরকার গত 12 বছর ধরে নিরলসভাবে কাজ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, 140 কোটি নাগরিকের আশীর্বাদ ও দেশ আগে এই মূল নীতিকে সামনে রেখে সরকার বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের জন্য কাজ করে চলেছে। এই প্রচেষ্টার ফলেই পরিকাঠামো ক্ষেত্রে থেকে ডিজিটাল বিপ্লব সব ক্ষেত্রেই ভারত সারা বিশ্বে এক অগ্রণী শক্তি হিসেবে উঠে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। উন্নত ভারতের পথে এগিয়ে যেতে তার সরকার সেবা, সুপ্রশাসন ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবে বলে শ্রী মোদী মত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছরে সবকা সাথ সবকা বিকাশের আদর্শে অনুপ্রাণিত হয়ে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে দেশ একটি শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গঠনের পথে এগিয়ে চলেছে। একটি সংস্কৃত শোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনের কাজে সরকারের সবচেয়ে মূল্যবান সম্পদ হল নিষ্ঠা ও সেবার মনোভাব। তিনি আরও বলেন যে ব্যক্তি অন্যের কল্যাণে ঈর্ষান্বিত না হয়ে সৎ ও মহৎ কাজ সম্পাদন করেন, প্রকৃত অর্থে তাকেই জ্ঞানী বলা যায়। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে

0: কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাক টিকিট প্রকাশ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা এলপিএমএস এর সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থা রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারে বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর সীমান্ত পরিচালন ব্যবস্থায় এটি এক যুগান্তকারী পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউকি এবং ত্রিপুরার সিমনপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। হ্যাম্পটন স্কাই রিয়েলিটি লিমিটেডের বিরুদ্ধে অর্থ তছরুপের একটি মামলার তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং জাতীয় রাজধানী দিল্লির 6টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এর মধ্যে রয়েছে পাঞ্জাবের লুধিয়ানা ও জলন্ধর, উত্তরপ্রদেশের বারেলি এবং দিল্লি নয়ডার অঞ্চল। ইডি আধিকারিকরা জানিয়েছেন, হ্যাম্পটন স্কাই রিয়েলিটি লিমিটেডের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির বাসভবন এবং ব্যবসায়িক কার্যালয়কে এই অভিযানের আওতায় রাখা হয়েছে। আদিবাসী নেতা বিরসা মুন্ডার মৃত্যুবার্ষিকীতে আজ সারাদেশ তাকে যথাযথ মর্যাদায় স্মরণ করছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, ধরতি আবা বিরসা মুন্ডার জীবনযাত্রা সাহস, আত্মসম্মান ও ন্যায়ের প্রতি অবিচল অঙ্গীকারের প্রতীক। ঝাড়খণ্ডের রাজ্যপাল ও পরবর্তীকালে উপরাষ্ট্রপতি হিসেবে তার জন্মভূমি উলিহাটু পরিদর্শনের কথাও স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, জল জঙ্গল ও জমি রক্ষার লক্ষ্যে বিরসা মুন্ডার অদম্য সাহসিকতার সঙ্গে বিদেশি শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সমাজ মাধ্যমের এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উলগুনান আন্দোলনের মাধ্যমে বিরসা মুন্ডা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে বাংলায় জলজীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হয়েছে। চলবে 13ই জুন পর্যন্ত। সম্মেলনে 21টি দেশের কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, কৃষিক্ষেত্রে উদ্ভাবন, জলবায়ু বান্ধব কৃষি, কৃষি বাণিজ্য এবং ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়ন, পুষ্টিকর খাদ্য উৎপাদন ও কৃষকদের আয় বাড়ানোর মাধ্যমে জীবিকা নির্বাহ সহজ করে তুলতে দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এই সম্মেলনের মূল লক্ষ্য বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান উল্লেখ করেন।
1: खाद्य सुरक्षा पोषण और आजीविका, खाद्य सुरक्षा सुनिश्चित करनी है, भरपूर खाद्यान्न मिले, सुरक्षित और पौष्टिक भोजन, और किसान की आय भी बढ़े और जीवन स्तर में भी सुधार हो। कृषि व्यापार और सहयोग, ये प्राथमिकता एक दूसरे देश में व्यापार की संभावनाएं भी बढ़े और सहयोग भी बढ़े, आपस में निवेश भी आए, टेक्नोलॉजी का आदान प्रदान भी हो, बाजार तक पहुंच भी आसान बने एक दूसरे देश में, ताकि मिलकर एक साझा प्रगति को बढ़ावा दे सके।
0: 12ই জুন অংশগ্রহণের দেশগুলির কৃষিমন্ত্রীদের মধ্যে একটি বিশেষ বৈঠক হওয়ার কথা। এতে ক্ষুদ্র কৃষক, নারী ও যুবকদের মাধ্যমে খাদ্য নিরাপত্তার উপর আলোকপাত করা হবে। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের নাগরিকদের মধ্যে ধর্মের নামে ভারত বিদ্বেষী মনোভাব জিইয়ে রাখার জন্য ইসলামাবাদ সব রকম উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ইসলামাবাদ ভারত সম্পর্কে অসত্য ছড়ানোর উদ্দেশ্যে সেদেশের মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠীদের ফিতনা আল হিন্দুস্তান বলে সম্বোধন করছে। শ্রী হরিশ আরও বলেন, ইসলামাবাদ নতুন দিল্লিকে অহেতুক দোষারোপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

0: তিনি পাকিস্তানের রাজনৈতিক কাঠামো এবং প্রশাসনের উপর সামরিক বাহিনীর কর্তৃত্বের বিষয়টি তুলে ধরে বলেন, সাম্প্রতিককালে যে সাংবিধানিক সংশোধন করা হয়েছে তার মুখ্য উদ্দেশ্য হল প্রশাসনের উপর সামরিক বাহিনীর আধিপত্য বজায় রাখা। পাকিস্তান যেভাবে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে আফগানিস্তানে সামরিক অভিযান চালাচ্ছে তা সামরিক অভিযানের নামে আফগান নাগরিকদের হত্যা নিন্দনীয়।
1: Pakistan's campaign of military attacks against Afghanistan is causing huge civilian casualties. Targeted killing.

0: peace and stability. India strongly condemns the airstrikes on Afghan territory, which are flagrant violations of international law and the UN Charter and the principle of state sovereignty.
1: মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ ওয়ান বি ভিসা আবেদনের জন্য ধার্য ১ লক্ষ মার্কিন ডলারের অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছে সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে অবস্থিত মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সেরোকিন এক রায়ে বলেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই এইচ ওয়ান বি ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অধিকার নিয়ে কাজ করার সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ইরান ও ইসরায়েলের একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমে এই ঘোষণা করেন, ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, উভয় পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি চাইছে এবং শান্তির জন্য চূড়ান্ত আলোচনা চলছে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর জানিয়েছে, চুক্তি লঙ্ঘন করলে তারা ইসরায়েলকে সমুচিত জবাব দেবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার ১২ বছর ধরে দেশের যুব মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের ১০ বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে স্থলবন্দর পরিচালন ব্যবস্থায় এলএমপিএস এর সূচনা করবেন। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী আগরতলা, এবারে শুনুন কিছু লোকগীতি, পরিবেশনায় শিল্পী আয়েশা সরকার।

আদকুন শুনছিলেন লোকগীতি, পরিবেশনায় শিল্পী ছিলেন আয়েশা সরকার, আকাশবাণী আগরতলা। এবারে শুনুন কিছু আধুনিক গান শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আধুনিক গান, পরিবেশনায় শিল্পী ছিলেন ইন্দ্রাণী সেন, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

এবারে আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দেওয়ার পালা, আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর ইংরেজি পাঠ্য দ্য রেভেল থেকে পাঠ দেবেন শাকেরকোট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সঞ্চিতা গোস্বামী। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে সুসংহত মাছ চাষ, এই প্রসঙ্গে বিজয়কান্তি ঘোষের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধ্যা 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে, রাত 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 বাংলা নাটক এক মুঠো রোদ, রাত 10:10 শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 রাগ প্রধান গান শুনবেন শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 2:55 আমাদের পরবর্তী অনুষ্ঠান আপনারা শুনবেন বিকেল 5:00।

0: and shortcomings. Benchmark domestic equity indices ended over 0.5% up today, snapping two-day losing streak. The Sensex rose 395 points to close at 73,919, while the Nifty jumped 119 points to settle at 23,242. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন ডার ছায়া ছবি থেকে উদিত নারায়ণের কণ্ঠে।

উদিত নারায়ণ এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন দিল তো পাগল হ্যায় ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন জো জিতা ওহি সিকন্দর ছায়াছবি থেকে, সাধনা সরগম এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে।

কুছ না কহো ছায়াছবি থেকে গানটি শুনলেন কবিতা কৃষ্ণমূর্তি এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে এবারে গানটি শুনুন কহো না প্যার হে ছায়াছবি থেকে, উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

না তুম জানো না হাম ছায়া ছবি থেকে গানটি শুনলেন পামেলা জৈন এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন দস্তক ছায়া ছবি থেকে, শিল্পী উদিত নারায়ণ।

0: তুমসা নেহি দেখা ছায়াছবি থেকে গানটি শুনলেন শ্রেয়া ঘোষাল এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে সর্বশেষ গানটি শুনুন, রিফিউজি ছায়াছবি থেকে শিল্পী উদিত নারায়ণ।
1: জি, খড়ে খড়ে ক্যা দেখ রে?
2: কমাল, উস চাঁদ কো ঘন্টো দেখতা রহা।

চিত্রগীতে অনুষ্ঠানে শুনছিলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: আকাশবাণী আগরতলা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ সপ্তম শ্রেণীর ইংরেজি কবিতা দ্য রেবেল সম্পর্কে পাঠ দিচ্ছেন শেখেরকোট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা সঞ্চিতা গোস্বামী।
1: হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। ওকে, বিফোর উই গো টু দ্য লেসন, লেট মি আস্ক ইউ সামথিং। এই যে তোমাদের বন্ধু থাকে না ক্লাসে, অনেক বন্ধুরা থাকে, তারপর স্কুলের মধ্যে, তারপর ধরো তোমরা আর্ট ক্লাসে যাও, ইয়োগা ক্লাস, ড্রয়িং ক্লাস, মিউজিক ক্লাস, এনিওয়ের ওয়ের ইউ গো, তখন অনেক গ্রুপ অফ পিপল থাকে, মানে একই রকম হয়তো অনেকেই থাকো। সব সময় কি সবাই একরকম কথাতে মানো? মানে এরকম কি হয় যে একজন যা বলেছে সবাই সেটা মেনে নিয়েছে? যেমন এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। মনে করো তোমাদের স্কুলে একটা গেমস পিরিয়ড, ঠিক আছে? এবার স্যার জিজ্ঞেস করলেন যে কি খেলবে তোমরা। কেউ কেউ হয়তো বলল ক্রিকেট খেলবে, কেউ হয়তো বলল ফুটবল খেলবে, যাই হোক, অ্যাট লাস্ট দে কাম টু এ ডিসিশন যে একটা কোনো কিছু খেলা হবে, তাই না? কিন্তু এমন কেউ থাকতে পারে যে নাকি ওইটাতে রাজি হবে না। মনে করো সবাই মিলে ঠিক হলো ক্রিকেট খেলবে, কিন্তু দেখা গেল কোনো একজন এমন যে বলবে যে না, আমি খেলবো না। বা ধরো কোনো কোথাও বেড়াতে যাবে, তোমরা একটা স্পট ঠিক করলে, মনে করো পিকনিকে যাবে, তোমরা ঠিক করলে সিপাহীজলা, কোনো একজন হয়তো বলল না আমি সিপাহীজলা যাব না, আমি নির্মহল যাব। এরকম আমরা বিভিন্ন জায়গায় এমন কাউকে না কাউকে পেয়ে থাকি যে নাকি সবার মতো চলে না, মানে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, সে অ্যাডজাস্ট করতে পারে না বা করতে চায় না। এটা হলো এ টাইপ অফ কি বলবো, এটা বাংলাতে ধরো বলা হয় বিদ্রোহ করে যারা, মানে সেইভাবে বিদ্রোহ না, মানে জাস্ট আমি ওই কথাটা মানবো না, সবাই যা করবে আমি তা করব না, সবাই যেটা চাইবে আমি সেটা চাইবো না, তার আগেনস্টে বলা। এই কথাগুলো কেন বলছি বলো তো? আমি আজকে তোমাদের বইয়ের টেক্সট বুকের যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব, ওইটা অনেকটা এরকম। দ্য নেম অফ দ্য পোয়েম আই মাস্ট সে ইজ দ্য রেবেল। ওকে, রেবেল মানে হলো বাংলাতে আমরা ওইটাই বলতে পারি বিদ্রোহী, অ্যাকচুয়ালি হু ওয়ান্টস টু বি ডিফারেন্ট, ডিফারেন্ট ফ্রম আদার্স, ঠিক আছে? ওকে, দেন টেক আউট দ্য পোয়েম দ্য রেবেল। এখানে আছে দেখো স্টার্টিংয়ে, ডু ইউ নো এনি ওয়ান হু অলওয়েজ ডিসঅ্যাগ্রিজ উইথ ইউ or your friends or likes to do the opposite of what everyone thinks they should do? Think of a word to describe such a person. ওই আমি যে কথাটা বললাম সেটাই জিজ্ঞেস করছে, তুমি কি এমন কাউকে চেনো যে নাকি সবসময় ডিসঅ্যাগ্রি করে? ডিসঅ্যাগ্রি করা মানে না মানা, যা কথাটা হচ্ছে, যেই ব্যাপারে কথা হচ্ছে সেটা মেনে না নেওয়া। এখানে বলছে অর লাইক্স টু ডু দ্য অপোজিট অফ হোয়াট এভরি ওয়ান থিঙ্কস দে শুড ডু। ওই যে এক্সাম্পলটা দিলাম, সবাই ক্রিকেট ম্যাচ খেলতে চাইছে কিন্তু সে তার অপোজিট কোনো একটা কিছু করবে, মানে আদার দ্যান ক্রিকেট। থিঙ্ক অফ এ ওয়ার্ড টু ডিসক্রাইব সাচ এ পার্সন, এখানে বলছে এমন কোনো একটা ওয়ার্ড ভাবো এই ধরনের পার্সন, এই ধরনের লোককে বোঝানোর জন্য, এইরকম ওয়ার্ডটাই হলো রেবেল। Discuss with your partner some of the things such a person generally does. তোমরা যখন ফ্রি টাইমে থাকবে তখন এরকম ডিসকাস করে নিও, দেখবে কেউ না কেউ এরকম বেরিয়েই যায় যে নাকি সবার কথা মতো চলে না, ঠিক আছে? This is just the introduction. Now read the poem. Okay, I'll read the poem. তোমরা আমাকে ফলো করো, পরে তোমরাও কিন্তু রিডিং পড়বে। When everybody has short hair, the rebel lets his hair grow long. When everybody has long hair, the rebel cuts his hair short. When everybody talks during the lesson, the rebel doesn't say a word. When nobody talks during the lesson, the rebel creates a disturbance. When everybody wears a uniform, the rebel dresses in fantastic clothes. When everybody wears fantastic clothes, the rebel dresses soberly. In the company of dog lovers, the rebel expresses a preference for cats. In the company of cat lovers, the rebel puts in a good word for dogs. When everybody is praising the sun, the rebel remarks on the need for rain.

When everybody is greeting the rain, the rebel regrets the absence of sun. When everybody goes to the meeting, the rebel stays at home and reads a book. When everybody stays at home and reads a book, the rebel goes to the meeting. When everybody says, "Yes, please," the rebel says, "No, thank you." When everybody says, "No, thank you," the rebel says, "Yes, please." It is very good that we have rebels. You may not find it very good to be one. Okay, this is the full poem. This is written by D.J. Enright. Mane poet naam holo D.J. Enright. The full name of the poet is Dinesh Joseph Enright. He was born in 1920 and he died in 2002. He was a British poet. Tini aro onek kichu likhechen jemon essay likhechen novels likhechen ekhane tomader jonno tini ekta ei poem ta likhechen. Okay, now come to the first line again. When ei je poem ta er modhe sobgulo word e khub easy, you can understand very easily. মানে এমন কোনো কঠিন ওয়ার্ড নেই যে তুমি বুঝবে না, পড়লেই বুঝতে পারবে, রিডিং পড়বে দেখবে খুব ভালো লাগবে তোমার। When everybody has a short hair, the rebel lets his hair grow long. এই যে বললাম না, সবাই যেরকম সে তেমন না, মানে যে এই ধরনের মানুষ তাকে নিয়েই লেখা আর কি। When everybody has short hair, যখন সবার short hair থাকে, short hair তো বুঝেছই ছোট ছোট চুল, the rebel lets his hair grow long. তখন রেবেল কি করে, তখন তার চুলটা বড় করে নেয়, লম্বা করে নেয়। When everybody has long hair, the rebel cuts his hair short. সবাই যখন চুল বড় করে, তখন রেবেল কি করে, সে একটা হেয়ার কাট নিয়ে নেয়, মানে তার চুলটা শর্ট হয়ে গেল। When everybody talks during the lesson, the rebel doesn't say a word. এইবার talks during the lesson মানে কি, অনেক সময় হয় না পড়া চলছে, ধরো ক্লাসেই সব সময় তো সবাই চুপচাপ বসে থাকে না, অনেক সময় কোনো কোনো এরকম টপিক হয় যখন নাকি তোমরা হয়তো মাঝে মাঝে একটু একটু কথা বলো, তখন দেখা যাবে রেবেল একদম চুপচাপ করে বসে আছে। হি ডাজন্ট সে এ ওয়ার্ড। When nobody talks during the lesson, the rebel creates a disturbance. আবার এমন এমনও তো সিচুয়েশন আছে যখন নাকি কেউ কিছু কথা বলে না, একদম চুপচাপ মনোযোগ দিয়ে টিচারের কথাটা শুনছে হয়তো, মানে লেসন চলছে বাট নো ওয়ান ইজ টকিং, তখন রেবেল কি করে, হি ক্রিয়েটস এ ডিস্টারবেন্স। ডিস্টারবেন্স কথাটার মানে তো জানোই, কোনো না কোনোভাবে সে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে চায়, মানে একটা তৈরি করে ডিস্টারবেন্স, এমন কিছু করে যাতে নাকি পড়াটাতে ডিস্টার্ব হয়। When everybody wears a uniform, the rebel dresses in fantastic clothes. Now what is uniform? Uniform মানে হলো এই যেমন তোমাদের স্কুল ইউনিফর্ম আছে না, একই রকম ড্রেস পরা, দ্যাট ইজ ইউনিফর্ম। কোনো মানে আমরা বুঝতে পারবো যে এই ইউনিফর্মটা যারা পড়েছে তারা ধরো এই স্কুলের বা এই মিউজিক স্কুলের, এই আর্ট স্কুলের, ইয়োগা ক্লাসের, এরকম করে আমরা বুঝতে পারি। তো সবাই যখন ইউনিফর্ম পরে, ওয়েয়ার্স মানে তো বোঝোই পরিধান করা, দ্য রেবেল ড্রেসেস ইন ফ্যান্টাস্টিক ক্লোথস, রেবেল তখন কি করে, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক মানে হলো অ্যাকচুয়ালি মানে ভালো লাগার মতো কোনো ড্রেস আর কি, ধরো গর্জিয়াস এরকম, যেটা পরে আমরা কোনো পার্টি টার্টিতে যাই, এর এই ধরনের কিছু, বা তার ভালো লাগে মতো। মানে ইউনিফর্মটা তো সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা নিয়ম, আমরা যখন কোনো একটা পার্টিকুলার জায়গায় যাব, যদি ইউনিফর্ম থাকে সেটা পরেই যাওয়ার কথা, রেবেল সেটা করবে না, সে কি করে, দ্য রেবেল ড্রেসেস ইন ফ্যান্টাস্টিক ক্লোথস। When everybody wears fantastic clothes, the rebel dresses soberly. Sober মানে হলো ভদ্র। সবাই যখন fantastic clothes পরে আসে, মনে করো সবাই gorgeous dress পরেছে, কোনো একটা প্রোগ্রামে যাচ্ছে, সবাই এরকম ভাবে সেজে গুজে এসেছে ভালো ভালো ড্রেস পরে, তখন রেবেল একটা soberly ড্রেস পরে চলে আসবে। Sober মানে হলো ভদ্র, একদম সিম্পল, এই ধরনের কিছু, যেখানে যেটা মানায় না। In the company of dog lovers, the rebel expresses a preference for cats. Company মানে হলো সঙ্গ। এবার dog lovers, those who love dogs, এই হলো dog lovers, এবার rebel কি করে? The rebel expresses a preference for cats. Express করা মানে কোনো কিছু প্রকাশ করা, মানে তার ইচ্ছাটা প্রকাশ করা। Preference হলো সে যা চায়, মানে prefer করে। ধরো তুমি বিস্কিট থেকে চকলেট প্রেফার করো, বা আরেকজন চকলেট থেকে আইসক্রিম প্রেফার করে, মানে বিস্কিটের থেকে চকলেটটা বেশি ভালোবাসে, বা চকলেটের থেকে আইসক্রিমটা বেশি ভালোবাসে, ওই রকম হলে আমরা এরকম বলি আর কি, প্রেফারেন্স।

আমি লাল রং থেকে হলুদ রং ভালোবাসি বেশি, মানে হলুদ রং প্রেফার করি, এটাই আর কি। বলছে, ইন দ্য কোম্পানি অফ ডগ লাভার্স, মনে করো এমন কোনো একটা সিচুয়েশন যেখানে নাকি যারা আছে সবাই ডগ লাভার্স, সবাই ডগকে ভালোবাসে, আছে না, অনেকেই তো ডগ পেট হিসেবে পালে, তো এমন সিচুয়েশনে সে কি করে, দ্য রেবেল এক্সপ্রেসেস এ প্রেফারেন্স ফর ক্যাটস, সে তখন ওই সবার মাঝখান থেকে গিয়ে সেখানে কি করবে, সে ক্যাট ভালোবাসে বা ক্যাটকে প্রেফার করে, তার কাছে ডগের চেয়ে ক্যাট বেশি ভালো লাগে, সেটা বোঝানোর চেষ্টা করে। ইন দ্য কোম্পানি অফ ক্যাট লাভার্স, দ্য রেবেল পুটস ইন এ গুড ওয়ার্ড ফর ডগস। এইবার উল্টো, মানে কি, যখন এমন সিচুয়েশন যেখানে নাকি সবাই ক্যাট লাভার্স, মানে তারা ক্যাটকে ভালোবাসে, এমন কোনো মানুষের সাথে, এমন বন্ধু বান্ধব বা এমন লোকজনের মাঝখানে যদি সে থাকে, সে তখন কি করে, ডগের কথা বলে, গুড ওয়ার্ড ফর ডগস, মানে সে তখন ক্যাটের সম্পর্কে বলবে না। এটাই তো এক্সপেক্ট করা হয়, যেখানে সবাই যা নিয়ে কথা বলছে, ডগ নিয়ে কথা বললে সবাই ডগের জন্য কথাই বলবে, ক্যাট নিয়ে কথা বললে সবাই ক্যাটের কথাই বলবে, কিন্তু সে তো রেবেল, সে তো বলবে না, সব সময় উল্টোটাই বলে। When everybody is praising the sun, the rebel remarks on the need for rain. সবাই যখন প্রেজ, প্রেজ মানে হলো প্রশংসা করা, সবাই যখন সানকে প্রশংসা করছে, মানে সান বলতে এখানে সানের কথা না, সান বলতে আমরা ধরো সানি ডে বোঝাচ্ছে, দ্য রেবেল রিমার্কস অন দ্য নিড ফর রেইন, যখন সবাই ধরো এরকম হয় না, অনেক দিন ধর বৃষ্টি ছিল, তার মধ্যে হঠাৎ একদিন রোদ উঠল, এই ধরনের সিচুয়েশনে আমরা বলে থাকি, বাহ আজকে রোদ উঠেছে, কি ভালো লাগছে, বা আমাদের রোদটা দরকার, তাই সবাই এই সানি ডেটাকে প্রেজ করে। প্রেজ করা মানে হলো প্রশংসা করা। দ্য রেবেল রিমার্কস অন দ্য নিড ফর রেইন, তখন রেবেল কি বলবে, বুঝিয়ে দেবে যে না, বৃষ্টির দরকার আছে। When everybody is greeting the rain, the rebel regrets the absence of sun. যখন নাকি সবাই মনে করে অনেকদিন পর বৃষ্টি এসছে, এরকম হয় কিন্তু রাজস্থান টাজস্থান ওই ধরনের জায়গাতে যেখানে নাকি সবসময় সেইভাবে আমাদের মতো বৃষ্টি হয় না, মানে খুব কম বৃষ্টি হয়, ওরা বৃষ্টিকে ওয়েলকাম করে, ওয়েলকাম জানায়, দ্যাট ইজ গ্রিটিং দ্য রেইন, বৃষ্টি এসছে বলে সবাই খুশি। এমন যখন সিচুয়েশন থাকে যে বৃষ্টি এসেছে, অ্যাজ জাস্ট বিকজ ইট ইজ এ রেইনি ডে, অল আর হ্যাপি টু ওয়েলকাম দ্য রেইন, তখন রেবেল কি করে, রেবেল রিগ্রেটস, রিগ্রেট মানে হলো টু ফিল সরি, মানে আহারে এরকম আর কি। দ্য রেবেল রিগ্রেটস দ্য অ্যাবসেন্স অফ সান, সবাই যখন বৃষ্টি নিয়ে খুশি, তখন রেবেল বলে, ইস যদি সান থাকতো তাহলে ভালো হতো, মানে যদি সানি ডে হতো তাহলে ভালো হতো। When everybody goes to the meeting, the rebel stays at home and reads a book. সবাই যখন মিটিংয়ে যায়, তখন রেবেল কি করে, ঘরে বসে বসে বই পড়ে। When everybody stays at home and reads a book, the rebel goes to the meeting. যখন সবাই বাড়ি ঘরে থাকছে, ধরো ছুটির দিন বা ওয়েদারটা খুব ভালো, ইচ্ছে করছে বই পড়তে, তোমরা গল্পের বই পড়ো তো, পড়বে, গল্পের বই পড়লে দেখবে মানে অনেক মজার মজার জিনিস জানা যায়, আবার গল্প কেন, এরকম অনেক এসে থাকে, আমরা বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে পারি, বই পড়বে দেখবে খুব আনন্দ পাবে আর নিজে নিজেই ভালো লাগবে, তখন অত ফ্রেন্ডস টেন্ডস লাগে না, বই পড়লে নিজেই ভালো লাগে। তো এরকম সিচুয়েশন আসে যখন নাকি এভরিবডি স্টেজ এট হোম অ্যান্ড রিডস এ বুক, সবাই ধরো ধরো একই ক্লাসের সব ছেলে মেয়েরা সেই দিন ছুটি, বাড়িতে বসে বই পড়ছে, দ্য রেবেল গোস টু দ্য মিটিং, এইবার সে মিটিংয়ে যাবে, যেই দিন মিটিংয়ে যাওয়ার কথা সেদিন যাবে না, যেই দিন যাওয়ার কথা না সেই দিন সে মিটিংয়ে যাবে। When everybody says yes please, the rebel says no thank you. এবার yes please মানে তো বুঝেছই, yes মানে হ্যাঁ, please মানে তো বুঝেই, এটা কখন বলি আমরা, ধরো কেউ কিছু দিচ্ছে বা কিছু জিজ্ঞেস করছে, কিছু অফার করছে, তখন আমরা বলি yes please, রেবেল তখন বলবে no থ্যাংক ইউ, না লাগবে না। When everybody says no thank you, হয়তো এমন কোনো একটা সিচুয়েশন এলো যখন নাকি সবাই বলছে না না ঠিক আছে লাগবে না, তখন রেবেল সেজ ইয়েস প্লিজ, ওর তখন লাগবে। ইট ইজ ভেরি গুড দ্যাট উই হ্যাভ রেবেলস, ইউ মে নট ফাইন্ড ইট ভেরি গুড টু বি ওয়ান। এখানে আমাদের পোয়েট বলছেন, ইট ইজ ভেরি গুড দ্যাট উই হ্যাভ রেবেলস, আমাদের আশেপাশে আমাদের আমরা যাদের সাথে চলি সবাই তো আর আমার মতো

0: মত অনুযায়ী চলে না, তাই না? দেয়ার আর পিপল যারা নাকি সবার মতো চলতে চায় না, অ্যাডজাস্ট করতে চায় না, দে আর কল্ড রেবেলস। তো এই যে আমাদের আশেপাশে রেবেলসরা আছে, মানে যারা নাকি সবার মতো চলে না, এরা থাকাতে একদিকে ভালো হয়েছে। কেন? আমরা বুঝি যে কোথায় কোন ফল্ট আছে বা কোথায় এই যে আমি অ্যাডজাস্ট করে চলতে পারছি, দিস ইজ এ কোয়ালিটি, এটা আমরা বুঝতে পারছি। এনভায়রনমেন্টটাকে আমি খারাপ করে দিচ্ছি না, আমি যদি এরকম হতাম তাহলে কি হতো সেটা আমি বুঝতে পারছি। এই জন্য রেবেলস থাকা ভালো, আমরা বুঝি, নিজেদেরকে ক্রিটিসাইজ করতে পারি, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝতে পারি। সবাই মানে সবার সাথে হ্যাঁ হ্যাঁ মিলিয়ে কথা বললে বোঝা যায় না। আমাদের আশেপাশে রেবেল থাকা ভালো, ইউ মে নট ফাইন্ড ইট ভেরি গুড টু বি ওয়ান, কিন্তু এখানে পোয়েট বলছেন যে কিন্তু রেবেল হওয়াটা ভালো না, তুমি হয়তো নিজে একজন রেবেল হতে চাইবে না। ঠিক বলেছেন তো? তুমি কি চাইবে যে তোমাকে কেউ পছন্দ না করুক, কেউ ভালো না বাসুক, এটা কি তুমি চাইবে? নিশ্চয়ই চাইবে না। তাই বলছে আমাদের আশেপাশে এমন কেউ থাকা ভালো যাতে আমরা বুঝতে পারি যে ওই রকম না হওয়াটা কত ভালো, আর আমিও একজন এমন হই এটা আমরা নিশ্চয়ই কেউ চাই না, কারণ রেবেল যারা তাদেরকে জেনারেলি কেউ পছন্দ করে না। ঠিক আছে, এই হলো অ্যাকচুয়ালি পোয়েমটা। তোমরা বাড়িতে খুব সুন্দর করে এটা রিডিং পড়বে, আমি আরেকটু সময় রিডিং পড়ে শুনিয়ে দেবো। এমনিতে জাস্ট একটু বলে নিচ্ছি, এখানে তুমি ম্যাক্সিমাম জিনিস ব্যাপারটা এরকম পাবে, প্রত্যেকটা দুটো দুটো করে লাইন আছে এখানে পোয়েমটাতে, এটাকে আমরা বলি কাপলেট, তোমাদের এখন দরকার নেই। যাই হোক, এই দুটো লাইনের ফার্স্ট লাইনটার সাথে সেকেন্ড লাইনটা অপোজিট, প্রত্যেকটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখবে যে ফার্স্ট লাইনটা আর সেকেন্ড লাইনটা একটা আরেকটার অপোজিট। কোশ্চেন আনসারগুলি তো এখানে আছে, তোমরা এটা করে নিতে পারবে। আমি কোশ্চেন নাম্বার 2 এর এই ব্যাপারটা বলে দিচ্ছি, যেমন আছে এখানে, ফাইন্ড ইন দ্য পোয়েম অ্যান অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হলো এ ওয়ার্ড অপোজিট ইন মিনিং, মানে অপোজিট ওয়ার্ড। একটা থাকে সিনোনিম মানে সিমিলার ওয়ার্ড, আরেকটা হলো অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড। এখানে বলছে ফাইন্ড ইন দ্য পোয়েম অ্যান অ্যান্টোনিম ফর ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ড দিয়েছে, এটার জন্য একটা করে তুমি অ্যান্টোনিম বের করবে। হোয়াট ইজ অ্যান্টোনিম? অ্যান্টোনিম মানে হলো অপোজিট ওয়ার্ড, উল্টো শব্দ। ঠিক আছে, যেমন এখানে দিয়েছে লং, ফার্স্ট লাইনে তুমি এটা পেয়ে যাবে। দেখো, ওয়েন এভরিবডি হ্যাজ এ শর্ট হেয়ার দ্য রেবেল লেটস ইজ হেয়ার গ্রো লং, সো দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ লং। এর অপোজিট কি হবে? আমি জানি তোমরা সবাই জানো, তাও বলে দিচ্ছি, দিস উইল বি শর্ট। যেমন নেক্সট ওয়ার্ডটা হলো গ্রো, গ্রো মানে বাড়ানো, যেমন চুল লম্বা করা, টু ইনক্রিজ, এটা হলো গ্রো। একে আমরা কি বলতে পারি, তার অপোজিট কি হতে পারে? শ্রিঙ্ক, মানে ছোট হয়ে যাওয়া। গ্রো হলো ছোটর থেকে বড় হওয়া, আর শ্রিঙ্ক হলো বড়র থেকে ছোট হয়ে যাওয়া। নেক্সট ওয়ার্ড ইজ কোয়াইটনেস, কোয়াইটনেস মানে হলো যেমন সাইলেন্স, একদম চুপচাপ। এর অপোজিট আমরা কি বলতে পারি? ধরো লাউডনেস বলতে পারি এটা আমরা। নেক্সট আসছে সোবার, সোবার মানে আসলে হলো ভদ্র, এখানে আছে না সোবার ড্রেস, মানে রেবেল সোবারলি ড্রেস আপ করে আসবে যখন সবাই, ওয়েন এভরিবডি ওয়েয়ার্স ফ্যান্টাস্টিক ক্লোথস দ্য রেবেল ড্রেসেস সোবারলি। এখানে যে মিনিংগুলো বলছি এটা শুধু পোয়েমের, এই পোয়েমের কনটেক্সটে, এই যে অপোজিট মিনিংগুলো এই পোয়েমের কনটেক্সটে বলছি। সোবারের অপোজিট ধরো ফ্যান্টাস্টিক, যেহেতু দেওয়া আছে তুমি ফ্যান্টাস্টিকও দিতে পারো, এক্সাইটেডও দিতে পারো। লাস্ট একটা ওয়ার্ড আছে লস্ট, লস্ট এটা তো তোমরা সবাই জানো, আমরা কথায় কথায় বলে ফেলি, লস্ট অ্যান্ড ফাউন্ড, সো ইফ ইট ইজ লস্ট দ্য অপোজিট ওয়ার্ড উইল বি ফাউন্ড। তাহলে আরেকবার বলে দিচ্ছি, অ্যান্টোনিম অফ লং ইজ শর্ট, অ্যান্টোনিম অফ গ্রো ইজ শ্রিঙ্ক, অ্যান্টোনিম অফ কোয়াইটনেস ইজ লাউডনেস, সোবার ইজ ফ্যান্টাস্টিক অর এক্সাইটেড, অ্যান্ড লস্ট ইজ ফাউন্ড। ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে তখন সপ্তম শ্রেণীর ইংরেজি গল্প দ্য রেবেল সম্পর্কে পাঠ দিলেন শেখেরকুট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা সঞ্চিতা গোস্বামী। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি।

ঘর গৃহস্থের আসো সন্ধে 6:30, এরপরেই শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 8:05 সুস্বাস্থ্য, আজকের প্রসঙ্গ তামাক বিরোধী সচেতনতা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক, অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। রাত 9:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। রাত 9:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। বাংলা নাটক এক মুঠো রোদ রাত 9:30। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10। রাগ প্রধান গান শুনবেন রাত 10:15 শিল্পী পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়। ককবরক অনুষ্ঠানে থাকছে সন্ধে 7:00 কক রূপায়ণী পাণ্ডা। শুনলেন আমাদের আজ রাতের অনুষ্ঠান সূচি। এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ তাপমাত্রা 30.8°C, সর্বনিম্ন তাপমাত্রা 26°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 58%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33°C এবং 26°C মধ্যে। ত্রিপুরা সবগুলো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

0: Bien sûr.
1: ভিডিওতে লাইক করলেই টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘরগৃহস্থী আসরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের ঘরগৃহস্থী আসরে আমরা আলোচনা করব রাজ্যে সুসংহত মাছ চাষ এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজ্য মৎস্য দপ্তরের আধিকারিক বিজয়কান্তি ঘোষ। নমস্কার বিজয়বাবু।
1: নমস্কার
0: বিজয়বাবু। আমরা রাজ্যে দেখতে পাচ্ছি একটা সময় ছিল যখন আমাদের রাজ্যের জনগণ মাছের জন্য সম্পূর্ণভাবেই আমাদের প্রতিবেশী বিদেশি রাষ্ট্র অথবা বহি

0: যাস এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজ্য মৎস্য দপ্তরের আধিকারিক বিজয়কান্তি ঘোষ। নমস্কার বিজয়বাবু।
1: নমস্কার
0: বিজয়বাবু। আমরা রাজ্যে দেখতে পাচ্ছি একটা সময় ছিল যখন আমাদের রাজ্যের জনগণ মাছের জন্য সম্পূর্ণভাবেই আমাদের প্রতিবেশী বিদেশি রাষ্ট্র অথবা বহিরাজ্যের উপর সম্পূর্ণভাবে নির্ভর হয়ে পড়তেন। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 8-10 বছরের মধ্যে কিন্তু আমাদের রাজ্যে মৎস্য চাষে কিন্তু অনেকটাই অগ্রগতি হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে গলদা, চিংড়ি, পাবদা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রজাতির মাছ কিন্তু রাজ্যে উৎপাদন হচ্ছে। সব কিছু মিলিয়ে যেটা আপনার কাছ থেকে জানবো, এই যে রাজ্যে আমরা মৎস্য চাষ করছেন আমাদের মৎস্য চাষিরা, এই যে সুসংহত মৎস্য চাষ, এই প্রসঙ্গে আপনার কাছ থেকে জানবো যে এই যে সুসংহত মৎস্য চাষ, এটা বিষয়টা কি?
1: দেখুন, সুসংহত মাছ চাষ হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার থেকে আমরা শুধু মাছ চাষ না করে এটার পাশাপাশি আরও কিছু উপার্জন করা। তার সঙ্গে আমি বলবো, যেমন মাছ চাষ ঠিক পুকুরটার পাড়ে আমি যদি মুরগি পালি বা গরু পালি কিংবা হাঁস মুরগি প্রতিপালন করি কিংবা পুকুরটার চারিদিকে যদি আমি কিছু হটি প্ল্যান্ট লাগাই, তাহলে একসাথে আমার তিনটা জিনিসে মানে উৎপাদন করতে পারছি, চাষি ভাইরা আর্থিকভাবে লাভবান হচ্ছে।
0: আচ্ছা,
1: এটাকে আমরা দুটি ভাগে ভাগ করি সুসংহত মাছ চাষকে। কোথাও কোথাও বলা হয় থ্রি টায়ার ইন্টিগ্রেটেড ফার্মিং, অর্থাৎ ত্রিস্তরীয় ইন্টিগ্রেটেড ফার্মিং, যেখানে মাছের সাথে শুকর কিংবা হটি প্ল্যান্ট থাকবে, পুকুরে কলা গাছ থাকবে, নারকেল গাছ থাকবে, ওই ধরনের তিনটা উৎপাদন হচ্ছে। আর যদি মাছের সাথে যদি আরেকটা কিছু উৎপাদন করি সেটাকে আমরা বলবো টু টায়ার উৎপাদন। এটাতে দেখা যায় প্রত্যেকটার উপরে নির্ভরশীল, একটা উৎপাদিত জিনিস বা বর্জ্য পদার্থ আরেকটার কাজে লাগছে, ইকোসিস্টেমটা ব্যালেন্স হচ্ছে। এক্ষেত্রে চাষিবাদের যেরকম উপকার মানে উপকার হয়, পাশাপাশি পরিবেশও ঠিক থাকে,
0: ভারসাম্যতা সেটা অনেকটাই ঠিক,
1: একদম,
0: মানে আবর্জনা বা পচা গন্ধ সেগুলো আসে না এবং সেটা কাজে লেগে যাচ্ছে। পাশাপাশি আপনি বললেন যে আমাদের মৎস্য চাষি যারা কৃষক রয়েছেন তাদের কিন্তু একাধিক মানে অল্প খরচায় কিন্তু অনেকটাই উৎপাদন করতে পারে।
1: একদম একদম করা যায়, একদম
0: পয়সা সাশ্রয় হচ্ছে, যেটা ওদের খাদ্য সেটা সাশ্রয় হচ্ছে, পাশাপাশি যে শ্রমিক তিনটে ফার্মিং করে নেব,
1: ফার্মিং করতে পারি,
0: যাতে করে আপনি বললেন যে পাশে আমি
1: নির্ভরশীল
0: একটা জায়গাতে গোপালন করতে পারি, যেটা গরুর যে বর্জ্য পদার্থ যেটা সেটা মাছের খাদ্য হিসেবে কাজে লাগতে পারে,
1: একদম,
0: শূকর পালন করতে পারি, তার সেই বর্জ্য পদার্থটা
1: কাজে লাগতে পারে,
0: মুরগি পালন করতে পারি, তার থেকেও কিছু একটা কাজে লেগে যেতে পারে,
1: কাজে লাগবে।
0: পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অনেকে তার পাশে পুকুরের চারপাশে যেখানে এই ফার্মিং করছেন তার উপর নির্ভর করে কিন্তু একটা কৃষি ব্যবস্থাকেও কিন্তু উন্নত করতে পারছেন,
1: একদম,
0: তাই না?
1: আমি এই প্রসঙ্গে আপনার কথা প্রসঙ্গে একটু বলছি, যেটা বলছেন গোবরের বেলায় সেটা কিন্তু মাছের খাবার হিসাবে ব্যবহার হবে না,
0: আচ্ছা,
1: সেটা ব্যবহার হবে জৈব সার হিসাবে।
0: আচ্ছা,
1: মুরগির বিষটাও কিন্তু খাবার হিসাবে ব্যবহার হবে না, সেটাও আমরা জৈব সার হিসাবে ব্যবহার করব। কিন্তু শুকরের বেলায় একটু অন্যরকম, যেহেতু আমরা জানি আমরা ত্রিপুরার টাইবেলরা, আমরা ত্রিপুরার উপজাতি ভাই বোনরা, তারা শুকর প্রতিপালনে বেশ মানে উৎসাহী বা ভালোবাসেন, শুকর মাংস তাদের প্রিয় খাবার। সেহেতুতে আমরা যদি বড় জলাশয় বা অ্যাবাব এককানি এরকম জলাশয় যদি থাকে তার পাড়ের মধ্যে যদি আমরা একটা প্লটটাকে পাকা করে যদি প্রতি কানিতে 5-6টা উন্নত প্রজাতির হাইব্রিড
0: শুকর পালন,
1: হ্যাঁ, ওই ধরনের উন্নত প্রজাতির শুকর প্রতিপালন করি, দেখা যাবে আমরা প্রত্যেক দিন শুকরের যে মলটা থাকে সেই মলটা ঠিকভাবে হজম হয় না, আধা হজম থাকে। আমি যদি তাকে তৈরি করা খাবার গম ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা, ওই সব মিশ্র ভালো সুষম খাবার দিই, তার যে অর্ধ হজম খাবারটা সেটা ডাইরেক্টলি মাছে খাচ্ছে।
0: আচ্ছা,
1: এটা মিগেল মাছ, কার্পো মাছ খুব ডাইরেক্টলি খায়। তাছাড়া তার থেকে সবটা না খেলেও তার থেকে যে জৈব সারটা পুকুরে পড়ছে ওটার থেকে যে প্ল্যাঙ্কটন হচ্ছে সে

0: ভাসমান ভাসমান মাছ সেটা সাংঘাতিকভাবে খাবার হিসাবে,
1: মানে ছোট প্ল্যাঙ্কটন বিশেষ করে ছোট মাছের জন্য কিন্তু সেটা প্রধান খাদ্য
0: তৈরি হচ্ছে। আর গোবরের বেলায় গোবর কিন্তু যদি পুকুরে সাফিসিয়েন্ট খাবার থাকে গোবর মাছ কোনোদিন খায় না।
1: আচ্ছা,
0: যদি খাবার না থাকে সে উপায় অন্ত না থেকে মাছে খায়।
1: আচ্ছা,
0: কিন্তু গোবর থেকে গোবরটা পচলে সেটা সার হয়। গোবরের বেলায় একটা অন্তরায় হচ্ছে, আমরা বিশেষভাবে দেখি চাষি ভাইরা গোবরটা ডাইরেক্ট জলাশয়ের মধ্যে দিয়ে দেয়।
1: হ্যাঁ, আমরা
0: সেটা সেটা কোনোভাবে কাম্য না, ব্যাঘাত সৃষ্টি করে। আমি সবসময় বলি যে কোনো জৈব বস্তু পচতে তার দুইটা উপকরণ লাগে, সেটা হচ্ছে জল আর অক্সিজেন। তো জলটা তো জলের মধ্যে যেহেতু দিচ্ছে, জল আছে, আর তার যে পচন যে ভাইরাস ব্যাকটেরিয়া কাজগুলো করছে তখন তার অক্সিজেন লাগে, সেই অক্সিজেনটা জলের থেকে আসছে। মাছে জল গোবরটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা অক্সিজেনের ঘাটতি দেখা দে, আবার কিছু
1: জলের
0: ঘাটতি দেখা দে ওই এরিয়াতে। পাশাপাশি যে গ্যাসটা হচ্ছে সে গ্যাসটা আবার জলের মধ্যে, দূষিত গ্যাসটা জলের মধ্যে মিক্সড হচ্ছে, এতে মাছের চলাফেরার স্বাস্থ্যের পরিবেশের কিছুটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে। এই জন্য সেক্ষেত্রে শুকরের মলটা একটু ব্যতিক্রমী।
1: আচ্ছা,
0: গোবর থেকে শুকরের মলটা ব্যতিক্রমী, এই কারণে মাছ অনেক সময় যদি আমি সুষম খাবার দিই তাকে ডাইরেক্ট, সে অর্ধহজম খাবারটা অনেকটা মাছে মিগেল মাছ, কার্প মাছ ওইসব, কিংবা কখনো কখনো রুই মাছও কখনো কখনো খেয়ে থাকে, আর বাদবাকিটা পচে প্ল্যাঙ্কটন হলো।
1: তাহলে দেখুন, মাছ চাষের ক্ষেত্রে খাদ্যটাই প্রধান ব্যাপার।
0: একদম,
1: একবার মাছ ছেড়ে দিলাম তাকে কিন্তু প্রতিনিয়ত তার এতটা পরিচর্যা করতে হয় না, যদি সময় সময় যদি আমি তাকে প্রতিনিয়ত খাদ্যটা দিয়ে যেতে পারি,
0: খাদ্যটা দিয়ে,
1: তাই না?
0: যেহেতু খাদ্যর ব্যাপারটা আমার আসছে ওই সুগর থেকে কিংবা সার হিসাবে আসছে গোবর থেকে, কিন্তু একটা শুধু কন্ডিশন, ওই খাবার জৈব বস্তুগুলো মিশলে জলের অ্যাসিডিটির পরিমাণ অনেক সময় বেড়ে যেতে পারে, বেড়ে যায়। সেজন্য ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের বেলায় নর্মাল পুকুর থেকে একটু বেশি পরিমাণে চুন দিতে লাগবে, অ্যাসিডিক ভাবটা তার দূর করতে হবে। দ্বিতীয় যেটা দরকার, ওসব জৈব বস্তুগুলো যত বেশি পড়বে তার অর্গানিক ম্যানিউর কাজ হবে, তার অর্গানিক লোডটা পুকুরে বেড়ে যাবে।
1: আচ্ছা,
0: সেই ক্ষেত্রে অন্তত প্রতি মাসে তাকে নেটিং করতে হবে। মাটির নিচটা লারা পড়ে গেল, দূষিত গ্যাস জমে থাকে না। আমাদের এরকম অনেক ভালো ভালো ফার্মার ত্রিপুরাতে, যেমন তেলিয়ামুড়া, অমরপুর, এরকম ইন্টিগ্রেটেড ফার্মিং শুকরের সাথে মাছ চাষ বেশ নাম করেছে। ওরা তেলিয়ামুড়া, কৃষ্ণপুর, এরকম কয়েকজন ফার্মার আছেন যে পাড়ের মধ্যে পাকা ঘর করে 5-6টি শুকর রাখছেন।
1: হ্যাঁ,
0: একপারে একটা করে 5-6টা শুকর রাখছে, ডেলি মলটা সাপ্লাই জল দিয়ে, সাপ্লাই জল আরে পাম্পের জল দিয়ে ধুয়ে দিচ্ছে, ডাইরেক্ট পুকুরে চলে যাচ্ছে। এরকম অনেকে আছেন প্রতি সপ্তাহে নেটিং করেন, প্রতি সপ্তাহে মাছ বিক্রি করেন। ওনারা একটাই কন্ডিশন, যদি সম্ভব হয় চারা পোনাগুলো একটু বড় সাইজের পুকুরে ফেলতে হবে।
1: আচ্ছা,
0: একটু বড় সাইজের চারা পোনা ফেললে তাদের গ্যাস সংক্রান্ত সেভাবে অসুবিধা হয় না। আর যদি প্রতিনিয়ত আমি প্রত্যেক মাসে নেটিং করে মাছ বিক্রি করি, সেহেতুতে আমরা বলতে পারি, আমরা জেনারেলি বলি কানিতে 1500 থেকে 1800, সেক্ষেত্রে 2000 কিংবা 2500 মাছের পোনা স্টক করতে পারে।
1: আচ্ছা,
0: আর তার সঙ্গে আরেকটা জিনিস, সবসময় ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের বেলায় 40% সারফেস ফিডার ফিস দিতে লাগবে। সারফেস ফিডার মানে যারা জলের উপর স্তরে থাকে, 40% আমি যতটুকু স্টক করব পুকুরে তার 40% জলের।
1: তার কারণ হচ্ছে সঠিকভাবে মাছ চাষ করতে গেলে, বৈজ্ঞানিক প্রথায় মাছ চাষ করতে গেলে কিন্তু আমরা মানে একই পুকুরে 3-4 রকমের, কারণ যেই মাছগুলো জলের উপর স্তরে খাদ্য খায়,
0: একদম
1: কিছু কিছু মাছ আছে যারা মধ্যস্তরে খাদ্য খায়, কিছু আছে যেটা মাছের মাটি মানে নিচে
0: নিচের স্তরে
1: থিতিয়ে পড়ে, যেটা নিচের মাটিটা আছে সেখানে খাদ্যটা খায়।
0: যেহেতু ইন্টিগ্রেটেড মধ্যে আমি জৈব সার দিচ্ছি, প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটন হওয়ার সম্ভাবনা থাকে
1: যারা অনেকটা জলের
0: উপরে স্তরে থাকে, সেই জন্য আমরা 40% সারফেস ফিডার ফিস, কাতলা, সিলভার কিংবা এরকম যদি কোনো ভাসমান মাছ থাকে ওইগুলোকে আমরা দিতে পারি। মাঝখানে আমরা রুই দিই, হ্যাঁ, বাটা মাছ দিতে পারি। তবে রুই সঙ্গে এরকম ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের মধ্যে ভেজিটেশন জলটা বেশি সবুজ হয়ে যায়, সেক্ষেত্রে

0: ক্ষেত্রে আমরা হার্বিভোরাস ফিড যারা গাছ কাপকে দেওয়া ভালো,
1: আচ্ছা
0: হ্যাঁ গাছ কাপ আমরা একান্ত দিতে পারি, অবশ্যই মিগেল কার্পও আমার থাকতে হবে।
1: যদি আমরা মানে শূকর পালন করি ইন্টিগ্রেটেড ফার্মিং, অর্থাৎ সুসংগত পদ্ধতিতে মাছ চাষ করতে গিয়ে যদি আমরা মানে মাছের খাদ্য হিসেবে শূকরের মলটাকে ব্যবহার করি, তাহলে আপনি বলছেন এই বিষয়গুলোকে নজর রাখতে
0: হবে। চাষিভাইদেরকে আরেকটা জিনিস বলবো, আমরা দুই চার জিনিস বলেছি, গোবর এবং শূকর দুটার একটু ভেরিয়েশন আছে। আমরা জেনারেলি সবাই অভ্যস্ত গোবরকে ডাইরেক্ট দিয়ে, গোবরকে পচিয়ে দেব।
1: আমরা দেখেছি যে গোবরের সাথে আবার কখনো কখনো চালের কুড়ো সেটাও মিশিয়ে দেন কখনো,
0: না এটা করার দরকার নাই, এটা চালের কুড়োটা অপচয় হচ্ছে, 10% মাছের পেটে যাচ্ছে না। আরেকটা জিনিস বলবো, অনেকে মুরগির বেষ্ট গোবরের মতন পুকুরে ডাইরেক্ট দিয়ে দেন। চাষি ভাইরা এই ভুলটা কখনো করবেন না, একটু গোবরের বিষটা যদি বেশি হয় আপনার পুকুরের সমস্ত মাছ মারা যেতে পারে, তাৎক্ষণিক গ্যাস হয়ে
1: পাশাপাশি সেই মুরগির বিষটাও মানে
0: বিষটার কারণে সেখানে ইউরিক অ্যাসিড ইত্যাদি গ্যাস ফর্ম বেশি হয়, মাছ মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। যদি অল্প থাকে মাছ অক্সিজেন স্কারসিটি দেখাতে মাছ জলের উপরে চলে আসে, অনেক সমস্যা হতে পারে, কিংবা জল কম থাকলে সেই পুকুরে মাছ রোগাক্রান্তও হতে পারে এই ইয়ের থেকে, মুরগির বিষ্ঠার কারণে। সেই কারণে আমি বলবো চাষিভাইদেরকে, যারা মুরগির ফার্ম থাকে, যে বিষ্ঠাটাকে অন্তত 15-20 দিন 50-60% জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে পচিয়ে অল্প অল্প পরিমাণে পুকুরে ছিটিয়ে দেবে। আফটার 20 ডেজ মানে 15-20
1: কম করে 20 দিন সেটাকে জলে ভিজিয়ে রাখতে হবে,
0: ভিজিয়ে আলাদা, পুকুরের সঙ্গে কোনো টাচ থাকবে না, আলাদা কোনো সিমেন্টের ট্যাঙ্কি বা কোনো বড় গামলায় ওইখানে পচিয়ে, যেভাবে পচাবে 50-60% জল দিয়ে তার মধ্যে অল্প কিছু ইউরিয়া কিংবা সুপার ফসফেট সার দিয়ে ঢেকে রাখতে হবে 3-4 দিন, এরপরে গিয়ে ওইটাকে অ্যাপ্লিকেশন করতে হবে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: আর 3 মাস পর থেকে মাছ বাজারজাত করা শুরু করতে হবে।
1: আচ্ছা, সেই ছোট পোনা যখনই ছাড়লেন তার 3 মাস পর থেকে
0: বাজারজাত শুরু করবে, আবার বারবার স্টকিং করবে, বারবার নেটিং করবে। নেট যেহেতু আমার প্রতি মাসে আমার নেটিং করা হচ্ছে, আমার ইন্টিগ্রেটেড ফার্মিং মানে 15 দিন অন্তর পারলে খুবই ভালো, অথবা প্রতি মাসে তাকে নেটিং করতে হবে। যেহেতু আমি প্রতি মাসে নেটিং করছি, আমার নেটিংয়ের সঙ্গে আমার নেটিং খরচটা আমি বেঁচে গেলাম, আমার মাছ বাজারজাত করবো যেহেতু ত্রিপুরার বাজার,
1: এবং বিশেষ করে মাছের যে ঘনত্বটা যেটা বেড়ে যাচ্ছিল,
0: হ্যাঁ
1: আমি যখন পরিমাণে অনেকটা বেশি পোনা ছেড়েছি, যখন আমার পুকুরে দেখ মাছ বড় হতে থাকবে আমার কিন্তু ঘনত্ব বেড়ে যাবে। সেই দিক থেকে যদি আমি প্রতি 3 মাস পরপর যদি আপনি বললেন নেটিং করে যদি মাছও কিছু বিক্রি করে দিতে পারি, আমার প্রতিনিয়ত যে খরচা সেটাও উঠলো, পাশাপাশি পুকুরের স্বাস্থ্যটাও ঠিক রয়ে গেল।
0: আর ঘনত্বের ব্যাপারে আমি বলবো যে 2-3 মাস পরপর আমি আবার কিন্তু মজুত করতে হবে, নাহলে আমার বেশি ঘনত্ব কমে গেলে আমার পুকুরের দেখা যাবে মাছ কম হয়ে গেলে জলটা সবুজ হয়ে যাচ্ছে, প্ল্যাঙ্কটন ঠিক ভাবে
1: প্রচুর প্ল্যাঙ্কটন বেড়ে গেছে, কিন্তু খাদ্য খাবার মতো মাছ নেই,
0: মাছ নেই এক্স্যাক্টলি,
1: তাই না?
0: তো সেক্ষেত্রে আমার ওইটাও লক্ষ্য করতে হবে। আর পাশাপাশি আমরা যদি শূকর প্রতিপালন করি, খাবারটা অবশ্যই সুষম খাবার দিতে হবে।
1: এবং বর্তমানে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ যারা করছেন তারা কিন্তু এই বিষয়গুলো আপনি যেটা বললেন সেগুলোকে তীক্ষ্ণ নজর রাখবেন,
0: একদম।
1: কারণ আপনি বললেন যে প্রতিনিয়ত কিন্তু এই যে সুসংগত পদ্ধতিতে চাষ করলে গোবরের বিষটা মানে শুকরের বিষটা যদি ব্যবহার করি সেখানে প্রতিনিয়ত প্ল্যাঙ্কটন তৈরি হতে পারে, কিন্তু
0: হতে পারে।
1: আর প্ল্যাঙ্কটন যদি তৈরি হয় বড় মাছ রয়ে গেল, সেই প্ল্যাঙ্কটন কিন্তু বড় মাছটা খেতে পারবে না, সেইগুলো খেতে গেলে খুব কম খাবে, সেইগুলো খেতে হলে কিন্তু ছোট মাছেরও দরকার হয়,
0: ছোট মাছেরও দরকার হয়,
1: তাই না?
0: দেখবেন ইন্টিগ্রেটেড ফার্মিং এ যারা করেন ওদের পুকুরে জেনারেলি প্ল্যাঙ্কটনগুলো বেশি থাকে, সারপ্লাস থাকে, দেখবেন ছোট মাছ মগা মাছ জাতীয় ওগুলো খুব বেশি হয়ে যায়, বেশি হয় জেনারেলি এমনি কালচারাল পুকুরে এগুলো কম হয়। খাবার চাপ এশিয়ান থাকে এগুলো অনেক হয়, এটাও কিন্তু দেখবেন অন্য মাছের তুলনায় মগা মাছ এগুলো কিন্তু বাজারে অনেক দাম, সেই পাশাপাশি এই মাছের সাথে ওই মাছগুলো সে আর্থিকভাবে অনেক বেশি লাভবান হলো। সেক্ষেত্রে ইন্টিগ্রেটেড ফার্মিংয়ে যদি সব মানে খুব নজর রেখে করতে পারে অনেক অনেক বেশি লাভ। নজর রাখার ক্ষেত্রে এই কথা বলছি যে অবশ্যই শূকরগুলোকে প্রতি মাসে বা প্রতি 2 মাস অন্তর তার অনেকগুলো অনেক রকমের সোয়াইন প্লেগ, সোয়াইন ফিভার এই ধরনের অনেক রোগ হয়,
1: হতে পারে
0: এই জন্য ভ্যাকসিনেশন করা একান্ত দরকার।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এটা সবসময় যারা ভেটেরিনারি ডাক্তার আছেন ওনার সঙ্গে যোগাযোগ

0: থাকলে
1: পরামর্শ
0: পরামর্শ নিলে অতি উত্তম, খুবই ভালো। কারণ আমাদের ত্রিপুরায় শুকুরের মাংস
1: বিভিন্ন রোগের আক্রমণ থেকে সেগুলোকে বাঁচিয়ে রাখা যাবে।
0: আর পাশাপাশি আমি শুকুরের যে খাবারটা আমি বলছিলাম, যে খাবারটা যদি আমি ভালো খাবার দিই, বাজারে সুষমা শুকুরের অনেক প্যালেটেড খাবার, অনেক সুষম খাবার তৈরি পাওয়া যায়, ওগুলো দিলে কী হয়, একটা জিনিস লক্ষ্য করবেন, শুকুরের মলটা গোবরের মতন এরকম সবটা হজম হয় না, আধা ভাঙ্গা এরকম হজম থাকে, ওইটা মাছ কিন্তু খুব পছন্দ করে।
1: তাহলে দেখুন একটা জিনিস, আমি একটা খাদ্য দিচ্ছি শুকুরকে,
0: হ্যাঁ,
1: সেটা ভালো খাদ্য দিলাম, তাতে তার দৈহিক বৃদ্ধি কিন্তু খুব বেশি হবে, আর তার যে বর্জ্যটা যেটা বেরোবে সেটা কিন্তু মাছের,
0: একদম
1: একটা খাদ্য আমার দুটো জায়গায় কাজে লেগে গেল
0: ডাইরেক্টলি। অনেকটা পরিবেশ বান্ধব, যে পরিবেশ বান্ধব বলেছি, যে আমার বর্জ্যটা মাছ খেলো
1: হলো না বর্জ্য পড়ে,
0: একদম আমার শুকুরগুলোকে কিন্তু সুন্দরভাবে, এরকম আমাদের অনেক এক্সাম্পল আছেন, দেখলে মানে এত ভালো লাগে, তারা পুকুর পাড়ে পাক্কা ঘর করে সেট করে শুকুর পালছে, শুকুরকে খাবার দিচ্ছে, মাছকে কোনো খাবার দিতে হচ্ছে না, মাছকে শুধু দেবে চুন, চুন আমার অবশ্যই দিতে হবে, নাহলে যে কোনো সময় গ্যাস হয়ে, গ্যাস ফর্ম হয়ে যেতে
1: পারে, জলের অম্লত্বটাকে বজায় ঠিক রাখার
0: জন্য চুনটা দিতে হবে। চুন দেওয়ার বেলা হয় একটা জিনিস মনে রাখবেন, মাছে পুকুরে যদি মাছ থাকে, চুন দিলে, বেশি চুন যদি পড়ে তাৎক্ষণিক সমস্ত প্ল্যাঙ্কটনগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়,
1: চুন কিন্তু
0: অভাব হবে। সেই জন্য যদি ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের বেলায় আমরা বলবো, যদি পুকুরে মাছ থাকে, শুকুরের মল পড়ছে, সেক্ষেত্রে যদি এককানি জলাশয় হয়, অন্তত 10-15 ঘন্টার মধ্যে আমি একদিন চুন দেব, 7 দিন পরে বাকি 5 ঘন্টা আরেকদিন চুন দেব,
1: মানে দুভাগ করে,
0: দুভাগ করে
1: দেওয়া যেতে পারে,
0: দেওয়া যেতে পারে। তাহলে
1: পুকুরে একটা একটা পাশে কিন্তু আমি মানে যেদিন দেব তার 7-10 দিন পরে বা 15 দিন পরে অন্য পাশে দেব,
0: অন্য অন্য পাশে দেব,
1: তাতে কি হবে, মানে ওই যে
0: প্ল্যাঙ্কটন,
1: সবগুলো প্ল্যাঙ্কটন কিন্তু একসাথে মরে যাবে,
0: মরে যাবে না। এটা একটা দিক, ইদানিংকালে মডার্ন সায়েন্স যেটা বলছে, ফিশারি সায়েন্স, যে আমরা একসাথে বেশি চুন দেব না।
1: আচ্ছা,
0: আমি যদি ধরুন 1 ব্যাগে 12 কেজি থাকে, আমরা 2-3 মাস পর পরে 2 ব্যাগ 3 ব্যাগ এইভাবে দিই, আমরা এইভাবে হেভি চুয়েট বলছে না, আমরা যদি এইভাবে না দিয়ে আমি 1 ব্যাগটাকে 2 কেজি ভাগ করে প্রতি সপ্তাহে 2 কেজি 2 কেজি ভালোভাবে গুলে জলের উপরে জাস্ট ছিটিয়ে দিলাম, তাহলে এটাতে উপকার অনেক অনেক বেশি।
1: প্রত্যেক সপ্তাহে
0: আমি 2 কেজি করে, আমি ওই 1 ব্যাগকে ভাগ করে, আমি 2 মাসে 2 ব্যাগ দিচ্ছি, আমি 2 ব্যাগকে প্রতি সপ্তাহে 2 কেজি করে ভাগ করে দিলাম, এতে দেখা যায় প্ল্যাঙ্কটনের অভাব হয় না, মাছের স্বাস্থ্য খুব ভালো থাকে, আর মাছের সুস্বাস্থ্যের অধিকারী হয়,
1: অম্লত্ব
0: বজায় থাকে, এটা অনেক বেশি ফ্রুটফুল। চাষিভাই দেখে বলবো, যদি এইভাবে দেওয়া যায় তাহলে আপনারা অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন।
1: বিজয়বাবু, আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা সুসংহত মৎস্য চাষ এই প্রসঙ্গে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম সুসংহত মৎস্য চাষ এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন রাজ্য মৎস্য দপ্তরের আধিকারিক বিজয়কান্তি ঘোষ।
2: ঘর গৃহস্থের আসরে এবারে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে প্রথম গানের শিল্পী পূর্ণ দাস, বাউল।

গানটি শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। লোকগীতির অনুষ্ঠানে এবারের গানের শিল্পী অনুপ ঘোষাল।

শুনছিলেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সেই সাথে আজকের ঘর গৃহস্থিন আসরের এখানেই সমাপ্তি। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা যতনি ফাচিং হামজামুয়া ফরে তাবুক সিং তিনি হরনি ককবরক পান্দা তিনি ক্রাক সাল সেন্দ্রবন খনাবায়নে কক্রবাইনি পান্দাও বাইথাম বাই ছিজা

0: কথম অবসা সামানি সাইখানার ওনা রবীন্দ্র দেববর্মা
1: আনি বুসানি হামসাকমু কার্তিক কাইজার পরজাক নুখুং সিয়ারাই খরকজা তমাবাই বেলাইন হহম দদম নুখুং বসাজেক দুক মালিন পরিণা হানই তাবুক বিহিক বাই কক বাংলাই যাক বিহিক সঞ্জনীকে সাও আগুলিও পরিণা হানই ফিয়া ইয়াং কার্তিকাই বিনি ইয়াফানে রাং পুইসানো নাহারই আগুলিও থাঙা মুচুং জাগিয়া বিনি চাকরিনি রাং বাই খরক বুড়ি সাউই আগুলিও দুই দুক মালিন পরিরানানি বিনি সাগো ফান করি যাক খরক বুড়ি হেনে সানমানি তাই খরক জাংখা কার্তিকনি বুমা বসাই থিমানি ওল বসলাবাইন খরক মা বম বুমা বুড়ি চুক ফানো আশুক বুড়ি চুক ইয়াখ বাতানি রাং নাহারই থাংলাইসু কাহাম খাইন মানই দংখ দুগমালি তাবুক বিশিক ধাম কাতুতই ইঙ্গি দংখা নার্সারি পরিণানি জরা সফাই রক আবোবাইন কার্তিকনি নুখুঙ্গ তাবুক ফুঙ্গ বহাব নগ থাঙিনি সুকাং তাই সারিকনি জরা নগ সৌপাইকে কুরুংকারাং মানে খিতা লাইমানি খরাং খনা হর দোগানো চা খপসা নাই রসাজকনি পরিমা তুইলাই বরকনি নুখুঙ্গ তাবুক আসুক চানা নাংনানি খরাং কসালিয়া বসাজক বিশিসানি অমর জরাখাই বসুক যে দংথক জাথক সালব্রুম ওয়াহান দহান জাউই জাবাইয়া তাবুক হাতিও ওয়াইসা ওয়াহানি মুংনানানি বেলাইন তুক জাগাও কার্তিক কার্তিকনি বুমা বসলাতাই বাহামজনী ককন খনাব খনায় হাকিমা দ থাইসাসু ইয়াসা গজাক তুইংখে বিনি দংথাইফোন শেখ জাকনা দ আবনো কিরিউই কার্তিকনি বুমা তাবুক বুকুক দই আসুক ককরক সাথালিয়া ফিয়া কার্তিকনি বুসাজেক দুঃখ মালি বাইখে যে সুখ সায়া হানি দই বুয়গিয়া বুকুক রাইব কক সাহইমা মা দ টাঙি হনকে তাবুক দুঃখ মালি সিয়ানো সিনানি মুসুমা জরা কাইসা কক ওয়াইনি ওয়াইথাম ওয়াইবরি সঙ্গ হাইখেন বুড়ি সুবাই বুসু সাল হর লাইব বেলাই কেরেং কেসিংনি বিশিংতি ফানো পাইথাগো কার্তিক বিহিক সঞ্জনী ককবেন আগুলিও ফাইকা অমথাই থৈ ক্লাইমানি থাইনয়াকরই তাবুক আগুলিও নকথাইসু খুরু খুরু খুংসাও বুমা বিহিক তাই বসাজুক খরক বুড়ি আগুলি হেনমা বাইকিসানি ককদা সেলাই বেবাক মানই পাইসানানি রাং কৈ মানে মূ সাবো কৈ কামি দমফ্রুলে মৈখ দঙ্কিখাই লাইফং তানী সাদি সামসতা খলৈ সাদি সেজনাবলাই সাদি ফাইসে ফুইসে বুনি নগ ফানো নাহারি সাদি আগুলিও দঙ হনই আগুলি নবর বাই গদালৈ ইয়াং সঞ্জনী তমুং সামুং বুইন সলিয়াঙ্গি থাঙ্কা বসাজগন রুংনগ রহরি পাইখে আইনেও বাসামাং সাল হাবো বগ্রা জগমাং রুংনগনি জেরাইন নাহারনানি তাই মাইমই সংনানি তাইসে আগুলিও দঙ হনই তাবুক বরংনি নগ কয়াই ফাতৈ কাকলিয়া চা নংলাইমারক থাকলিয়া গানাগিনী বরক ফাইখেব বরংনি নুখুনে ককমাং চাবয়া নংবাইনি ককমাং সালবুরুম ব্যাঙ্গ থাকি হনমাহাই আরি কতাল কানজাক তাবুক বসাকৃহাই বুমানি তমুং দঙ্গই মকল মাসকরা কসমকে ফুলজাক খনাই কদ্র তমাব মেশিন পাই সুজাক সুজাক খলাই নাখা আবো খলাই হনই খলাইমানি তাবুক মোখাং সিমিয়া খিসিলাংব আইনা কলব বসাই নাই নাইও ফুঙাইকে তাই হরথুনা প্রবাইসা বসাবাই নাইথক জাক্কা হনই বিসকরা সাজাকে তাইব খাত দং মা দং যাও সঞ্জনি অসানি মল অসা সাম্পাউই ফাইকা কার্তিকনি খুগো তাবুক কক থাইসা কৃই তাঙ্গি হেনকে বিহিনি কক খনামাং তাবুক কার্তিক বুকুক দঙইব ববাংজা বিহিনরি কতাল তাই বসাজনরি কতাল পাইরানানি আবুন তাবুক বিনিথানি বেলাইন কক কতর হরমুক তৈ মানজাগিয়া ইয়াং ওয়াইসা আয়ং ওয়াইসা খাতিমাং মকল বাই বকল নাংলাইয়া ওয়াইসে উইসু বুমা বুড়ি চিকন বিনি নুখুঙ্গ তনিমানি পজার জুই দংমা হাইংজাগ হাইফান বুমা আনি বুমা হানই অ কক বখর ফাইমান নবরে বাক্সা কবনি রহর কামিও দংফ্রু জেসুক রাং বায় তাবুক কার্তিকনি নুখুঙ্গ আবুনি সাই তাইব গবাং বায় তাঙি বাইয়া দংনাই বিহিনি তমুং সামুং সেলাইজাবাই বাক্সা রাংব সেলাইজাকনা নাংখা চামুঙ্গ কার্তিক খনসুরই নাইসুকা হাইফেন ব্যাং ব্যাং তৈব ইয়াফাও তৈ গজায়া হাই রাংব গজা জায়গা আকো বসাজুক বসাইমানখা তাই রংনক থাংফ্রুব টিপিন রক্তলাংনা নাঙ্গ রাংনি কক কাসাখেন কার্তিকনি বুমা কক থাইসা সারে গিয়া বিয়াংনি বিয়াং বিনি সাগদ কলাইন কিরিজাগ ওয়াইসে উইসু অ বুড়িজুক অ নগনি নগরী থাকা মুসংজাগ অ নুখুঙ্গ ববুসুক টংকিছে

kai matong abo bo simin chawi mano abo hai wan chu wan chu gui wai shu shu mai mu jaya mukti reke reke eng jaki phaijago kartik ni buma hai phono bo shuk ni mukhang nu gui bebak no taisa hojak thango mukti nong khormang taisa dajak thango bo shu bai shung jago nana tamo ni ni makol mukti reke reke eng bo ko ong yab le hnei te khaksa bo khago na hari makol ni mukti phat jake hui মনি ফুনুক যা অবুজুই অসানি দুঃখ মালিনে রুংনক হাতি বারনি বাকে সজাগ সিনাই কার্তিক হর থুপ্রু বিহিক বাই তামো হুনু হুনু কক সালায় বিহিক নি খরাং মাং হুনু হুনু খনাব ও অসানি বেকাশন ব্যাং বুতুই দি হনজাগ বিহিক বাই কার্তিক রাংকরি হনিব সাহই বুঝিয়া কার্তিক ন লুন্না দিহনি দায়ীয় বিহিক বুইহাই শিলং জোড়া ফন থাঙ্গি ফাইনা মুচুং জাগা সঞ্জনি হাইনি বাকে তাবুক বুমা বুড়িচিং বড় কলংনাই আবনতুই কক বাংলাইজা হাইকিন দুমালিনী রং হাতি বারনি বাকে সজাগ খা সালচা কার্তিক আইসুগ গানা গিনি বরক বাসায় এখনই সকাং বুমা বুড়িচিং সসাও আমা বাসা সেদি নন কাইসা জাগা তুনে রইগেনা যং শিলং জোড়া গেসা থাঙে ফাইনানি ইয়ং চেরাইনি রং নক থাংনা নাই হানকেবা ইগ সালনাই সালতামি বাকেসে বুমা বহাইলে বুরুম বারাম বাসাখা কার্তিক সাও মা নিনি মানে খনি তংবাই মানে যত খাতি বাইদি বোমা বোকা খেপ সাং জাগ বোমা সাও নরক সালনি সালতামছি হেনকেবা তামনে আসুক মানে খনি তংথুনতা হাইকে কার্তিক নো ইয়াক ইয়াক খাই বোমানি মানে যে তংমানি খাতি উই কাইসা বেগ দাউরি বাইখা কেবা বাসা বাইয়াখো বোফাঙ্গ তংনাই তকসা তক্তিব সিরিং সিরিং নখো কার্তিক বিনি উস্কুতার কসামন কাইতা খাই স্টার বোমান লে জাগ তামো নংখরে মায়াকো দাহনে বুমা বুসুক নি মুখাং ফনা কিসা নাই থাঙ্গন হনে বরক থমা চুকি থাঙ্গে নাই বুসুক উল্টা পুল্টা খাই খাখো সিয়াকাই থোজাক বুসুন নগুই মকলনি মুক্তি থপ থপ গ্লাইজাগ বুঝুই আং থাঙ্কা হনে সানা মচং জাগ হাইফানো বুসলা লেজাগৈ কুতুক হরি তংমাবাই বিনি লাথা নাউই উস্কুতার কাখা লামা বতক কার্তিক নি বুমানি মকল মুক্তি তাঙ হেনকে বসাইমানকা বসারক বাই জালনা নাইখা লামনে সৈরক বুড়িচিং নগুই শিয়াল হলুমা হাইকে নাহারি খাসিকলাই এরেপথালায় আবো কার্তিক মৌসা শিয়া ইয়াং বুমা বুড়িচিক থাইসা সঙ্গা ব্যাং তুনুইয়া নাই হই বসা জে থাইয়া তুনুয় আরো নাই হই ওয়ানসুগী নব বুমা আগি সেরায় কার্তিক ন মাইসিং জোড়া মাইদুল সগৈ চারিমারক মৈতমান জাগ তাই বুফাবাই বুজানা নাইখে বোমানা খাইমারক বেবাক মকল কসাজাগে ফাইজাগ হাইকে মকলনি মুখ দুই রেগানাই বুসুক বাই হুমাং গরংসা গেট গানা ফাই বুথাক ফাইকা বুমানি মুখাং নাসি রেগিয়াঙ্গি কার্তিক সাও মা নং সানলাই সালতাম অরণ দংরি দো আংন ডাক্তিন না ফাইন হনে আরনি খরকসা বরক বাই কক সাউই আর কলাঙ্গি থাকা কার্তিকনি বুমা হিয়াশি লেখামাং দঙ তিনে বাই হাতি বারসা কাকা গেট বখাংমাং নাহারি দঙ বুসলাদা বুসং তুবই ফাইন হনে হাইকে নাসিংমাং নাসিংমাং হাতি বারসানি হাতি বার নই হাতি বার নি হাতি বার থাম তাই তানসানি উলো বিশাঙ্খা তাবুক বসলানি ইয়াপ্রি নাহারি দংজাও বুড়িজু মাইসা দিহনি রেজা বুসায়া হাইন থাংদ্র ফুনি কিসা সাও তাই তৈর কিসা ন আসুক ন হাইকেন তাইব বুড়িজু খাকা কার্তিকনি বুমা মকল বকাহামকে নুগিয়াঙ্গি ফাইসাকা তাবুক জরা জরাও বসুন মৈতো মানজাকি কাব বসলানি ফাইমা খরাং খনামা হেংজাকি গেট জরা খাসি খাসিকে নাইফায় হাইফেন হাই নহাই তাইসা কিফিলমা থাঙ্গ ওয়াইসু লামা বোখাগ বুইহিম তংমানো বসলা হাইং জাগৈ রিহিনি রিহিনী কাব মুক তুই সকর সকরি কাব ফিয়া ইয়াং বসলা হানজাংনাই তামো গথাংদা তংখ বুড়িচুক নকে বসে হানাই গরি তাবুক বুড়িচুক বিনি মংরক পকজাগৈ তামো তামর হনে সাদ্রঙ্গ বিনি বসা কেবো গরি হনে সাদ্রঙ্গ হাইন কব হাইঙ্গৈ খনাইর কক বাই সাক সাইসং কক সাদ্রঙ্গ দুকমালি বসুই থাংমা ফুঙ্গ বাসাও কাপসুকা নানালা হই রুতুই কাপসুকা নানা বই থাংনা হই কাপমাং কাপমাং লেংখা তাঙে কাবে তংনাই শালবুরুম বুরুনো বিনি থাংলাইনি লগিসং রুংনক তুনুইনানি নাহারনানি চারেনানি খারিনানি বেবাক ন বসুই বুমাবন বাখা আসুকসি তাই বেবাক ন বসুইমাং বুমাসং বিনি নানা বুনি নগ থাঙ্গ খনানো ফায়েন হই সাহইমাং থাকরেখা আস হালো দুকমালি বসিন খাতাংজাকি লুমখা সালনি সালতামকা হালে হামকা হামুই বরক শিলংগ থাংলাইকা শিলংগ থাঙে ফাইকেন দংমালে আসুক বসিনি মূ খোপাইলিয়া বুমা সময় সিকিরি জাক

0: কগনো তগো শিয়ালবু খুগো টকবাগি রুই বনতাই কিফিলি মাইয়া তাকুক শিশিগে টংমা কামাখা তাবুক বাইওয়াইনৈ উংখা আমি বলংদা উংখা শিয়ালদা উংখা নুনাই বরকবো কেবো করিখা টকসা পুংরুক খা খামরুক খামরুক মুখ দেশিয়ানি কলাই ফাইকা টকসাকার ইমা সালনি পুংয়াখো বোমা সেকমাওই থাঙ্কা রমুই তাকুক গমনা নাইফুরো তাকুক গুড়িউই টকসারো খারকা আনো ইয়াওই বোমা হনকলাই গথমই ফাইবাই খামন বোমা হামানি কিসানি কগিয়া বোমানি মায়ানো বলাইব পাইয়া বসা অখৈমা বোমা শিওয়ানো চাইয়া অ খালি এরে চারুনো বকরাং তলা করই মুথুই হাইকেন তর খামন টংমা করিনি টকসা হমারবা এরি চানা বিংয়া তলিং শিকারি বেরেং ফাইফুরু খারিব হইজংনা রিংয়া টকসানি সিমি চবই তবমা গমানা কিরি জাগৈ টকা তলিং ন আংলে কিরিও খগৈ দাতলাং ন হনৈ ইয়াগরি মানি টকসা রুংখবাই তরজা মানি নাইসিং নাইবাইয়া বন নাইসিগি নাইথকমানি তাবকলে বরক তরখা ইংনালে মুসং খানা টকজুক টগলা বরক সিজাকা তৈনা জরাবো ফাকিয়া বাহাই পুষিনাই বোমাইয়া আংলে পৈলাখাই ওয়ানা মানি নগরী মানি টকসা আলোয়া কেরি খাকতর ওংখা থৈনা থাকি বরক শিকানা দাবং নফিয়ংনা জরা
1: আশুক জরা খানাবাইকিয়া কগ্রবানী পান্ডাব বাইথংবাই সিজা কগ্লব সামানী সাই খানারকা রতীন্দ্র দেব বর্মা দাবক খানাবাইনে জাদুনি রেচাবমু খনগরওয়ানো অঞ্জলি দেব বর্মা

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরই ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: বিস্তারিত খবরে। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর পাক প্রশাসন ও পুলিশের দমনপীড়নে বহু মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, এই দমনপীড়নের বিষয়ে আন্তর্জাতিক সমাজে দৃষ্টি দেওয়া প্রয়োজন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাণধি জয়সওয়াল বলেছেন, নতুন দিল্লির ডলার রাখছে পাকিস্তান থেকে প্রচুর ভুয়ো খবর ও ভিডিও প্রকাশ পাচ্ছে, মানবাধিকার লঙ্ঘন থেকে নজর ঘোরাতেই পাকিস্তানের এই প্রচেষ্টা বলে তিনি জানান।
1: A pattern of fake news and videos emanating from Pakistan. It is a desperate attempt by Pakistan to cover up its own failings and deflect attention away from its human rights abuses. There are several reports of police brutality in Pakistan-occupied Kashmir, in which several people have been killed. There are several more who have been injured. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and its abuses.
0: আগেই জানানো হয়েছে, পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি প্রাণ হারিয়েছেন, আহত 200-এরও বেশি। অর্থনৈতিক এবং রাজনৈতিক একাধিক অভিযোগকে কেন্দ্র করে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামাজিক জোট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এরপরই উত্তেজনা বাড়তে থাকে। রাওয়ালকোট মুজাফরাবাদ বিক্ষোভকারীরা ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি খারাপ হয়। যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি নিশ্চিদ্রভাবে চলছে সব কিছু বন্ধ। ভিমবার ও কোটির মতো শহরে পাকিস্তান বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্রবন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থাপনার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, আধুনিক এবং প্রযুক্তিচালিত সীমান্ত ব্যবস্থাপনা একটি ব্যবস্থা গড়ে তোলার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্ল্যাটফর্মটি বিকশিত ভারত 2047-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলি শুধু সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণকে বাড়ায়নি, পাশাপাশি অবৈধ দখলদারদেরও সরিয়ে দিয়েছে।
2: कि लैंड पोर्ट का तेजी से विकास होने के बाद
3: आफ्टर द रैपिड डेवलपमेंट ऑफ द लैंड पोर्ट नॉट ओनली हैज ट्रेड इंक्रीज्ड बट सिक्योरिटी हैज आल्सो बीन इंश्योर्ड इट हैज हेल्प ट्रांसफॉर्म इलीगल
0: जोजिला टनल सड़क প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের কাজ আজ সফলভাবে শেষ হয়েছে। এর ফলে কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে সারা বছর নির্বিঘ্নে যাতায়াত করা সম্ভব হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি লাদাখের মিনিমার্গে জোজিলা টানেলের পূর্ব প্রবেশদ্বারের কাছে একটি রিমোট বোতাম টিপে বিস্ফোরণ ঘটিয়ে এই সুড়ঙ্গের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও উপস্থিত ছিলেন। শ্রী গড়করি বলেন, এই সুড়ঙ্গটি শ্রীনগর ও লের মধ্যে পরিবহন, পর্যটন এবং স্থানীয় অর্থনীতি থেকে শক্তিশালী করবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,578 ফুট উচ্চতায় নির্মিত জোজিরা টানেলটির কাজ পুরো শেষ হলে এটি হবে এশিয়ার দীর্ঘতম সড়ক টানেল। সরকার এমজি নারেগা থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ VBG জিরামজিকে পরিবর্তনের উদ্দেশ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট বরাদ্দের প্রস্তাব করেছে। আগামী 1 তারিখ থেকে সারা দেশে এটি কার্যকর হবে। নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘোষণা করেন। তিনি জানান, কোনো রাজ্যের বরাদ্দ কমানো হয়নি এবং গত বছরের তুলনায় বাজেট 40% বাড়ানো হয়েছে। ভিভি জিরামজির লক্ষ্য হল গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করা এবং শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
4: किसी भी राज्य का मैं एक बताना चाहता हूँ, ये आशंकाएं कई बार लोग व्यक्त करते थे, इसका कम हो जाएगा, उसका कम हो जाएगा, किसी का कम नहीं हुआ है। ये जो हमने दिया है 60% ही, पिछले साल मनरेगा का जो एलोकेशन था लगभग उतना तो 60% ही दिया है, मतलब 40% ये बढ़ेगा पिछले साल से, तो किसी राज्य को कमी का तो कोई सवाल ही पैदा नहीं होता।
0: চা শ্রমিকদের কল্যাণে পশ্চিমবঙ্গে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব অমিত কুমার জানিয়েছেন, আসাম ও পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পে 2 রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে মোট 1,000 কোটি টাকা, এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে কুয়েতের আমির শেখ

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর প্রশাসন ও পুলিশের দমনপীড়নের ঘটনাটি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়া উচিত বলে বিদেশ মন্ত্রক মনে করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী আজ কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বিদেশমন্ত্রী আগামীকাল থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকার প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে।

জেনারেল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেন তারা। ওই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক স্তরে আলোচনার কথা পুনর্ব্যক্ত করেন। কুয়েতে বসবাসরত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কুয়েতের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডাক্তার এস জয়শঙ্কর আগামীকাল থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারাস্তা টকসে অংশ নেবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সেদেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর সদর দফতরে যান। আগামী 21 তারিখে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট আবারও নেওয়া হবে। এই পরীক্ষার প্রস্তুতির পর্যালোচনা করেন তিনি। এনটিএ সদর দফতরের বাইরে সাংবাদিকদের মন্ত্রী জানান, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরবর্তী সমস্ত ধাপে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে পরীক্ষার সামগ্রীগুলো সময়মতো পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছানো নিশ্চিত করা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের সীতাপুরে পূর্বতন ক্যান্টনমেন্ট অঞ্চলে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বিইএসএস সহ 250 মেগাওয়াট সৌরবিদ্যুতের একটি প্রকল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে। প্রায় 850 একর খালি জমিতে এই প্রকল্পটি গড়ে উঠবে। প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে বড় মাপের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন সংক্রান্ত এটিই প্রথম প্রকল্প। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার গত 10 বছরে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে শ্রী নাড্ডা উপস্থিত ছিলেন। গর্ভবতী মহিলা ও তাদের পরিবারকে বিনামূল্যে এই পরিষেবা গ্রহণে উৎসাহিত করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সচেতনতামূলক এবং প্রচারমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, প্রতিটি নতুন জীবনের সূচনা হয় মায়ের গর্ভে এবং গর্ভাবস্থায় প্রতিটি পর্যায়ে তার নিরাপদ, স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ সেবা পাওয়ার অধিকার রয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত 10 দশকে লক্ষ লক্ষ গর্ভবতী মহিলাকে সময়মতো স্বাস্থ্য পরিষেবা, বিশেষজ্ঞদের পরামর্শ এবং উন্নত মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবার মাধ্যমে এই উদ্যোগ এখন একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত $1,00,000 H-1B ভিসা ফি বাতিল করে এটিকে বেআইনি ঘোষণা করেছেন। এর ফলে হাজার হাজার দক্ষ অভিবাসী উপকৃত হবেন। 20 জন ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেলের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জেলা বিচারক লিও সোরোকিন এই রায় দিয়েছেন। ফিলিপিন্সের দক্ষিণাংশে মিন্দানাও দ্বীপের উপকূলে 7.8 মাত্রার একটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 37,000 হয়েছে, আহত 200 বেশি। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর প্রশাসন ও পুলিশের দমনপীড়নের ঘটনাটি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়া উচিত বলে বিদেশ মন্ত্রক মনে করে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ ও যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বিপূর্ণাদেব বর্মা দিনী ককতমা ববাগ রকংখা ডিজিটাল ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইয়াফার লাইমং ন চেঙ্গে রেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান তিনি বিসিচি পুংখা হাস্তেব খুংসারা অঙ্গনবাড়ি সেন্টার ন ইংলিশ মিডিয়াম খাইজা কাহানী শাখা হদারং নাইকুমনি মন্ত্রী তিংকুরাই ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইক

0: jak oroni ul thamdibi sondik football thonglaima khana ni simi cheng jagana tabu kok tuma shukrobai hakotorni hakung ari manitei lai sunai rokni shepno teibo kaham tei nai mathangrana tei delhi katalo digital land port management system yafar laimungno chengerekha kendoni sarashtra mantri amit shah karakshalo okatalkuk tang shepni lamno chengerekha bo virtual tei tripurani sipahi jola hankorni srimantopur hayungberemni hakholani lpms ni shep shapno tei meghaloy ni dauki hakung khola okatal snamchak tongthai complex no bo chengerekha kendoni sarashtra mantri shaka o digital sakthormung arini shamungo kahamte naimathang bangrubana
1: ye jo land port management system aur smart border ki sankalpana ye do milkar ek prakar se abhed aur surakshit border ka nirman karenge isme mere mann mein kam se kam koi shanka nahi aane wale dinon mein smart border ki parikalpana ko jab groh vibhag final shape dega इसका आकार और प्रकार दोनों सुनिश्चित हो जाएंगे उसमें लैंड पोर्ट मैनेजमेंट सिस्टम का एक बहुत बड़ा रोल भी रहने वाला है
0: রাষ্ট্রবক্রগ্যাকসু সিপি রাধাকৃষ্ণন তিনি ভগবান বিরসা মুন্ডানি সাকবে দগলাংমা শালবনক লুমাইয়া ফারকা হদালামো রাষ্ট্রবক্রগ্যাকসু খুরসাকা বিরসা মুন্ডা সাতক জাকমানো কেবিংগি আদিবাসী হদানো বরকনি মানথাইতে বরম খাতি নারকমা ও খরাংতি সানানি লামফুনুকা ইয়াঙ্গো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও ভগবান বিরসা মুন্ডানি সাকবে দগলাংমা শালবনক লুমাইয়া ফারকা হদালামো মন্ত্রীবক্রক তুই বলং তাই হা খুরুমপুই খাতি নারকনা ও বুইহানি নাইকল নাইরকনো কেবেংগি ভগবান বিরসা মুন্ডানি খুরসাজাক থাই চবানো খুরসাখা আদিবাসী দফানি মানথাই খাতি নারকনানি তৈ হানি বরম খাতি নারকনাও ভগবান বিরসা মুন্ডা চবাক লাইলামা লাইবুমা হাকতনি বেবাক আচাই সংন হাকতন হামজাকমাও খা বাজারওয়ান হনিব খুরসাখা মন্ত্রী বক্রক নৈ সাই নৈচিব্রী বিচিনি তিনি সালো চাকরা বিজেপি অজা নরেন্দ্র মোদী মার মার ওয়াই থাম মন্ত্রী বক্রগঙ্গই সমাই তাংমানি বিনি উল থাম্বার জাইয়াসাকমাও হাপাংনি রাংথং হামক্রাই তাং বেখরেপ হামক্রাই হদা হামক্রাই তাং সামুং স্নামানি তে হায়ুংনি হায়াও হাকতনি থাইন ক্রাক খাইনানো নাহারৈ সামুং তাঙ্গৈ দঙ্গ থাংনাই বিশাও হামক্রাইন দশারণাও তৈ লুকুরকনি লাংমা হামসারণাও কবাংমা সামুংবুতাং ইয়াগো নাহার জাখা থাংনাই বিসি চিনি হাকতনি শিকলা হদা বৈতাই হুকবার খাইনাই রকনি ফানবাং রেনাও ফান বক্সিনী ন সামুং তাঙ্গি দঙ্গনি সাকা মন্ত্রী বক্রক হদালামনি পোস্ট কাইসাও মন্ত্রী বক্রক সাকা খড়ক সারা ব্রিজি রেজাক হাকতনি লুকুরকনি রুয়াইতাই নেশন ফার্স্টনি নাহার মুং নবুসকাঙ্গতনি হাপাং লুকু হামক্রাই রেজাক তৈ হামক্রাই খাইনানো নাহারৈ সামুং তাঙ্গি দঙ্গ কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদিনি তৈদুল মুম্বাই থাংনাই বিসি চিনিও ভারত থানচাখাই বিগ্রা হামক্রাই তৈ হাকতনি হামচামুং নুকাহানী খুরসাখা বসাকা মোচাং মৌদি সালচা লেংলা মুং নাইয়াবুই হাকতর তৈ হাকতনি লুকুরকনি হামক্রাইও সামুং তাংখা কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী তৈদুল মুম্বাই কাহাম তৈ থাংনাই বিসি চিনিয় কাহাম নাইকল মুংরনা নাহার মুং নতুয়ী সামুং তাংজাকমাবাই হদানি বেবাক বেরেমো হামক্রাই অংখা প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান নিয়ে বিসিসি পুঙ্খা আবনরুগী বুড়িতে চাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী সাকা অচেতন থাংনাই বিসি কবাঙ্গ রাসাই রাসাই শাকদেরিয়া বৃরকন জড়াও শাখাম চেরি নাইমানি সেপ তে কাহামকুক বুমানি শাখাপ সেপ ডিমানি বিশিংতে বুমা অংমাও নাংমানি বার জায়া সাকা ব সাকা অব বেবাক বুমাতে অগতংনাই চ্রাইনি থিনাং হামক্রাই খাইনাও হাপাং কক রোজাকনি সামুংনি মারি প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান নিয়ে বিসিসি পুংমানরুগী তিনি সিপাহী জলা হাঙ্করনি যত শাখাম নগ আলাইদা সামুংবুতাং যোগালি জাখা সুনামুরা সামাজিক স্বাস্থ্য সেন্টার ব শাকদেরিয়া ব্রিরকনি বাগৈ আলাইদা শাক আমজক নাইমানি লগি শাকদেরিয়া ব্রিরকন চামুং কাহাম শাখাম নতুই হজাকমুং আকরকনতুই ককলাম সালাই জাখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমাক নাই টংবায়ু আকাশবাণী ককতুমা আপডেট মাননি বাকি লগ ইন খাইডি www.newsonair.com newsonair.app তে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনকারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মান্নাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো হদা হামক্রাইতে হদারং নাইখুংনি মন্ত্রী টিঙ্কুরাই তিনি তাংনো কতর ককতুমা থুমনাই রকনি থুমসাকা হাস্তেব খুংসারা অঙ্গনওয়ারি সেন্টারন ইংলিশ মিডিয়াম খাইজাখা আবনকারী অঙ্গনওয়ারি সেন্টার রকনি মারি কাহাম খাইনানি বা

0: खुंगबारा दक्षिणी आंगनबाड़ी सेंटर नो चुगजाक आंगनबाड़ी सेंटर हनै हामक्राइ ख्लाइजाखा बते बसाखा जनजाति आमचायो हामक्राइ तुबुनानि बागै प्रधानमंत्री जनजाति आदिवासी न्याय महा अभियान तांगबतांग जनजाति कबां आमचायो हास्ते हापां खुंग नैरा नैथि दकताल आंगनबाड़ी सेंटर चल ख्लाइखा मंत्रीबक्रक नरेंद्र मोदी ने तुईदुल मूंबाई केंद्र हापांगनी लुकु हामक्राई रेगजाक सामूंग बुतांग पीएम सूर्यगढ़ मुफ्त बिजली योजना हाकतनी लुकु रकनी बिशिंग हामक्राई निमारी तुबुखा अतांग बुतांग निबिशिंग सेपनानाई रकनी नक नि नुखुंग सालनी चिंग फेरांग आचायरीमानी सेप खलाइजाखा आबोबाई लुकु रक हामक्राईमानी तंखा चिंग फेरांगनी सेबो खनादि आबनुती कायसा ककथुम
1: नैजिब्रैनि फेब्रुवारी साल जिथाम सालमारिव चलंमा अटां बोतांनि नाहारमुं तंमानि बिसि नैसाय नैजिस्निनि बिसिं हाखतनि खुंसा रोजाक नक सालनि सिं फेरां आसुग्रोनानै आबोबाय नखं खुंसा तालो थामरा इउनिट जरा मागना चिं फेरांनि सेफ मानि मानु आबोनि लगि यागबारा मानथमा चिं फेरां गिरिद फालिब आजि माननाय अनुकुति हांकनि कलार सहरनि काचारगा आमचानि बरब अटां बोतांनि सेफ मानाय प्रदीप रंजन पाल সাকা সালিন সিং ফেরাং সামুঙ্গ ফুনাং মাবাই নখুনে রাং বাই মানে গবাং খাইজাখা
2: পিএম সূর্যগড় মুক্তি বিদ্যুৎ যোজনার মাধ্যমে সোলার ইনস্টলমেন্ট করার পর থেকেই আমার বাড়ির বিদ্যুৎ বিল শূন্যর কোটায় চলে এসেছে। আমি বাড়িতে টিভি ফ্রিজ এসি ফ্যান লাইট চালাতে পারছি, কোনো অসুবিধে হচ্ছে না। এবং কোনো কোনো মাসে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হলে তার বিনিময়ে সরকার থেকেও অ্যাকাউন্টে টাকা ঢুকানো হয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।
1: চিং ফেরাং সামুঙ্গ ফুনাংমা খাইয়ে টঙ্ক সম্পর রকনি রাং আজি থানি নামানি সামুং তাং তঙ্গ পিএম সূর্যগড় মুভ বিজলি ওয়ানসুকটা কতাল রামন সামুঙ্গ ফুনাঙ্গই বসকাং সাল থকজাকনাই নাইমথাংনি লামা ফুনুগুইন টঙ্কা হনে সাতাই কলায়ো অনুকুতি হাঙ্কনি সিমি অনুপম ভট্টাচার্য ককতুমা খতনি সিমি কল্পনা দেববর্মা আকাশবাণী আগরতলা
0: এমপি রাজীব ভট্টাচার্য সাকা রাবারনো কিতিংগৈ স্নামখরনি বিশিংতই ত্রিপুরানি রাং থংনতেইব ক্রাক খ্লাইনানি লাম তঙ্গ তিনি আগরতলানি প্রজ্ঞা ভবন সংসার জাগ রাবার স্প্রে কুথুম লাইমুঙ্গ ব অকক্ন সাকা ব সাকা কেরালানি উল হাকতনি বিশিঙ্গ রাবার মানথকমানি হাস্তে হেনই ত্রিপুরাও কতাল কুক স্মোক হাউস আজোগ রুই কাহামকুক রাবার সিট নামনানি সাকা ফান বক্সিন জাখা আবনি লগে রাবার কাকতে রাবার নি মানি রগ্রহরনানি ব সাকথার জাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উল্ডহাম ডিভিশন লীগ ফুটবল থংলাইমা খনানি সিমি চেংজাগানে তিনি ফুটবল মথানি হাবানগ ককতুমা থুমনাই রকনি থুম মথানি তাঙ্করা অমিত চৌধুরী অকক্তুমা ন রেখা বসাকা তাকলাই বিশিব বদল দল চিব্রৈ ন তুই ন থংমুং অঙ্গানে গ্রুপ কাইডিও বদল রকন তনিজাখা লীগ কাম সুপার লীগ নি সেব বাই চ্যাম্পিয়নশিপ অঙ্গানে বেবাক থংমুঙ্গ থংমুং ন উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসার জাগানে তাবুক নবাতিবানী ককতুমা ত্রিপুরা তাই সিকিম নখবই বেবাক সালচি সালকা আমচায়ো তিনি ওয়াতুই হাপাইকা আবুবাই অ তালনি চিবা শালমারি জরা ত্রিপুরা নখবই সালচি সালকা আমচাইনি হাস্তে রগ থামচিনি সিমি বাচি কিলোমিটার দবই নকবার ফাইমাবাই বাকসা কবাং ওয়াতুই ওয়াউই মানুহনি হজাক মুংরেখা ভারতনি নবাতিবার নাইখুং ইয়াঙ্গ খনা হাস্তে ও শালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি তৈ খামাও নৈচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানে হনই সাকা নবাতিবার নাইখুং তিনি শালনি সাকানি তুংমারি তংমানি থামচি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তৈ খামানি তুংমারি তংমানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম্বা তামই সতি থামচি জরা আগরতলাও ওয়াতেই বাখা ব্রৈচি নৈ দশমিক নৈ মিলিমিটার ককতুমা পাইনা নিশিকাং ককতুমা বুবাক রক্তেই বাইসা সাফিরো ডিজিটাল ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইয়াফার লাইমুংন চেঙ্গে রেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীর সুরক্ষিত মাতৃত্ব অভিযান তিনি বিসিচি পুঙ্খা হাস্তেও খুংসারা আঙ্গনবাড়ি সেন্টার ন ইংলিশ মিডিয়াম খ্লাইজা কাহনী শাখা হদারং নাইখুংনি মন্ত্রী টিঙ্কু রাই ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উল্ডহাম ডিভিশন লীগ ফুটবল থংলাইমা খানানি সিমি চেংজাগানে ককব্রক বাই ককতুমা পরিমং তিনি বাগৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানে খনাফুং দামসনি তামৈ সতী ব্রৈজিব

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এইগুলিকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান আজ 10 বছর পূর্ণ করেছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশে আজ বর্ষা প্রবেশ করেছে। এবারে বিস্তারিত সংবাদ। দেশের স্থল সীমান্তে পণ্য ও যাত্রী চলাচল আরও গতিশীল ও সুরক্ষিত করতে নতুন দিল্লিতে ডিজিটাল ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিনিময়ের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ এই আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সূচনা করে তিনি ভার্চুয়ালি ত্রিপুরার সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে LPMS পরিষেবা চালু করেন এবং মেঘালয়ের ডাউকি স্থলবন্দরের নবনির্মিত আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই সমন্বিত ডিজিটাল উদ্যোগটি সীমান্ত ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও স্বচ্ছ করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জাতীয় সুরক্ষাকে আরও মজবুত করবে।
1: এই যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ও স্মার্ট বর্ডার কি সংকল্পনা, এই দু মিলকর এক প্রকার সে অবৈধ ও সুরক্ষিত বর্ডার কা নির্মাণ করেঙ্গে, ইসমে মেরে মন মে কম সে কম কোই শঙ্কা নহীঁ। আনে ওয়ালে দিনো মে স্মার্ট বর্ডার কি পরিকল্পনা কো জব গৃহ বিভাগ ফাইনাল শেপ দেগা, ইসকা আকার ও প্রকার দোনো সুনিশ্চিত হো জায়েঙ্গে, উসমে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম কা এক বহুত বড়া রোল ভি রহনে ওয়ালা হ্যায়।
0: 2024 সালের এই দিনে প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর তৃতীয় মেয়াদে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন, সমাজকল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিশ্বমঞ্চে দেশের অবস্থান শক্তিশালী করার মতো প্রধান অগ্রাধিকারগুলোর উপর মনোযোগ দিতে অব্যাহত রেখেছে। গত এক বছরে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিগত 12 বছরে সরকার দেশের যুবক, নারী এবং কৃষকদের ক্ষমতায়নে কোনো প্রচেষ্টা বাকি রাখেনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, 140 কোটি নাগরিকের আশীর্বাদ এবং দেশকে অগ্রাধিকার দেওয়ার চেতনায় সরকার আস্থা, উন্নয়ন এবং জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে ভারত একই সঙ্গে দরিদ্র কল্যাণের এবং অভূতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, শ্রী মোদী একদিনের ছুটি না নিয়েই তাঁর অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে দেশ ও তার নাগরিকদের সেবা করছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী মোদীর দূরদর্শী নেতৃত্ব গত 12 বছরে সেবার চেতনার মাধ্যমে শাসন ব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে এবং সামাজিক মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন পৌঁছে দেওয়া নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে শ্রী সিং বলেন, ভারত যখন বিকশিত ভারত 2047-এর দিকে এগিয়ে চলছে, তখন এই 12 বছর দূরদর্শী নেতৃত্ব অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং দেশকে অগ্রাধিকার দিয়ে শাসনের প্রতি অবিচল অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এগুলিকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মানোন্নয়নের লক্ষ্যে 562টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে উন্নীত করা হয়েছে। তিনি জানান, জনজাতি এলাকায় বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে জনজাতি অধ্যুষিত

0: ঢাকায় রাজ্য সরকার 226টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করেছে। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন, রাবার ভিত্তিক শিল্পের মাধ্যমে ত্রিপুরার অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিপুল সম্ভাবনা রয়েছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত রাবার স্পে সম্মেলনে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। তিনি জানান, কেরালার পর দেশের দ্বিতীয় বৃহত্তম রাবার উৎপাদনকারী রাজ্য হিসেবে ত্রিপুরায় আধুনিক স্মোক হাউস স্থাপন করে উন্নত মানের রাবার শিট উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি রাবার কাঠ ও রাবার ভিত্তিক আসবাবপত্র রপ্তানির উদ্যোগও নেওয়া হয়েছে। সম্মেলনে সুস্থায়ী বাগান ব্যবস্থাপনা, ড্রোন প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশ বান্ধব রাবার স্প্রে ওয়েলের সুবিধা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের অন্যতম জনমুখী উদ্যোগ পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই প্রকল্পের আওতায় সুবিধা প্রাপক পরিবারের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের ভর্তুকির পাশাপাশি স্বল্প সুদে বন্ধকহীন ঋণের সুবিধাও পাচ্ছেন উপভোক্তারা। একটি প্রতিবেদন,
1: 2024 সালের 13 ফেব্রুয়ারি চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য 2027 সালের মধ্যে দেশের 1 কোটি বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা। এর ফলে একটি পরিবারের মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পেতে পারে। পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে বিক্রি করে আয়ও করা সম্ভব। 9 কোটি জেলার কৈলা শহরের কাচরঘাট এলাকার বাসিন্দা ও এই প্রকল্পের সুবিধাভোগী প্রদীপ রঞ্জন পাল জানালেন, সৌর বিদ্যুতের ব্যবহার তাদের সংসারের খরচ অনেকটাই কমিয়ে দিয়েছে।
2: পিএম সূর্যগর মুক্তি বিদ্যুৎ যোজনার মাধ্যমে সোলার ইনস্টলমেন্ট করার পর থেকেই আমার বাড়ির বিদ্যুৎ বিল শূন্যর কোটায় চলে এসেছে। আমি বাড়িতে টিভি, ফ্রিজ, এসি, ফ্যান, লাইট চালাতে পারছি, কোনো অসুবিধে হচ্ছে না। এবং কোনো কোনো মাসে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হলে তার বিনিময়ে সরকার থেকেও অ্যাকাউন্টে টাকা ঢুকানো হয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।
1: একদিকে পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ খরচ কমিয়ে সাধারণ মানুষের আর্থিক সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। অন্যদিকে নতুন বিকল্প কাজে লাগিয়ে আগামী দিনে জ্বালানি নিরাপত্তার সন্ধান দিচ্ছে বলাই বাহুল্য। 9 কোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদান দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, বিরসা মুন্ডা অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনাকে জাগ্রত করেছিলেন এবং আদিবাসী সমাজকে তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় অনুপ্রাণিত করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদান দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আজ সামাজিক মাধ্যমে জল, বন এবং ভূমি সম্পদ রক্ষা করতে বিদেশি শাসকের বিরুদ্ধে ভগবান বিরসা মুন্ডার সাহসী লড়াই এক অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের আজ 10 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালের 9ই জুন সমস্ত গর্ভবতী মহিলাদের বিনামূল্যে নিশ্চিত, ব্যাপক এবং মানসম্মত প্রসবপূর্ব সেবা প্রদানের জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের লক্ষ্য হল দেশের প্রতিটি মহিলার জন্য প্রাথমিক পর্যায়ে ঝুঁকি শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা সহায়তা এবং নিরাপদ গর্ভাবস্থা নিশ্চিত করা। এই প্রকল্পের অধীনে 7 কোটি 50 লক্ষেরও বেশি গর্ভবতী মহিলা প্রসবপূর্ব সেবা পেয়েছেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ সামাজিক মাধ্যমে বলেন, প্রতিটি নতুন জীবনের শুরু হয় মায়ের গর্ভে এবং গর্ভাবস্থার প্রতিটি পর্যায়ে নিরাপদ, স্বাস্থ্যকর এবং সম্মানজনক যত্ন পাওয়ার অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে আজ সিপাহীজলা জেলার প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রেও গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। পাশাপাশি গর্ভকালীন পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা ও মাতৃত্ব সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনাচক্রের আয়োজন করা হয়। ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদান দিবস উপলক্ষে ত্রিপুরা চা উন্নয়ন সমিতির উদ্যোগে আজ কৈলা শহরের মনুভেলিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৌন শ্রদ্ধা জ্ঞাপন এবং ভগবান বিরসা মুন্ডার জীবন ও কর্মধারা নিয়ে আলোকপাত করা হয়। আলোচনায় অংশ নেন সমিতির ভারপ্রাপ্ত লাল মুন্ডা কার্যকরী

0: সদস্য জয়দীপ রায় প্রমুখ। ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে আজ আগরতলায় শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছিল কেন্দ্রীয় সরকারের বর্ধিত মজুরি কাঠামোর অনুকরণে রাজ্যেও দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের নতুন মজুরি চালু করা ইত্যাদি। সারা ভারত কৃষক সভার 90তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সাব্রুমে এক হল সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সহসভাপতি প্রাক্তন সাংসদ নারায়ণ কর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। আজ ফুটবল সংস্থার অফিসে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সচিব অমিত চৌধুরী এই খবর জানান। তিনি জানান, এবছর 14টি দলকে নিয়ে আসর শুরু হবে। দুটি গ্রুপে দলগুলিকে রাখা হয়েছে। লীগ কাম সুপার লীগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপ হবে। আসরের সবকটি খেলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে হবে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশে আজ বর্ষা প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী 15 জুন পর্যন্ত ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে 30 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 42.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এইগুলিকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের আজ 10 বছর পূর্ণ হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশে আজ বর্ষা প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী আগরতলা এবং এফএম জয়ন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন এবং এফএম জয়ন্ত ফেসবুক পেজ থেকে এই অনুষ্ঠানটি লাইভ দেখতে পাচ্ছেন। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। শ্রোতা বন্ধুরা, আজকের প্রসঙ্গ তামাক বিরোধী সচেতনতা। এই প্রসঙ্গে আমাদের সঙ্গে কথা বলতে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ভাস্কর রায় বিশ্বাস। সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত। আপনাদের সাথে অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। ফোন করুন 2326253 এই নম্বরে। আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ভাস্কর রায় বিশ্বাস। আমরা আজ কথা বলছি তামাক বিরোধী সচেতনতা নিয়ে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছে যেটা জানবো যে তামাক বিরোধী সচেতনতা নিয়ে তো আমরা আজ কথা বলবো, তামাকজাত দ্রব্য বলতে কী কী বুঝবো?
2: দেখুন, যে দ্রব্যগুলিতে তামাক আছে, মানে সাধারণ কথায় আমরা ওটাকেই তামাকজাত দ্রব্য বলি। এমনিতে সাধারণত আমাদের তামাকজাত দ্রব্যকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা যেটাতে ধোঁয়া উৎপন্ন হয় আর আরেকটা যেটা ধোঁয়াবিহীন। তো আমাদের সাধারণত যেমন যেগুলি ধোঁয়াযুক্ত সেগুলি আমরা প্রায়ই দেখি, সিগারেট, হুক্কা, বিড়ি, এগুলি হচ্ছে ধোঁয়াযুক্ত তামাক জাত দ্রব্য। এবং ধোঁয়াবিহীন যেমন জর্দা, খৈনি বা নস্যি, এগুলি হচ্ছে ধোঁয়াবিহীন। আর এখন তো দেখুন আরেক ধরনের নতুন ধরনের জিনিস আসছে, যেমন নিকোটিন প্যাচ বা নিকোটিনের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যেগুলি নেওয়া হয়, তো সেগুলিও মানে তামাকজাত দ্রব্যর মধ্যে আমরা এখন ইনক্লুড করছি, যদিও এটা ভারতবর্ষে শুরু থেকেই এগুলি নিষিদ্ধ ব্যবহার।
1: তো এই যে তামাকজাত দ্রব্য যে গ্রহণ করছি আমরা, তার থেকে কী কী মারাত্মক রোগ হতে পারে?
2: দেখুন, তামাকজাত দ্রব্য থেকে রোগের তো

0: শেষ নেই। সত্যি কথা কি, মাথার চুল থেকে শুরু করে একদম পায়ের নখ পর্যন্ত প্রতিটি অঙ্গ তামাকের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এবং সবচেয়ে মারাত্মক ব্যাপার যেটা আমাদের ত্রিপুরার জন্য, যেটা সবচেয়ে মারাত্মক, সেটা হচ্ছে যে আমাদের ত্রিপুরাতে আমরা দেখেছি যে ধোঁয়াবিহীন তামাকটা বেশি ব্যবহার হয়, এবং সেটার ফল কি হচ্ছে যে আমরা এখন ত্রিপুরা প্রায় ভারতবর্ষের মধ্যে সেকেন্ড পজিশনে আছে অরাল ক্যান্সারে। তো সেটা একটা বিরাট বড় ব্যাপার, কারণ আজকে দেখুন এখন আমরা সবাই জানি যে মানুষের মুখ একটা অত্যন্ত মানে মানুষের একটা কনফিডেন্সের জন্য বা যে কোনো ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। এখন অরাল ক্যান্সার হওয়া মানেই মুখের কোনো না কোনো মানে যদি আমাদের সার্ভাইভাল রেটকে আমরা বাদও দিই, মুখের কোনো না কোনো একটা বিকৃতি হবেই। তো সেটা একটা কনফিডেন্সের ব্যাপার থাকে, প্লাস মুখের যখন ক্যান্সার হয় সেটা থেকে বিভিন্ন ধরনের, আমরা যদি ঠিক সময়ে ডায়াগনোসিস না হয় তাহলে সেটাও শরীরে বিভিন্ন অঙ্গেও ছড়িয়ে যায়, প্লাস মুখের ক্যান্সারও মানুষের মৃত্যু প্রচুর পরিমাণে হয়। তো সেগুলি একটা মানে বেশ বড় ব্যাপার। এছাড়া আরেকটা জিনিস যেটা যেটা আমরা অনেক সময় ওভারলুক করি, সেটা হচ্ছে এই তামাকের ব্যবহারের কারণে আমাদের বিভিন্ন রোগ, যেমন হার্ট অ্যাটাক, আমাদের যেমন কিডনির প্রবলেম বা বিশেষ করে ফুসফুসের রোগ এবং ক্যান্সার, এগুলি মানে প্রচুর পরিমাণে এখন বেড়ে গেছে এবং প্রচুর পরিমাণে হচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের দেখুন এখন প্রচুর পরিমাণে আমরা দেখছি যে নন কমিউনিকেবল ডিজিজগুলি বাড়ছে, এর একটা বড় কারণ কিন্তু এই তামাকের ব্যবহার। আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের এখন আমরা যদি দেখি মানে সিওপিডি পেশেন্ট যেগুলি, মানে যাদের শ্বাস নিতে কষ্ট হয়, হাঁপানি, মানে যেগুলি আমরা সাধারণভাবে বলি, সেগুলি যখন আমরা পেশেন্টগুলি পেশেন্টদের দেখি, তাদের কোনো না কোনোভাবে ম্যাক্সিমাম পেশেন্টই তামাক ব্যবহারের সাথে যুক্ত। আইদার তারা প্রত্যক্ষভাবে নিচ্ছেন নিজেরা, মানে হয় তামাকজাত দ্রব্য ব্যবহার করছেন, বা পরোক্ষভাবে ওনারা ধূমপানের শিকার হচ্ছেন।
1: ডাক্তারবাবু, আপনি খুব সুন্দরভাবে একটা কথা বললেন যে পরোক্ষ ধূমপান, সেটা কি
0: পরোক্ষ ধূমপান? দেখুন আসলে এখন যেটা হচ্ছে যে ধূমপান ব্যাপারটা অনেকটা মানুষ বলা হয় এটাকে, যে যাদের বুদ্ধিমান লোকের সাথে এটাকে মানে কোরিলেট করে, যেমন আমরা দেখেছি শার্লক হোমসের মুখে একটা সিগার থাকতো, পাইপ থাকতো, আমাদের ফেলুদার হাতে সিগারেট থাকতো। তো আমরা মনে করি বুদ্ধিমান ব্যক্তিদের কাছে মানে থাকতেই হবে, তাহলে একটা মানে এটা পরিচয়। আর প্লাস যারা আমরা দেখি যে স্কুল গোয়িং যারা চিলড্রেন যারা আছে, তাদের কাছে এটা একটা কুল দেখার একটা মানে উপায়। তো সেটাতে কি হচ্ছে যে এখন একজন, আমি এই রুমের মধ্যে বন্ধ ঘরে আমি হয়তো স্মোক করছি, আমার পাশেই আরেকজন মানে নন স্মোকার বসে আছেন, তো এই যে ধোঁয়াটা বেরোচ্ছে এটা ওনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকছে, এবং যার ফলে মানে যাদের আমার যা যা হবে প্রায় অতটাই ওনাদেরও সেই প্রবলেমগুলি দেখা দেবে, এবং সেটা হয়তো মানে হার্ট অ্যাটাকও হতে পারে, ব্লাড প্রেশার বাড়তিও হতে পারে, মানে প্রত্যেকটা রোগ, মানে যারা ধূমপান করে তাদের যা যা রোগ হয়, যারা মানে পরোক্ষণ তাদেরও সেমই হচ্ছে। আর এর মধ্যে আরেকটা যেটা এখন যেটা একটা জিনিস দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে মহিলা যারা তামাক ব্যবহার করেন তাদের সংখ্যাটা বাড়ছে।
1: কিন্তু আসতাম ডাক্তারবাবু, আপনি প্রথমে যেটা বলছিলেন যে মুখের ক্যান্সার কিন্তু বেড়ে যাচ্ছে, আর এই যে ধূমপানের সংখ্যা, আমরা আগে ভাবতাম যে হয়তো বা পুরুষরাই ধূমপান করে থাকেন, সেটা কিন্তু নয়, এখন কিন্তু মহিলারাও করছেন। তো এই প্রসঙ্গে যদি কিছু বলেন।
0: দেখুন এখন মহিলা, এখন দেখুন এটা মানে আমরা এটাকে অনেকটা বলতে পারি পিয়ার প্রেশারের মতো। তো এই মহিলারা অনেক মানে সবাই না অবশ্যই, কিন্তু কারোর কারোর ক্ষেত্রে মনে হয় যে এটা হয়তো নারী স্বাধীনতার সাথে যুক্ত, যেটা একদমই নয়, একদমই নয়। তো
1: বন্ধু মহলে যখন যাচ্ছেন সবাই করছেন, তাহলে আমি কেন করব না, তাহলে ওদের সঙ্গে মানাতে
0: হয়। এবং বিশেষ করে কর্পোরেট সেক্টর আপনি যদি দেখেন, বা যারা বিভিন্ন পেশায় আছেন, তাদের স্ট্রেস রিলিফের জন্য অনেকে করছেন, কিন্তু

0: এটাতে সবচেয়ে বড় ঝামেলাটা কি, যে ওনারা যখন মানে গর্ভবতী হচ্ছেন তখনও ছাড়তে পারছেন না, এবং গর্ভস্থ শিশুর প্রচণ্ড ক্ষতি হয়, প্রচণ্ড ক্ষতি হয়, নিজের তো ক্ষতি হচ্ছেই, বাড়ির লোকেরও ক্ষতি হচ্ছে, প্লাস গর্ভস্থ শিশুরও প্রচণ্ড ক্ষতি হচ্ছে।
1: ডাক্তারবাবু, আলোচনায় ফিরবার জন্য শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন, নিয়ে নিচ্ছি ফোনটা। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু বলুন।
2: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি।
1: বলুন শ্রোতা বন্ধু।
2: ডাক্তারবাবু নমস্কার।
0: নমস্কার।
2: না বলছি, তামাকের তো মানে ভীষণ কুপ্রভাব তো আমরা ভোগ করছি, যদিও আমি ধূমপাই না এবং পান খাই না ব্যক্তিগতভাবে। একটা জিনিস এটা জানতে চাইছি ডাক্তারবাবু।
0: হ্যাঁ বলুন।
2: অনেকে বলছেন যে ছাড়তে পারছি না, বলছে খুব ভালো লাগে, এটার কারণটা যদি একটু বলেন। আমি অনেককে বলছি আর আপনি ছেড়ে দিচ্ছেন না কেন, বলছে দাদা ছাড়তে পারি না, এটা খেলে পরে মানে খুব ভাল লাগে, এটার কারণটা যদি একটু ব্যাখ্যা করেন। আর পাশাপাশি আপনার এই যে সুপারি খাওয়াটা, এরা পান সুপারি, তার সাথে জর্দা খাওয়াটা মানে কতটুকু রিক্সি, না সুপারি খাওয়াটা পর্যন্ত চলা যেতে পারে, এটা একটু পানের ব্যাপারটা তো বিশাল ভাবে এফেক্ট করছে আমাদের, এটা যদি একটু জানি আর জানতে পারি।
0: অত্যন্ত বলবো গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন দুটো ভাগ আছে, প্রথম ভাগের প্রশ্নটা যেটা আপনি করেছেন যে কেন ছাড়তে পারে না, তো একটা দেখুন পান যেটা আমরা তামাকজাত দ্রব্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নিকোটিন। নিকোটিন একটা এমন একটা জিনিস যেটা আপনার মানুষ যখন নেয় তখন মানুষের একটা ফিল হয় যে আমি খুব ভালো আছি, যতই প্রবলেম থাকুক যা খুশি থাকুক কিন্তু আমি খুব ভালো আছি। এই যে মানে ফিল গুড ফ্যাক্টর, সেটা প্রথম একটা অভ্যাস হয়ে যায়, পরে যখন এটা ছাড়তে যায় তখন প্রবলেম হয়। তো সেজন্য আমাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলি, আমাদের সারা ত্রিপুরায় যে স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে, পিএসসি, সিএসসি, ইউপিএসসি বা এইচডি, এইচডিএ যেগুলি আছে সব জায়গায় কিন্তু এই টোবাকো সিজেশন সেন্টার আছে, এবং ইভেন আমাদের আগরতলা শহরে আইজিএম, জিবি বা অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার সেন্টার, সাইকিয়াট্রিক হসপিটাল সব জায়গায় সেন্টার আছে, এবং এই সেন্টার কিন্তু বিশেষজ্ঞরা আছেন যারা পরামর্শ দেন, প্লাস একটা নিকোটেক্স গাম আছে যেটা 2 মিলিগ্রাম 4 মিলিগ্রাম এগুলি আছে, তো সেগুলি ছাড়তে সাহায্য করে। মেইন জিনিস হচ্ছে দেখুন ছাড়ার জন্য সবচেয়ে প্রথম হচ্ছে আগে নিজের ডিসিশন নিতে হবে যে আমি ছাড়বো, সেটা যদি নেওয়া হয় তাহলে বাকি কাজ সবটাই সহজ হয়ে যায়, এবং সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বার্সদের একটা বড় রোল থাকে, একটা সাপোর্ট লাগে, এবং বন্ধু বান্ধবদেরও অবশ্যই এটাতে সাপোর্ট থাকে। আর যেটা দ্বিতীয় যেটা ব্যাপার আপনি যেটা বললেন যে সুপারির কথা, দেখুন সুপারি সুপারি বা এরিকা নার্সের থেকে যখন একটা কেমিক্যাল বের হয় যেটার নাম হচ্ছে এরিকোলিন, সেটা যখন তামাকজাত দ্রব্যের সাথে মিশে সেটা যে সেই মিশ্রণটা, এটা মুখের জন্য অত্যন্ত ক্ষতিকারক, এবং এর ফলে আপনি দেখবেন যে যারা দীর্ঘক্ষণ পান মুখে রাখেন তাদের কিন্তু সেই জায়গায় মানে বিভিন্ন ধরনের প্রবলেম, আলসার থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সব জায়গায় প্রবলেমগুলি শুরু হয়ে যায়। তো
1: আর অনেকে কিন্তু খাবারটাও ঠিকভাবে খেতে পারেন না তার জন্য।
0: হ্যাঁ, খাবার খেতে পারেন না। আরেকটা জিনিস হচ্ছে যে বিভিন্ন মানে খাবারের না খেতে পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে খাবারের টেস্টটা কমে যায়, এবং খাবারের যে স্মেল একটা আছে সেটাও কমে যায়। তো এই জিনিসগুলির কারণে প্রচণ্ডভাবে এফেক্টেড হয়। অনেকে মনে করেন সকালে ঘুম থেকে উঠেই পান না খেলে মানে ওনার হয়তো মানে সকালবেলার যে বিভিন্ন রুটিনগুলি সেই রুটিন ওয়ার্কসগুলি হবে না।
1: এই প্রসঙ্গে আসতাম আমি যে অনেকে যেটা থাকে যে পান খাবো না তাহলে কিভাবে হবে, আমার যে মানে প্রত্যেক দিনকার রুটিনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বা ধূমপান করবো না সেটা কিভাবে হবে।
0: সেটি এবং সবচেয়ে বড় কথা কি, এটাতে আসলে আমাদের আমরা দেখে এসেছি ছোটবেলা থেকে যে আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পান জিনিসটা একটা মানে কি বলবো অভিন্ন অঙ্গ, তো সেটাতে কখন জর্দা ঢুকে যায়, তামাকজাত দ্রব্য ঢুকে যায় সেটা চিন্তেই করা যায় না। তো এই এই যখন আমরা একটা সার্ভে করেছিলাম আজকে থেকে প্রায় 5 বছর আগে, সেটাতে দেখা গেছে এই মানে মেয়েদের মধ্যে প্রায় 1/4 মেয়ে যাদের বয়স 15 বছরের বেশি তাদের

0: তারা কোনো কোনোভাবে তামাকজাত দ্রব্য নিচ্ছেন, তো তখন তো আর সেরকম কিছু থাকে না। মেইন হচ্ছে যে বাড়িতে ঠাকুমা খাচ্ছেন, মা খাচ্ছেন, তো আমিও একটু খেয়ে নিই। হ্যাঁ, তো সেটা সেটার একটা মানে বড় ব্যাপার আছে। প্লাস আগের দিনে যারা মানে বিবাহিত স্ত্রী যারা আছেন তাদের ক্ষেত্রে একটা বড় ব্যাপার ছিল যে ঠোঁট একটু লাল থাকবে পান খেলে, তো সেটাও একটা আলাদা একটা মানে কি বলবো একটা প্রসাধনীর অঙ্গ হিসাবে ব্যাপার চলে এসেছিল, তো সেটাও একটা কিন্তু ফ্যাক্টর হয়ে যায়। তো এই জিনিসগুলি দেখুন, কোনো অবস্থাতেই কোনোভাবেই তামাকজাত দ্রব্য ব্যবহার করাই উচিত না। শুরু করলেও ছাড়া যায়, কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ লাগে। আর সবসময় আমরা বলি তামাক ছেড়ে দাও, জীবনকে বেছে নাও, সেটাই মেইন জিনিস।
1: ঠিক, আরেকটা আপনার কাছে যেটা জানবো যে আপনি কিন্তু বলছিলেন যে কিশোর কিশোরীদের মধ্যেও কিন্তু তামাক জাত দ্রব্য গ্রহণ করার একটা প্রবণতা দেখা যায়, তো ওদেরকে যখনই বলা হয় যে আমি তো ইচ্ছে করে গ্রহণ করতে চাইনি কিন্তু আমার বন্ধু বা বান্ধবী বলেছে, তার মানে চাপে পড়ে আমি গ্রহণ করেছি প্রথমটা, তারপরে কিন্তু অভ্যাসে পরিণত হয়, এই যে প্রথমে কি করা উচিত যে এই অভ্যাসটা আমার অভ্যাসে পরিণত না হয়, তার জন্য কি বলা উচিত?
0: দেখুন, বন্ধুরা তো অনেক কিছুই বলেন, কিন্তু আমার তো নিজের জিনিসটা তো আমার নিজে চিন্তা করতে হবে। কারণ আমি যদি একটা রাস্তায় মানে হাঁটা শুরু করি, তো সেই রাস্তাটা আমার জন্য তো মানে কেরিয়ার, পুরো কেরিয়ার পড়ে আছে, জীবন পড়ে আছে, তা আমি কেন মানে অন্য রাস্তায় হাঁটবো? এটা একটা মানে নিজের একটা চিন্তাধারা থাকতেই হবে। এখন বন্ধুরা দেখুন, সবাই তো আর জীবনে প্রতিষ্ঠা পায় না, তো আমি কেন আমি এরকম রাস্তায় হাঁটবো যেটা আমার ভবিষ্যতে আমার প্রতিষ্ঠা পেতে অসুবিধা হবে, বা মা বাবার জন্য লজ্জার কারণ হবে, বা আমার জীবনের জন্য প্রবলেম হয়ে দাঁড়াবে। আজকে চিন্তা করুন, একটা মানে যে কোনো একজন যদি আজকে 25-26 বছর বয়সে সে যদি মানে জাস্ট কেরিয়ার শুরু হচ্ছে, সেই সময় ক্যান্সারে আক্রান্ত হলো, বিভিন্ন জায়গায় তার ট্রিটমেন্ট হলো, ইভেন দেন তার মানে জীবনযাত্রা পুরোটাই এফেক্টেড হয়ে যায়, তার চিন্তা করুন তার মানসিক অবস্থা কী দাঁড়াবে। তো সেই জায়গায় যাতে না পড়তে হয়, তো আমি সেই রাস্তায় হাঁটবো না, সেটা প্রথম থেকেই ডিসিশন নিতেই হবে। দেখুন, পিয়ার প্রেশার থাকবেই, এবং সবচেয়ে বড় কথা কি, যারা যেমন আমি যদি স্মোক করি, তো আমি চাইবো যে আমার পাশে সাথে বন্ধুরাও করুক, তাহলে দুজনে মিলে স্মোক করব, আমার একজন সাথী পাবো, তো সেটা তো থাকবেই। কিন্তু আমি ওই স্মোকারদের সাথী হব না নন স্মোকারদের সাথী হব, সেটা
1: আমার ভালো কোনটা সেটা যদি আমি না
0: বুঝি, না সেটা আমার চুজ করতে হবে।
1: আরেকটা আপনার কাছে যেটা জানবো যে আপনি আরেকবার বলছিলেন যে গর্ভাবস্থায় কিন্তু অনেকে ধূমপান করে থাকেন বা তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করে থাকেন, সেই ক্ষেত্রে যে গর্ভাবস্থায় যে শিশুটি আছে ওর কি কি ধরনের ক্ষতি হতে পারে?
0: দেখুন, অনেকগুলি ক্ষতি হয়। প্রথম কথা হচ্ছে যে গর্ভাবস্থায় যদি মানে মা ধূমপান করেন, বা ইভেন কেউ যদি সামনে করেন, মানে যেটা আমরা বলছি যে পরোক্ষ ধূমপান করেন, তাহলে কি হয় যে গর্ভাবস্থায় শিশুর প্রচুর ক্ষতি হয়। প্রথম কথা হচ্ছে শিশু যদি জন্ম হয়, জন্মকালীন ওজন কম হয়। দ্বিতীয় কথা হচ্ছে সময়ের আগে জন্ম হতে পারে, এমনকি যেটা আমরা বলি মৃত গর্ভ বা স্টিল বার্থ, সেটাও হতে পারে। তো মানে সব দিকেই প্রবলেম। মানে শিশু দেখা গেছে, আমরা একটা এটাও একটা সার্ভে করেছিলাম যে জাস্ট যারা বাড়িতে যদি কেউ ধূমপান করেন, তাহলে ওই বাড়ির যে শিশুরা প্রায় সারাদিনে 80-100 সিগারেটের সমান ওরাও ধূমপান করে,
1: অনেকটা ক্ষতি করে,
0: এবং শিশুদের জন্য তো খুব বেশি। কারণ আমরা তো বড় হলে পরে শরীরে একটা মানে কি বলবো একটা সহ্য করার ক্ষমতা তৈরি হয়ে যায়, শিশুদের তো মাত্র জীবন শুরু, তাদের সেরকম মানে পর্যায়েও পৌঁছেনি, তাদের প্রচুর ক্ষতি হয়ে যায়।
1: আরেকটা পরবর্তী প্রশ্ন আপনার কাছে যেটা আমি জানতে চাইব যে নিকোটিন মানুষের মস্তিষ্কের কী কী ক্ষতি করে?
0: দেখুন, নিকোটিন মস্তিষ্কের অনেকগুলিই ক্ষতি করে। এর মধ্যে সবচেয়ে বড় কথা কি যেটা, সেটা হচ্ছে যে প্রথম তো হচ্ছে ডিপেন্ডেন্ট। আমি এখন যদি সিগারেটের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, অনেকেই দেখবেন যে কাজ করছেন, কাজটা হচ্ছে না, বাইরে গিয়ে একটু স্মোক করে এলো, সেটা যে কোনো অফিসেই দেখা যায়,
1: বা কিছু প্রেসার আসছে একটা স্মোক করে চলে আসলো।
0: কিন্তু ফলে কি হচ্ছে, এক তো হচ্ছে যে একটা মানে যারা নন স্মোকারদের থেকে একটা দূরত্ব তৈরি হয়ে গেল, দ্বিতীয় কথা হচ্ছে নিজেরও ক্ষতি হচ্ছে, পয়সা তো যাচ্ছেই, সেটা একটা দিক। সেকেন্ড আর একটা জিনিস হচ্ছে এই নিকোটিন

0: ব্যবহারের কারণে আমাদের স্ট্রোক হওয়ার চান্স খুব বেড়ে যায়। তো আপনি দেখবেন যে যারা মানে ধূমপান করেন তাদের মধ্যে প্রায় অর্ধেক লোক মানে কোনো না কোনোভাবে জীবনে স্ট্রোক বা পক্ষাঘাতের শিকার হন। এটা একটা বড় ব্যাপার। আর এছাড়া আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে, দেখুন আমি যদি মানে মেন্টাল একটা মানে প্রেশার আসে, মেন্টাল প্রেশার কি, এখন আমি দেখলাম আমি স্মোক করছি এবং সাথে কাশি। আপনি দেখবেন যারা স্মোকার, আমরা বলি যে স্মোকারস লাংস বা স্মোকারস কাফ, সেগুলি আমরা বলি, তো এই যে কাশি আসছে এবং সেটার ফলে কি হয় যে আমার দৈনন্দিন জীবনযাত্রা কিন্তু এফেক্টেড হয়, বাড়ির লোকরা এফেক্টেড। আর যদি কোনো কারণে যদি ক্যান্সারের দিকে যায় তাহলে তো আর মানে পুরো ফ্যামিলি এফেক্টেড হয়ে যায়।
1: আরেকটা যেটা অনেকেই বলে থাকেন যে আমি তো মানে প্রত্যেক দিন ধূমপান করি না, মাঝে মাঝে ধূমপান করি, এটা কি ধরনের ক্ষতি করতে পারে?
0: দেখুন, ধূমপান মাঝে করুক, সারা জীবন একটা করুক, সবসময় ক্ষতিকর, এটার মানে কোনো ইয়ে নেই। এখন হ্যাঁ, এখন একটা জিনিস আমরা সবসময় বলি যে দেখুন আমি যে জিনিসটা আমার ক্ষতি করবে এটা তো কোনো লাভ নেই না। আমি এখন যদি আমি স্মোকিং করলে পরে আমার কোনো কিছু একটা লাভ হতো তাহলে এক কথা, এটা সব মানে লস, খালি স্বাস্থ্য থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে মানসিক থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে মানে কোনো দিকে কোনো লাভ নেই। তো আমি কেন মানে সবাই চায় লাভে থাকতে, কে ক্ষতি, নিজের ক্ষতি নিজে ডেকে এনে করা করতে কে পছন্দ করে?
1: জি শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু কথা বলছি তামাক বিরোধী সচেতনতা নিয়ে। আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ভাস্কর রায় বিশ্বাস। আপনারা অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত, আপনাদের সাথে অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। আরেকটা যেটা অনেকে বলে থাকেন যে ফিল্টারযুক্ত যেটা সিগারেট হয় সেটা নিরাপদ, সেটা কি ঠিক না ভুল?
0: না না, কোনোটাই নিরাপদ নয়। এবং নিকোটিন বা সিগারেট যে কোনো বা তামাকজাত দ্রব্য যে কোনোভাবে ব্যবহার করলেই সেটা নিরাপদ নয়, এটা শরীরের ক্ষতি করবে। এবং আপনারা মানে ফিল্টারেরটাও আমি বলি, একটা দেখা গেছে যে এই যে পেছনের ফিল্টারটা সেটা নষ্ট হতে প্রায় 25 বছর সময় লাগে। আপনি এবার চিন্তা করুন যে নিজের ক্ষতি তো হলোই, পরিবেশের কতখানি ক্ষতি হলো। এবং আজকের দিনে মাইক্রোপ্লাস্টিক নিয়ে সব কথা হচ্ছে, তো সেটাও মানে ক্ষতিকারক।
1: ঠিক, একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন, নমস্কার।
2: নমস্কার ম্যাডাম, আমি সারলোকে একটু
1: কথা। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনার নামটা বলা হয়নি।
2: তপন দাস বলছি,
1: বলুন বলুন।
2: ডাক্তারবাবু নমস্কার, নেবেন?
0: নমস্কার।
2: আমার একটা প্রশ্ন হলো, দেখুন আমি না শুধু, আমার বংশের মধ্যে কেউ বিড়ি সিগারেট মদ কিছু ব্যবহার করে না। আমি হাড়ে আক্রান্ত হলাম এবং বর্তমানে স্ট্যান্ড বসানো আছে। তবে আমি এটা বুঝি যে যারা আমার পাশাপাশি থেকে ধূমপান করেন, এই যে ধূমপান করার যে অবশিষ্ট বাইরে ঘোরাফেরা করে এগুলি আমাদের নাকে লাগলে প্রচন্ড আমার ক্ষতি হতো, আমি তার থেকে একটু দূরে থাকতাম। এবং আমি বর্তমানে একটা দোকান দিয়েছি, আমার দোকানের দুই সাইডেই লেখা আছে ধূমপান না করার জন্য ধন্যবাদ, আমি এটাকে এড়িয়েই চলি। তবে আমার মনে হয় এখন আমার সুস্থ থাকার জন্য কি রাস্তা নিলে ভালো হবে এটা আমি আপনার কাছে শুনবো। নমস্কার।
0: নমস্কার। দেখুন, এটা তো আপনি যেহেতু আজকে তামাক তামাকের মানে যাতে ব্যবহার না করা হয় সে ব্যাপারে আজকে আলোচনা, তো আমি সেটাতে কনসেন্ট্রেট করছি। তো দেখুন, সবচেয়ে বড় জিনিস যেটা আপনি ব্যবস্থা নিয়েছেন যে যারা তামাক ব্যবহার করেন, ধোঁয়াযুক্ত তামাক ব্যবহার করেন, তাদের থেকে দূরে আছেন, সেটা খুব ভালো জিনিস। একটা খুব ভালো একটা সামাজিক আপনি একটা মেসেজ সবাইকে দিচ্ছেন যে ধূমপান না করার জন্য ধন্যবাদ, এটা কিন্তু আজকে দেখাই যায় না। তো এই দুটো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। প্লাস আপনার যে এই যে আজকের যেটা আমাদের সাথে শেয়ার করলেন সেটা

0: যদি আপনার যারা বন্ধু বান্ধব যারা আছেন তাদের সাথে শেয়ার করেন, তাদেরকে যদি যারা ধূমপান করেন তাদেরকে একটু উৎসাহিত করেন যে ওরা যাতে ছেড়ে দেয়, তো সেটা যদি হয় তাহলে মানে খুব মানে ভালো হয়। একটা জিনিস দেখুন, যেটা সারা বিশ্বে একটা জিনিস দেখা যায় যে ধূমপানের কারণে প্রতি বছর 8 মিলিয়ন লোক মারা যায়, এবং মানে অপ্রত্যক্ষ ধূমপানের কারণে আরও 1 মিলিয়ন লোক মারা যায়,
1: সেটাও কিন্তু কম নয়।
0: এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার, এই যে 8 মিলিয়ন লোক মারা গেল, তো সেটা তো রিপ্লেস কাউকে না কাউকে দিয়ে হতে হবে, এবং না হলে তো কোম্পানি বন্ধ হয়ে যাবে। তো প্রতি বছর ওরা কী করে, নতুন কাস্টমার বানায়, এই 8 মিলিয়ন আবার নতুন লোক নেয়, এবং প্রতি বছর সেটা চলছে। সেই যে চেইনটা, সেই চেইনটা যদি আমরা ব্রেক করতে পারি তাহলেই কিন্তু আমাদের অনেকটা কাজ হয়ে যায়। কিন্তু মানে যেটা দুঃখের ব্যাপার যে আমরা এখনও অতখানি সাকসেস হয়নি। আপনারা সবাই জানলে খুশি হবেন যে NFHS 5, যেটা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, যেটা

0: এই 8 মিলিয়ন আবার নতুন লোক নেয় এবং প্রতি বছর সেটা চলছে। সেই যে চেইনটা, সেই চেইনটা যদি আমরা ব্রেক করতে পারি তাহলেই কিন্তু আমাদের অনেকটা কাজ হয়ে যায়। কিন্তু মানে যেটা দুঃখের ব্যাপার যে আমরা এখনও অতখানি সাকসেস হয়নি। আপনারা সবাই জানলে খুশি হবেন যে NFHS 5, যেটা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে যেটা হয়েছিল 2019-21, সেটার যে ত্রিপুরাতে যারা 15 বছরের উপরে যারা মেয়েরা ধূমপান করতেন, সেটা NFHS 6 যেটা 2023-24 যেটা এসেছে সেটার পার্সেন্টেজ প্রায় 3% কমে গেছে, এবং ছেলেদের ক্ষেত্রে সেটা আরও বেশি, ছেলেদের ক্ষেত্রে সেটা 5% কমেছে। তো আমরা
1: তাহলে কি আমরা বলতে পারি যে আমরা সচেতন হচ্ছি?
0: সচেতন হচ্ছি, প্লাস আরেকটা জিনিস যেটা সে ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জি যে পদক্ষেপগুলি নিয়েছেন সেটা ফলপ্রসূ হচ্ছে সেটা আমরা দেখছি, কিন্তু এটাতেই থামলে চলবে না। আমাদের যাতে সেই পার্সেন্টেজটা আরও কমে এবং আস্তে আস্তে যাতে আমরা মানে প্রায় নিলে চলে আসতে পারি সেটার জন্য আমাদের চেষ্টা করে চলতে হবে।
1: সেটা একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার।
2: হ্যালো ম্যাডাম।
1: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
2: আমি অমৃতসরম থেকে বলছিলাম। হ্যাঁ আমি তো পান টান তো খাই না।
1: হ্যাঁ ডাক্তারবাবুর কাছে কি জানতে চাইছেন?
2: ডাক্তারবাবুর কাছে তো আমার তো এখন আমি তো নেশার মধ্যে কিছু নাই। শীতের মধ্যে তো আমি যদি ঘুমাই।
1: শ্রোতা বন্ধু আজ কিন্তু কথা বলছি তামাক বিরোধী সচেতনতা নিয়ে, সেই প্রসঙ্গে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। আরেকটা আপনার কাছে যেটা প্রশ্ন থাকবে যে অনেকেই কিন্তু বলে থাকেন যে তামাক বা জর্দা কিন্তু ধূমপান থেকে কম ক্ষতি করে, সেটা কি?
0: না না না, একদম নয়, একদম নয়। এবং সত্যি কথা কি মানে আমাদের ত্রিপুরার জন্য সেটা তো মানে আমরা নিজেরাই দেখছি যে এটা প্রচণ্ড মানে একটা অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। তো সেটা একটা বড় ব্যাপার। আর আরেকটা জিনিস দেখুন, এবং এই কারণে আমরা মানে আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে মাননীয় জেলা শাসক এবং অন্যান্যদের সাথে আমরা একটা পদক্ষেপ নিয়েছিলাম যে বিয়ে বাড়িগুলিতে মানে পান যে একটা পসরা সাজানো হয় সেটা বন্ধ করার, এবং মানে আমরা খুব আনন্দিত যে বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে কিন্তু আপনি দেখবেন লক্ষ্য করে সেখানে কিন্তু এখন আর সেরকম মানে জর্দা বা এই তামাক জাতীয় দ্রব্য কিন্তু পাওয়া যায় না। তো সেটার জন্য আমাদের জেলা প্রশাসন আছেন, ওনারা যথেষ্ট ভালো আমাদের হেল্প করেছেন এবং আমরাও চেষ্টা করছি যাতে আরও মানুষের কাছে পৌঁছতে পারি।
1: আরেকটা যেটা বলবো, ভুল ধারণা নাকি সঠিক ধারণা জানি না, আর পরবর্তী প্রশ্ন যেটা আপনার কাছে জানতে চাইব, কিন্তু একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে ফোনে, নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন ফোনে?
3: হ্যালো।
1: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
3: হ্যাঁ আমি শেখপুর থেকে আসলাম, দেব বলছি।
1: বলুন।
3: অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম তুলে দিয়েছেন ডাক্তারবাবুকে, প্রথমে নমস্কার। আছেন ডাক্তারবাবু? নমস্কার।
0: নমস্কার।
3: আপনার কাছে একটা কোশ্চেন জানতে চাই কি আমি, আমার কোশ্চেনটা হচ্ছে কি জানেন, দেখেন ধূমপান যে কোনো পিডির থেকে দেখে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এবার পানের জর্দা মেশানোর সুপারি বিক্রি করুক, ওর গায়ে লেখা থাকে খাওয়ার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কর্ডিয়াক ক্যান্সার বিভিন্ন ইয়া থাকে, বিজ্ঞাপন থাকে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো যে কোনো সরকার জনগণের স্বার্থের পক্ষে থাকে, অর্থাৎ জনগণের সুস্বাস্থ্য অধিকারী হোক যে কোনো সরকার তা, কিন্তু এক্ষণের যে যুব সমাজ ধূমপান থেকে বেশি আগ্রহ হচ্ছে কি জানেন? হ্যাঁ বিভিন্ন বিমল টিমল বিভিন্ন ট্রেন নেম আছে, আমি দেখেছি যে জর্দা মিশ্রিত বিভিন্ন খাবার ওরা খায়, সেগুলো থেকে একটু দূরে সরে আরো ভয়ঙ্করের দিকে তারা চলে যাচ্ছে।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু,
3: সিগারেটই বলুন জর্দাই বলুন যাই বলুন, গভর্নমেন্ট এগুলি অ্যাপ্রুভ করছে না, এগুলি ব্যান করে না কেন? ডাক্তারবাবু এটা আপনার আওতার মধ্যে নেই, তো আপনার কাছে একটা সাজেশন জানতে চাইছে, খুব দুঃখ লাগে।

0: পর্যন্ত হ্যাঁ এগুলি সরকার ট্যাক্স পাবে ঠিক আছে, এগুলি সরকার কিভাবে পারমিশন দেবে আমাদেরকে?
1: আচ্ছা ধন্যবাদ শ্রোতা বন্ধু। হ্যাঁ
2: দেখুন, আমি আপনার কথাটা বুঝেছি, এটা আমাদের প্রায়ই শুনতে হয়। কিন্তু একটা জিনিস দেখুন, আপনি একটা জিনিস চিন্তা করুন, ব্যান্ড কোনো কিছুর সলিউশন নয়। আজকে আপনি যদি একটু চিন্তা করুন, ভারতবর্ষে অনেক রাজ্যে অনেক কিছু ব্যান্ড, কিন্তু সেখানে কিন্তু আসলে কি সেটা বন্ধ হয়েছে? আপনি একটা জিনিস চিন্তা করুন, কোভিডের সময় তখন তো সব কিছুই ব্যান ছিল, মানে প্রায় অলিখিতভাবে, কিন্তু তারপরে দেখুন তখন কি মানুষ ধূমপান করেনি আগরতলায়? অবশ্যই করেছে, যে কোনো না কোনোভাবে করেছে, তাদের কাছে পৌঁছেছে সিগারেট। তো ব্যান কোনো প্রবলেমের সলিউশন নয়, এটা মেইন জিনিস হচ্ছে সচেতনতা। সচেতনতা যদি থাকে, আমরা যদি সচেতন করতে পারি, যে আমরা বোঝাতে পারি যে জিনিসটা স্বাস্থ্যের জন্য ভালো না, আপনার জন্য ভালো না, আপনার পরিবারের জন্য ভালো না, সমাজের জন্য ভালো না, তখন কিন্তু এটা নিজেরাই চলে যায়। কিন্তু আমরা যদি সেটা বোঝাতে না পারি, জোর করে চাপিয়ে দিই, তাহলে কিন্তু সেটা বন্ধ হয় না। এটা আমাদের এক্সপিরিয়েন্স। তো সেই কারণেই হয়তো আমাদের গভর্নমেন্ট, সাবসিকোয়েন্ট গভর্নমেন্টরা সেইভাবে পারি চিন্তা করছেন। এবং নট অনলি ইন্ডিয়া, আপনি বিশ্বের সমস্ত দেশ দেখুন, কোথাও ব্যান করা হয়নি আমার জানা মতো, ভুলও হতে পারে, কিন্তু আমার জানা মতো কোথাও কিন্তু স্মোকিং ব্যান নয়।
1: আরেকটা আপনার কাছে যেটা জানতে চাইবো পরবর্তী প্রশ্ন, যে তামাক কি স্ট্রেস কমায়? অনেকেই বলে থাকেন যে স্ট্রেসে পড়ে আমি তামাক দ্রব্য গ্রহণ করছি। না,
2: এটা অনেকের একটা ধারণা যে তামাক খেলে স্ট্রেস কমে যায়
1: বা একাকিত্ব থেকে আমি তামাকজাত দ্রব্য গ্রহণ করছি।
2: কিন্তু এটা দেখুন, এটা হয়তো প্রথম দিকে কিছুটা হয়তো 1% 2% সেটা হয়, এটা না করার উপায় নেই। কিন্তু আমি আমার তো এই স্ট্রেস কমানোর তো অনেক উপায় আছে, এবং সবচেয়ে বড় জিনিস মেডিটেশন, যোগা, এগুলি সব হেলদি লাইফস্টাইলের পার্ট। আমি আজকে বন্ধুদের সাথে একটু গল্প করলাম, সেটাও আমার স্ট্রেস কমে। আমি একটা ভালো একটা হবি নিলাম, আমি গল্পের বই পড়লাম, আমি আজকে একটা কিছু বাদ্যযন্ত্র বাজানো শিখলাম, সেটাও তো কমে। আমার সিগারেট খেয়ে যেটা আমার শরীরের ক্ষতি করবে, সেটা দিয়ে আমার স্ট্রেস কমানোর তো কোনো যৌক্তিকতা থাকে না।
1: আরেকটা একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার।
3: নমস্কার,
1: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
3: আমি হাজারপুর থেকে মিটন দাস বলছি।
1: বলুন।
3: আমাদের যে নিকোটিন ধূমপান, শুধু ত্রিপুরা রাজ্যেই ওপেন ধূমপান বিক্রি হয়, বেঙ্গালুরু বিক্রি হয় না।
1: শ্রোতা বন্ধু, আপনি ডাক্তারবাবুর কাছে কি জানতে চাইছেন?
2: ম্যাডাম, এখানে আমি একটা জিনিস যোগ করি, যে আমাদের কিন্তু আমরা রেগুলার এনফোর্সমেন্ট করি ত্রিপুরা রাজ্যে কোথাও, মানে আপনাদের আমি শ্রোতা বন্ধুকেও বলবো যে এরকম যদি দেখেন কেউ ডিসপ্লে করছে কোনো টোবাকো প্রোডাক্ট, মানে আমি ঝুলিয়ে বিক্রি করছি বা এরকম বিক্রি করছি, সেটা কিন্তু আইনত দণ্ডনীয় এবং সেটা কিন্তু করতে পারে না। এটা যেমন বেঙ্গালুরু করতে পারে না, ত্রিপুরাতেও করতে পারে না। আমরা প্রতি বছর স্বাস্থ্য দপ্তর থেকে আমরা প্রায় প্রতি মাসেই 5টা 6টা করে আমরা এনফোর্সমেন্ট ড্রাইভ করি। তো সেরকম যদি থাকে আপনারাও, মানে সেই দোকানকে আপনারা বলতে পারেন কেন আপনি এরকমভাবে ডিসপ্লে করে বিক্রি করছেন, এটা তো আইনত দণ্ডনীয়। কারণ আমাদের পক্ষে তো একদম, মানে প্রতিদিন সব জায়গায় পৌঁছানো সম্ভব না, কিন্তু এটা যদি সমাজের একটা সচেতনতা থাকে তাহলে এটা অবশ্যই সম্ভব।
1: আর ডাক্তারবাবু, আপনার প্রথম থেকে যেটা বলছিলেন যে আমাদের ভূমিকাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমরা যারা চারপাশে আছি বা সমাজে আছি, আমরা বারবারই যেটা বলছি যে সরকারের ভূমিকা, কিন্তু আমাদের ভূমিকাটাও তো গুরুত্বপূর্ণ।
2: একদম ম্যাডাম, এবং সবচেয়ে বড় জিনিস দেখুন, আমরা একটা জিনিস সবসময় মনে করি যে সমাজ, এর সব জিনিসটাই সমাজের উপরে ভিত্তি করে। আজকে দেখুন, যে কোনো একটা আমরা যে তামাক কমাতে পেরেছি, এটা কি শুধু আমাদের হেলথের থেকে আমরা কমাতে পেরেছি? না, সমাজের সাহায্য ছিল বলে, এটা প্রশাসন হোক, আমাদের বিভিন্ন স্কুলের যারা আছেন শিক্ষক মহোদয় ওনারা হোক, বা সমাজের প্রতিটা মানে অংশের মানুষই হোক, এই যে 1% 2% 3% কমেছে, যেটা ভালোর দিকে যাচ্ছে, সেটা কিন্তু প্রত্যেকের এটাতে মানে পার্ট আছে এবং মানে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব আছে। তো সমাজ যখনই সেখানে ইনভলভ হবে, তো সেটা অবশ্যই আমরা একটা জিনিস

0: আগে দেখতাম যে মানে আমাদের যারা সিনিয়র টিনিয়র তাদের সামনে কিন্তু স্মোকিং মানে হতো না, কিন্তু এখন সেই অভ্যাসগুলি চলে যাচ্ছে, তো সেটাও যদি থাকে তাহলেও আমার মনে হয় কিছুটা
1: কমবে
0: কমবে।
1: আরেকটা যেটা আপনার কাছে পরবর্তী প্রশ্ন থাকবে, অনেকেই বলে থাকেন যে এত বছর ধরে ধূমপান করছি তো এখন ছেড়ে লাভ নেই, তো এটা কি যুক্তিসঙ্গত?
0: না না না, অবশ্যই ছাড়া, দেখুন সিগারেট স্মোকিং ছাড়ার মানে জাস্ট 20 মিনিটস পর থেকেই মানে শরীরে লাভ হওয়া শুরু হয়ে যায়। আপনি একটা জিনিস দেখবেন, প্রায় 10 ইয়ার্স 15 ইয়ার্স যদি মানে এরকম মানে কেউ যদি ছেড়ে দেয়, তাহলে তার মানে সমস্ত প্যারামিটার, যারা মানে স্মোকিং করেন না, জীবনে করেননি, তাদের প্রায় সমান হয়ে যায়। তো সবসময় জীবনে যে কোনো স্টেজেই ছাড়াটা মানে স্বাস্থ্যের জন্য অত্যন্ত আবশ্যক, এবং আমরা সবসময় চাইব যে, আমরা সবসময় বলি যে বেটার লেট দেন সরি, এটা যাতে না হয়। আমরা লেট হয়ে গেছি হয়তো, কিন্তু যাতে সরির পর্যায়ে না যায়, তো আমরা এটাই অনুরোধ থাকবে, যখনই হোক
1: তামাকজাত দ্রব্য গ্রহণ করা চলবে না।
0: একদম,
1: আমাদের হাতে সময় বেশি নেই, তো আজকে যারা অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন ওদের জন্য কী বার্তা থাকবে?
0: আমার এবং স্বাস্থ্য দপ্তরের প্রত্যেক কর্মীর তরফ থেকে আমাদের একটা আবেদন যে আপনারা নিজেরা তামাক থেকে দূরে থাকুন, আপনাদের পরিবারকে তামাক থেকে দূরে রাখুন, এবং আপনাদের যারা প্রতিবেশী আছেন, বন্ধুবান্ধব আছেন, তাদেরকেও দূরে রাখুন। আর যদি কেউ তামাক ব্যবহার করেন তাদেরকে বলুন আমাদের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে সেটা মানে থেকে মুক্তি পাওয়ার উপায় আছে। এছাড়া একটা টোল ফ্রি হেল্পলাইনও আছে, আপনি যদি জানেন 1800-111-2356, সেই নাম্বারেও যদি ফোন করেন তাহলেও কিন্তু মানে ওনারা পরামর্শ দেন। তো সেটা আমার অনুরোধ থাকবে প্রত্যেকের কাছে, যাতে আমরা তামাক মুক্ত ত্রিপুরা গড়তে পারি, আমরা সুস্থ ত্রিপুরা গড়তে পারি, সেটার জন্য আমার প্রত্যেকের কাছে বিনীত আবেদন থাকবে।
1: সত্যি ডাক্তারবাবু, আরও অনেক কিছু আপনার কাছে জানার ছিল, কিন্তু সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে আমাদেরকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার
0: জন্য। ধন্যবাদ ম্যাডাম, এবং সমস্ত শ্রোতা বন্ধুকেও আমার আন্তরিক ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা যারা অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, সবাইকে আজকের জন্য এখানেই নমস্কার জানাচ্ছি। সুস্বাস্থ্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জ্বল থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

আজকের নাটক এক মুঠো রোদ। কাহিনী অনিল ঘড়াই। বেতার নাট্যরূপ নিমাই বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা সমরেশ ঘোষ। নাটক এক মুঠো।

0: জানিস পূজা, ওই ট্রেনটা আজ অনেক দেরিতে গেল।
1: কি করে জানলি? ট্রেনটা চিনিস নাকি?
0: আমি সব ট্রেন চিনি, আমার খাটের পাশেই তো এই জানলাটা, এখানেই তো আমি বসে থাকি আর দেখি পাঁচিল পেরিয়ে আমার চোখ চলে যায় ওই রেল লাইনের দিকে।
1: রিয়া, তুই খুব ভাবিস না রে।
0: ভাবি

0: কি যে ভাবি।
1: আমি জানি তুই তোর অসুখের কথা ভাবিস বোকামি, এত ভাবিস কেন?
0: না রে পূজা, আমিও সব ভাবি না, অসুখের কথা ভাবতে আমার ভাল লাগে না রে।
1: তাহলে ও বাড়িতে যখন কেউ থাকে না তখন একা একা মন খারাপ করে, তাই না?
0: না তাও না, একা থাকতে আমার বরং ভালোই লাগে। সারাদিন ধরে কত লোক হেঁটে যায় রেল লাইনের পাশ দিয়ে, আমি দেখি ওরা সবাই যেন আমার খুব চেনা হয়ে গেছে। জানিস আমার না অমলের কথা খুব মনে পড়ে।
1: কোন অমল? ও অমল দইওয়ালা?
0: রবীন্দ্রনাথ বোধহয় আমাকে ভেবেই ডাকঘর নাটকটা লিখেছিলেন।

0: চেনা হয়ে গেছে। জানিস, আমার না অমলের কথা খুব মনে পড়ে।
1: কোন অমল? ও, অমল দইওয়ালা?
0: রবীন্দ্রনাথ বোধ হয় আমাকে ভেবেই ডাকঘর নাটকটা লিখেছিলেন। সেই জানলার ধার, সেই একা একা বসে থাকা।
1: তুই ডাকঘর পড়েছিস?
0: কেন, তোরা কি ভাবিস আমি কিচ্ছু পড়াশুনো করি না, স্কুলে যেতে পারি না বলে? জানিস, বাবা আমাকে অনেক বই পড়িয়েছেন বাড়িতে।
1: রাতুল দা গেল না?
0: হ্যাঁ, দাদা কলেজে গেল। এবার তো সবার যাবার পালা। মা স্কুলে যাবে, বাবা কলেজে, আর
1: কি হলো রিয়া? এই রিয়া, জানলা দিয়ে অমন করে কি দেখছিস রিয়া?
0: না, কিছু না।
1: তুই কি সারা দিন এই জানলা দিয়ে ট্রেন দেখিস?
0: না, কল্পনা মাসি টেবিলে খাবার সাজিয়ে যখন আমাকে খেতে ডাকে তখন তো একটু উঠতেই হয়।
1: ও, তোদের ওই রান্নার বউ? ও তো সারা দিন থাকে না।
0: না, জানিস পূজা, ও চলে গেলেই আমার ভালো, বেশ একা হয়ে যায়।
1: ঠিক আছে, আমি সময় পেলেই আসব।
0: না না, তোকে এত কষ্ট করতে হবে না। আমি বেশ ভালোই আছি রে পূজা, আমি খুব ভালো আছি।
2: রিয়াকে নিয়ে আমরা সত্যি খুব চিন্তায় আছি ডক্টর সেন।
3: খুবই স্বাভাবিক, আপনাদের একমাত্র মেয়ে।
4: ও যখন হাঁটতে শেখে তখন থেকেই তো আপনি দেখছেন ওকে।
2: তখন তো সাংঘাতিক অবস্থা, নিঃশ্বাস নিতে গিয়ে মাঝে মাঝে কি ভীষণ ছটফট করতো বেচারা। কান পাতলে মনে হতো বুকের মধ্যে যেন সাইক্লোন হচ্ছে।
3: এখন অবশ্য ততটা
4: নেই, তবে এখনো ভীষণ উইক জানেন ডক্টর সেন। 15 বছর বয়স হলো কিন্তু এখনো।
3: আমি তো বলেছি অমিতাভবাবু, ওর হার্টের একটা ভালভ কাজ করছে না। ইনফ্যাক্ট আপনারা অনেকটা সিজন্ড হয়ে গেছেন, তাই বলছি রিয়ার জীবনটাই অনিশ্চিত। অবশ্য ভেলোর নিয়ে গিয়ে একটা চেষ্টা করতে পারেন।
2: আমাদের ভাগ্যটাই খারাপ, ওকে নিয়ে ওর সঙ্গে আমরাও কন্টিনিউয়াসলি ভুগছি। মেয়েটার মনের কি অবস্থা একটু ভেবে দেখুন তো ডক্টর সেন। রিয়েলি আমরাও হাঁপিয়ে উঠেছি, আর পারছি না।
4: এটা সত্যি একটা প্রবলেম। এই দেখুন না, কলেজ থেকে আমার বাড়ি ফিরতে 7:00 হয়ে যায়।
2: আমার স্কুলেও অ্যাটেন্ডেন্স নিয়ে খুব কড়াকড়ি, 10:00 মধ্যে পৌঁছতেই হয়। মাঝে মাঝে আবার টিচার্স ফোরামের মিটিংও থাকে।
3: আপনাদের ছেলে
4: রাতুল, ওরও তো সামনে পার্ট 1 পরীক্ষা, কলেজে যেতেই হয়।
2: রান্নার জন্য একটি বউ অবশ্য আছে, আমরা বেরিয়ে গেলে রিয়াকে সেই খাওয়ায়। কিন্তু বুঝতেই পারছেন ডক্টর সেন, মাইনে দিয়ে তো আর মা পাওয়া যায় না, ফাঁকি মারে, কোনো রকমে কাজ সেরে পালায়।
4: তখন মেয়ে একেবারে একা, এটাই আমাদের একটা বড় সমস্যা। এনিওয়ে, আপনি যখন বলছেন এই অক্টোবরেই ওকে নিয়ে না হয় ভেলোরেই যাব, দেখি কি হয়।
3: ওয়েল, তাই করুন।
0: আজ এত দেরি কেন মা?
2: আর বলিস না মা, টিচার্স ফোরামের মিটিং ছিল, তারপর একটু মার্কেটিং করতে গিয়ে। তোর মুখটা এমন শুকনো লাগছে কেন রে, শরীর খারাপ নয় তো?
0: না, ঠিক আছে।
2: কল্পনা তোকে খাইয়ে গিয়েছে তো?
0: এই একই কথা তুমি রোজ জিজ্ঞেস করো মা।
2: কি করি বল, ইচ্ছে তো করে তোকে নিজে।

0: খাওয়াই, দেখাশোনা করি, কিন্তু
1: এ নিয়ে এত ভেবো না তো, আমার কোনো অসুবিধা হয় না।
0: না হলেই ভালো। একটু বস মা, আমি চেঞ্জ করে আসছি।
1: আমার মা মাছের ঘরে শাড়ি পাল্টাচ্ছে, ওই তো পর্দার ফাঁক দিয়ে মাকে দেখতে পাচ্ছি। কি ফর্সা থপথপে খোলা পিঠ, শ্যাম্পু করা চুলগুলো হাওয়ায় উঠছে। বড় হবার মজাই আলাদা, যারা তাড়াতাড়ি বড় হয়ে যায় তাদের হাতের মুঠোয় সব সুখ সব আনন্দ। আমিও একদিন মায়ের মতো হব, মায়ের মতো বড়।
2: কি মজা মা, ও মা দেখো আমি তোমার মতো বড় হয়ে গেছি।
3: রিয়া কি সুন্দর লাগছে তোকে, আমার চেয়েও সুন্দর।
2: আমি নীল আকাশের উড়ন্ত প্রজাপতি ধরবো মা, লেবু গাছে বাসা বাঁধা ওই দুরন্ত টুনটুনির পাখিটা কি দারুণ লাগছে। ধরবো মা, ধরবো।
3: ধর না ধর, তুই তো বড় হয়ে গেছিস।
2: উঠো উঠো রোদ আলো আর বাতাস আমি গায়ে রেখেছি, দেখো মা, দেখো দেখো না।
3: জামদানি শাড়ি পরে তুই কোথায় চলেছিস রিয়া?
2: প্যান্ডেলে ঠাকুর দেখতে। ঠাকুর দেখবো মা, আমি আজ সারা রাত ঠাকুর দেখবো।
0: রিয়া, এই রিয়া, এই
1: মা,
0: কি বিড়বিড় করছিস মা, কোনো দেখছিলি নাকি?
1: স্বপ্ন

0: Jai. ঠিক জানি তুমি
1: কি করে জানলে?
0: তোমার আসার কথা আমি ঠিক বুঝতে পারি।
1: তাই?
0: হ্যাঁ মশাই, কাল তুমি সকাল 9:30 আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলে না?
1: কি করে জানলে? অন্তর্যামি নাকি?
0: তোমার সাইকেলের বেল শুনেছি। ঠিক জানি তুমি।
1: সত্যি? নাও কাগজটা ধরো। অমন করে হাঁপাচ্ছ কেন?
0: ও কিছু না, তাড়াতাড়ি দরজা খুলে দিলাম তো তাই।
1: ও চলি, পরে আসব।
0: খুব ব্যস্ত বুঝি।
2: রিয়া, কার সঙ্গে কথা বলছিস রে?
3: সৌমিত্র মা।
0: খুব ব্যস্ত মনে হচ্ছে।
1: এখনো 100 বাড়ি বাকি, খবরের কাগজের জন্য সবাই তো অপেক্ষা করে আছে, তাই না? চলি।
0: এসো
4: রিয়া, সৌমিত্র চলে গেছে।
0: হ্যাঁ।
4: তোকে নিয়ে আর পারবো না রিয়া।
0: কেন মা?
4: কতবার তোকে বলেছি দৌড়ে এসে দরজা খুলবি না, ডাক্তার সেন বারণ করেছেন। তোর না হার্টের ট্রাবল?
0: কলিং বেলের আওয়াজে আমার যে কি হয় মা আমি ঠিক জানি না। আমার পা দুটো নেমে আসে খাট থেকে, ভুলে যাই আমার কোনো অসুখ আছে।
4: রিয়া,

0: আমার না হয় কলেজ থেকে ফিরতে দেরি হয়, কিন্তু তুমি তো স্কুল থেকে একটু আগে আসতে পারনি, তা মেয়েটা একা থাকে অনেকক্ষণ,
1: কি করি বলতো? 10টা বেজে গেলেই হেডমিস্ট্রেস রেড মার্ক করে দিচ্ছেন, আবার 4টে বাজার 1 মিনিট আগেও বাইরে কেউ বেরোতে পারে না।
0: ডক্টর সেন তো কাল আসবেন না?
1: হ্যাঁ, কালই তো রিয়ার চেক আপের দিন।
0: এবার আর কোনো কথা নয়, অক্টোবরে মেয়েটাকে ভেলোর নিয়ে যেতেই হবে।
1: মেয়ের আমাদের কপাল কেমন বলতো? শরীরে বাড়ছে, মনেও বাড়ছে। বাড়ির বাইরে না বেরোলো, টিভিতে সবই দেখছে তো, বয়সের ধর্ম বলে একটা জিনিস তো আছে। কিন্তু কিন্তু কোনোদিন ওর বিয়ে দেওয়া যাবে না।
0: জানি কোনো রকম উত্তেজনা ওর হার্ট সহ্য করতে পারবে না।

0: তাই তো বলছি, একবার শেষ চেষ্টা করতেই হবে।
1: কি বললে? শেষ চেষ্টা মানে ভেলোরে যদি কিছু না হয় তাহলে?
0: আহা, এখনই এত ভেঙে পড়ছো কেন? ডক্টর সেন তো
1: বলেছেন, কিন্তু হোপফুল কিছু বলেননি, একটা চান্সের কথা বলেছেন মাত্র।
0: নিতা, আমরাই আর কি করতে পারি বলো? ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দেওয়া ছাড়া আমরাই বা কি করতে পারি?

0: এসো সুমিত্র।
1: কেমন আছো রিয়া?
0: ভালো। এই নাও তোমার কাগজের দাম।
1: ব্যাস, এবার তাহলে যাই।
0: এখনই যাবে? তোমরা সব কত ব্যস্ত তাই না?
1: কেজো মানুষদের কাজের পিছনে ছুটতে হয় রিয়া, তোমার মতন এমন অঢেল সময় যদি আমার থাকতো।
0: আর আমি ভাবি তোমাদের মতো যদি আমি দৌড়তে পারতাম।
1: তোমাকে দেখে আমার সত্যি হিংসে হয়।
0: হিংসে তোমার সৌমিত্র?
1: হবে না, বাবা প্রফেসর, মা টিচার, দাদা কলেজে যায় মোটর বাইকে চড়ে, আর তুমি
0: কি? আমি কি বলো?
1: তুমি শরতের শিউলি ফুল।
0: পুজো আসছে বলে বুঝি শিউলি ফুলের কথা মনে পড়ে গেল? কিন্তু মশাই, শিউলি ফুল তো ঝরে যায়। আমিও একদিন ঝরে যাব।
1: ঠিক এই জন্যই আমি তোমার কাছে বেশিক্ষণ থাকতে চাই না, খালি অসুখের কথা।
0: একটু থাকো সৌমিত্র, তুমি এলে আমার ভীষণ ভালো লাগে। জানো তো, রোজ সকালে তোমার মুখ দেখলে সারা দিনটা আমার কত ভালো যায়, আমার কোনো অসুখ থাকে না।
1: সকালে তো কথা বলার সময় পাই না, কোনো রকমে কাগজটা দিয়ে সাইকেল নিয়ে আমাকে ছুটতে হয়।
0: ওটুকুই অনেক।
1: তোমাদের বাড়ির কাজের বউটি চলে গেছে?
0: হ্যাঁ, ও তো যেতে পারলেই বাঁচে, আমার দুপুরে খাওয়া হয়ে গেলে।
1: তোমার মা তো আসবেন সেই পাঁচটায়, তার মানে এখনো ঘন্টা তিনেক তোমাকে একা একা থাকতে হবে।
0: তোমাকে থাকতে বললে তুমি তো এতক্ষণ থাকবে না, তাই কি আর করবো বলো।
1: থাকতে পারলে তো আমারও ভালো লাগতো রিয়া, কিন্তু আমাকে এখন ধরো চারটের মধ্যে সব বাড়ি থেকে কাগজের দাম আদায় করতে হবে, তারপর পাঁচটার সময় কলেজ।
0: মাধ্যমিকে তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছিলে না?
1: ওই আর কি, বই নেই, টিউটর নেই, ওই কোনো রকমই উতরে গেছি। কিন্তু নাইট ক্লাস করতে করতে আমি দেখছি উচ্চ মাধ্যমিকটা সত্যিই কঠিন, পারবো কি না জানি না।
0: আমি বলছি তুমি পারবে, এত কষ্ট করছো তার দাম পাবে না।
1: বলছো তাহলে পারবো?
0: পারবে, পারবে।

0: কি রে রিয়া, ট্রেন তো চলে গেছে, এখনো কি দেখছিস?
1: না কিছু না, ট্রেনের স্পিডটা আমার খুব ভাল লাগে জানিস পূজা, ওরকম জোরে যদি আমিও ছুটতে পারতাম।
0: খাট থেকে উঠছিস কেন? এই তোর দোষ, কিছুতেই বসতে পারিস না।
1: দাদা বেরিয়ে গেল কলেজে, এবার মা বেরোবে।
2: রিয়া, আমি
1: স্কুলে যাচ্ছ তাই তো?
2: হ্যাঁ মা, সাবধানে থাকিস।
1: ঠিক আছে।
2: পূজা, রিয়ার সঙ্গে একটু গল্প করো তো মা।
0: ঠিক আছে মাসিমা, আপনি আসুন।
2: আজ আবার আমার ফিরতে দেরি হবে।
1: ও আচ্ছা।
2: শোনা মা আমার, আসি রে।
3: মিতা, আমার হয়ে গেছে, দাঁড়াও একসঙ্গে বেরবো।
2: এসো এসো, আমার দেরি হয়ে গেল।
3: রিয়া মা, আমি

0: বেরোচ্ছি, আমার আবার
1: তোমারও ফিরতে দেরি হবে বাবা।
0: হ্যাঁ রে, তুই কিছু ভাবিস না মা।
1: ঠিক আছে বাবা, তুমি এসো,
0: ফেরার সময় তোর ওষুধটা আনবো, কেমন?
1: আচ্ছা
2: রিয়া, আমি উঠবো রে, অনেকগুলো হোমওয়ার্ক বাকি আছে। আজ তো আমাদের স্কুল ছুটি, দুপুরে আসব, কেমন?
1: দুপুরে না, দুপুরে আসবি না,
2: ঘুমোবি?
1: না, স্বপ্ন দেখব, চেখে চেখে।
2: তাই দেখ, আমি চলি।

0: ট্রেনটা আজ ঠিক সময় গেল। দেয়াল ঘড়িতে এখন ঠিক দুটো। রোদ্দুরের রং কেমন ফিকে হয়ে যাচ্ছে, গাছের ছায়াগুলো কেমন বড় বড়, দিন ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে আমার জীবনটাও। বুকের ব্যথাটা বেড়েছে, ওষুধে আর ঠিকমতো কাজ হচ্ছে না, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, ভাল লাগে না, আর ভাল লাগে না, কবে যে ভালো হব।
1: রিয়া, রিয়া তুমি ভালো হয়ে গেছো?
2: তুই তুই ভালো হয়ে গেছিস মামুনি?
1: রিয়া, ইউ আর অ্যাবসলিউটলি ওকে।
3: রিয়া তুই ভালো হয়ে গেছিস রে?
1: সরি অমিতাভ বাবু, আমার চিকিৎসায় ভুল হয়েছিল, বাট রিয়া ইজ কমপ্লিটলি ফিট নাও।
3: আমার প্রাণ ধরে গান গাইতে ইচ্ছে করছে।

0: কি হলো, ঘুমোচ্ছিলে নাকি? এতবার বেল বাজাচ্ছি।
1: না, ঘুমোইনি, স্বপ্ন দেখছিলাম।
0: ও, বসবো?
1: বা, বসবে কি না জিজ্ঞেস করছো? বসো, চেয়ারে নয়, আমার খাটে বসো।
0: বেশ, এই বসলাম। বলো, কেমন আছো?
1: আচ্ছা বলো তো, আমাকে দেখে কি তোমার অসুস্থ বলে মনে হয়?
0: কোনোদিন বলেছি?
1: দেখো তো, দেখো তো আমার হাসিটা, আমার হাসিটা দেখে কি আমাকে রুগ্ন মনে হচ্ছে? দেখো না সুমিত্র, দেখো
0: কি যে বলো না, এত সুন্দর যে হাসতে পারে, তার কোনো অসুখ থাকে?
1: কিন্তু ডাক্তার সেন যে বলেন,
0: ধুর, ডাক্তাররা অনেক কিছু বলেন, জ্বর হলে ওরা শুয়ে থাকতে বলেন, কই আমি তো শুয়ে থাকি না। এই তো, তুমি আমাকে ছুঁয়ে দেখো তো, আমার জ্বর আছে কি না।
1: কই দেখি, এ কি, তোমার হাতটা তো বেশ গরম লাগছে, তোমার জ্বর হয়েছে সুমিত্র?
0: এমন জ্বর তো সবার আছে, আর এই জ্বরটুকু আছে বলেই তো আমরা বেঁচে আছি রিয়া।
1: কই, আমার তো জ্বর নেই, ছুঁয়ে দেখো।
0: ছোবো?
1: বলছি তো।
0: আচ্ছা বেশ, এই তো ছুঁয়েছি, আমার শরীরে তাপ বোধ হয় তোমার শরীরে ছড়াচ্ছে রিয়া।
1: আমাকে, আমাকে ছেড়ে দাও সুমিত্র, আমার, আমার সারা শরীর কাঁপছে, দেখো এত ঘাম হচ্ছে কেন।

0: আমার শরীর যেন অবশ হয়ে যাচ্ছে।
1: ও ঠিক আছে, তোমার বুকের ব্যথাটা কি আগের চেয়ে বাড়ছে?
0: আমি ঠিক বুঝতে পারছি না, কান পেতে শোনো তো।
1: কি শুনবো রিয়া?
0: শ্বাস নেবার সময় আমার বুকের ভেতরে ঝড়ের মতো একটা আওয়াজ হতো, দেখো তো সেরকম কিছু। আমি আমি খাটে শুয়ে পড়ছি, তুমি এখানটায় মাথা রেখে
1: দেখি। কই তেমন কিছু তো রিয়া, তোমার ভয়েলের ফ্রকে কত ফুল লতা পাতা আঁকা, কিন্তু আকাশ নেই কেন?
0: আকাশ
1: আকাশ আকাশ আকাশটাই তোমার হারিয়ে গেছে রিয়া।
0: আমি তো মাথার উপর ছাদ ছাড়া আকাশ দেখিনি কোনোদিন।
1: আমি তোমাকে আকাশ দেখাবো রিয়া।
0: দেখাবে সৌমিত্র? আমার যে আর অসুখ ভাল লাগে না, তুমি তুমি আজই আমাকে আকাশ দেখাতে নিয়ে চলো সৌমিত্র।
1: আজ না না অন্যদিন দেখাবো।
0: না না না আজই, আজ বাবা মা দেরি করে ফিরবে, দাদা পিকনিকে গেছে, তুমি আমাকে ছাদে নিয়ে চলো, আকাশ দেখাবে, চলো না।
1: বেশ চলো, আমার হাতটা ধরো।
0: এই তো
1: এই তো ঠিক আছে, এবার চলো আস্তে আস্তে করে
0: চলো।
1: এই তো ভেরি গুড, চেষ্টা করো রিয়া, চেষ্টা করো, আস্তে আস্তে করে। হ্যাঁ এই তো সুন্দর, একটু চেষ্টা করো। এই তো রিয়া, আমরা আমরা ছাদের সিঁড়ির কাছে এসে গেছি।
0: কিন্তু কিন্তু সৌমিত্র, এত সিঁড়ি এত সিঁড়ি আমি উঠব কি করে?
1: বাহ, নইলে তুমি আকাশ দেখবে কি করে রিয়া?
0: আমার আর আকাশ দেখা হলো না সৌমিত্র।
1: কেন দেখি, তুমি তুমি বসে পড়লে কেন? ওঠো রিয়া ওঠো, তোমায় আকাশ দেখতে হবে।
0: আমি পারবো না, আমি কিছুতেই পারবো না।
1: পারতেই হবে রিয়া, পারতেই হবে, তোমাকে পারতেই হবে।
0: সিঁড়ি ভাঙতে গিয়ে আমার হাড়টা যদি থেমে যায়?
1: যাবে না যাবে না রিয়া, যাবে না, আমি বলছি তোমার কোনো ক্ষতি হবে না। তুমি ওঠো, আমার হাত ধরো। হ্যাঁ
0: আমার হাতটা ধরো।
1: আমি ধরেছি, তুমি কিচ্ছু হবে না রিয়া, আমি আছি তোমার সাথে, কোনো ভয় নেই, কোনো ভয় নেই রিয়া, ওঠো ওঠো। এই তো এই তো আমরা প্রথম ধাপটা ঢুকে গেছি। হ্যাঁ রিয়া ক্যারি অন, রিয়া ক্যারি অন, তোমার আকাশ দেখতে হবে।

0: যাচ্ছি।
1: দেখ ছাদে উঠলে, ছাদে উঠলে তোমার সব কষ্ট চলে যাবে। ওঠো ওঠো রে ওঠো, আর মাত্র তিনটে সিঁড়ি, 1 2 3।
0: এখনো এখনো তিনটে,
1: একটা তো পেরিয়ে গেল, আর মাত্র দুটো।
0: আমাকে আমাকে ভালো করে ধরো,
1: আমি ধরে আছি। ওঠো ওঠো, আর মাত্র একটা, আর তারপরে ছাদ। আর ছাদ মানে আকাশ, আমি আকাশ দেখবো, তুই আকাশ দেখবে না?
0: দেখবো দেখবো সুমিত্র, আমি আকাশ দেখতে চাই। আমি
1: এই তো রিয়া, আমরা এসে গেছি, তুমি ছাদে উঠেছো, দেখো রিয়া দেখো।
0: আমি কি দেখছি সুমিত্র, এই যে আলোর বন্যা, আলোর সমুদ্র।
1: তুমি একটু রেস্ট নাও, তোমার সারা শরীর ঘামে ভিজে গেছে।
0: না না, আমি আমি ঠিক আছি, কোনো কষ্ট নেই আমার। আমি আমি তো আমি তো আকাশ দেখছি সুমিত্র, আমার আমার মাথার উপর কি সুন্দর ঝকঝকে নীল আকাশ।
1: তোমাকে এত খুশি কোনো দিন দেখিনি রিয়া,
0: এত সুখ কখনো পাইনি।

0: মাথার উপর বিশাল আকাশ, ওদিকে সূর্য, অথচ দেখো কি মিষ্টি নরম আজকের রোদ। আমার মুখের দিকে কি দেখছো অমন করে?
1: আমি আজ শুধু তোমাকেই দেখছি রিয়া, শুধু তোমাকে।

0: কোথায় হারিয়ে যাচ্ছি?
1: রিয়া, তোমার আর কোনো কষ্ট হচ্ছে না তো?
0: না, এখন আর কোনো অসুখ নেই আমার সুমিত্র। আমার এই সুখের দিনে তুমি আমাকে কিছু উপহার দেবে না?
1: উপহার দেব রিয়া, দেব রিয়া।
2: অনিল ঘড়াইয়ের কাহিনী অবলম্বনে এক মুঠো রোদ নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ নিমাই বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন বাবা ব্রজসুন্দর দাস, মা যুথিকা দে, ডক্টর সেন শঙ্কর রায়চৌধুরী, পূজা অরুণিমা ঘোষ, সৌমিত্র দেবজ্যোতি ঘোষ ও রিয়া রূপা ভট্টাচার্য। গীতিকণ্ঠ সুতপা দত্তগুপ্ত।
3: নাটকটি এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা বলতে কেবল সীমান্ত রক্ষা বোঝায় না, অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য, সার এবং সাইবার নিরাপত্তাও এর অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মোকাবিলায় গ্রাহকদের সহায়তা করার জন্য সরকার তেল বিপণনকারী সংস্থাগুলিকে প্রায় 1,23,000 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্তে পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচল ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। কলকাতায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া ও প্রতাপ রাও যাদবের উপস্থিতিতে আজ নবান্নে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছি বিস্তারিত খবরে। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর পাক প্রশাসন ও পুলিশের দমনপীড়নে 30 জনেরও বেশি মানুষের মৃত্যু এবং আহত হয় উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই দমনপীড়ন বিষয়ে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি দেওয়া প্রয়োজন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পাকিস্তান থেকে প্রচুর ভুয়ো খবর ও ভিডিও প্রকাশ পাওয়ার পর নতুন দিল্লি নজর রাখছে, মানবাধিকার লঙ্ঘন থেকে নজর ঘোরাতেই পাকিস্তানের এই প্রচেষ্টা বলে তিনি জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি প্রাণ হারিয়েছেন, আহত 200 বেশি। অর্থনৈতিক এবং রাজনৈতিক একাধিক অভিযোগকে কেন্দ্র করে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামাজিক জোট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এরপরই উত্তেজনা বাড়তে থাকে। রাওয়ালকোট, মুজাফরাবাদে বিক্ষোভকারী ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি খারাপ হওয়ায় যোগাযোগের উপরে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি নিশ্ছিদ্র বন্ধ চলছে। ভীমবার ও কোটির মতন শহরে পাকিস্তান বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। সাধারণ নাগরিকদের ওপর পাক প্রশাসনের দমনপীড়ন বিশ্বের বিভিন্ন দেশের তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে ভারতের বিদেশ

0: স্বীকৃতি এখন দেশের মূল জাতীয় লক্ষ্যগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। সামাজিক সুরক্ষা ও জাতীয় উন্নয়নের উপর গুরুত্ব আরোপকারী সরকারের অগ্রাধিকারের বিষয়গুলোর সঙ্গে বিদেশ নীতি ও কূটনীতিকে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর জয়শঙ্কর বলেন, বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা বলতে কেবল সীমান্ত রক্ষা বোঝায় না, এর আওতায় অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য, সার এবং সাইবার সক্ষমতা সংক্রান্ত নিরাপত্তাও অন্তর্ভুক্ত।
1: The amount of time we have spent engaging countries who are oil providers, gas providers, within that LNG, LPG, fertilizer, manufacturers, traders, because this is a national priority. So the foreign policy continuously is in sync with what are actually the prime national goals of the moment.
0: ডক্টর জয়শঙ্কর বলেন যে প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট কিংবা কোভিড-19 মহামারীর মতো প্রতিকূল পরিস্থিতিতে যখনই কোনো প্রতিবেশী দেশ সংকটে পড়ে, বিশ্ব তখন ভারতকে ফার্স্ট রেসপন্ডার বা সবার আগে সহায়তাকারী হিসেবে দেখে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারত কীভাবে বিশ্বব্যাপী জটিলতাগুলো সফলভাবে সামাল দিচ্ছে, মন্ত্রী সেই বিষয়টিও তুলে ধরেন। উপসাগরীয় অঞ্চলে নিজেদের গভীর কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার পাশাপাশি ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গেও ভারত তার স্বাধীন সম্পর্ক বজায় রাখছে। এছাড়া ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর সঙ্গে ভারতের ভারসাম্যপূর্ণ সম্পর্কের উপর তিনি বিশেষ জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে কুয়েতের আমির শেখ মেসাল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন তারা। ওই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক স্তরে আলোচনার কথা পুনর্ব্যক্ত করেন। কুয়েতে বসবাসরত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী কুয়েতের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন। অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি থেকে গ্রাহকদের সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার তেল বিপণনকারী সংস্থাগুলিকে প্রায় 1,23,000 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের প্রথম 78 দিনের জন্য সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে আবগারি শুল্ক হ্রাসও অন্তর্ভুক্ত হয়েছে। সূত্র অনুসারে সোনার আমদানি কমেছে। সোনার ওপর উচ্চহারে আমদানি শুল্ক এবং অন্তত 1 বছর সোনা না কেনার জন্য প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে যে আবেদন রাখেন, তারই ফলশ্রুতিতে এই আমদানি কমবে। ওই সূত্র অনুসারে অর্থনীতির বিকাশ চাপের মধ্যে নেই। ওই সূত্র আরও জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে সারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরকার কৃষকদের ভর্তুকিযুক্ত হারে সার সরবরাহ করছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আগামীকাল থেকে 2 দিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে তিনি সে দেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারান্তা টকসে অংশগ্রহণ করবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সেই দেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচল ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলোকে বিমানবন্দর এবং সমুদ্রবন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, আধুনিক এবং প্রযুক্তিচালিত সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তোলার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্ল্যাটফর্মটি বিকশিত ভারত 2047-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলো শুধু সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণই বাড়ায়নি, পাশাপাশি অবৈধ দখলদারদের সরিয়ে দিয়েছে।
2: आज मैं डिटेल अभ्यास के बाद कह सकता हूं कि लैंड पोर्ट का इस तेजी से विकास होने के बाद न केवल व्यापार बढ़ा है, न केवल सुरक्षा सुनिश्चित हुई है, परंतु सीमावर्ती क्षेत्र के संपूर्ण विकास की परिकल्पना में सीमांत गांवों और सीमांत जिलों के अंदर जो पलायन की सबसे बड़ी समस्या थी, इसमें भी लैंड पोर्ट ने एक प्रकार से बहुत महत्वपूर्ण योगदान दिया।
0: প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের সীতাপুরে পূর্বতন ক্যান্টনমেন্ট অঞ্চলে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সহ 250 মেগাওয়াট সৌরবিদ্যুতের একটি প্রকল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে। প্রায় 850 একর

0: পাহাড়ি জমিতে এই প্রকল্পটি গড়ে উঠবে। প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে বড় মাপের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন সংক্রান্ত এটি প্রথম প্রকল্প। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের প্রস্তুতিতে আজ বিকেলে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া এবং আয়ুষ বিষয়ক মন্ত্রী প্রতাপ রাও যাদব। শীর্ষ আমলা, পুলিশ কর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান সচিব ও কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন। উল্লেখ্য, আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে দেশের মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতায়। এই উপলক্ষে কলকাতা তথা পশ্চিমবঙ্গে নজিরবিহীন কর্মসূচির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। গঙ্গার ঘাটগুলিকে কেন্দ্র করে বৃহৎ যোগ শিবিরের আয়োজন, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখার বিষয়ে মূলত বৈঠকে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। জানা গেছে, এবছরের যোগ দিবসকে শুধুমাত্র একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি হিসেবে নয়, বরং একটি গণ আন্দোলনের রূপ দিতে চায় সরকার। শুধু প্রশাসন নয়, স্কুল পড়ুয়াদের এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে ইতিমধ্যেই 7 জুন থেকে 21 জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচির জারি করা হয়েছে। এদিকে সরকারের পরিকল্পনা অনুযায়ী 14 জুন থেকে বিশেষ নিবন্ধন অভিযান শুরু হবে। একটি নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে মিস কল দিয়ে সাধারণ মানুষ গিনেস রেকর্ড প্রচেষ্টায় অংশ নিতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার গত 10 বছরে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে শ্রী নাড্ডা উপস্থিত ছিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তর পশ্চিম ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পশ্চিম রাজস্থান ও বিদর্ভ অঞ্চলে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। কর্ণাটক উপকূল, কেরল, মাহে এবং কর্ণাটকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 2 দিনে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, রায়লসীমা, তামিলনাড়ু, পুদুচেরি এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী আগরতলায় শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। হিন্দুস্তান কপার লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্ট পদে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, বাণিজ্য, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শাখার অধীনে স্নাতকরা আবেদন করার সুযোগ পাবেন। এছাড়াও যারা ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি ডিগ্রি অর্জন করেছেন তারাও আবেদনের সুযোগ পাবেন। সিনিয়র ম্যানেজার হিসেবে অনূর্ধ্ব 47 বছর, ম্যানেজার পদে অনূর্ধ্ব 42 বছর এবং ডেপুটি ম্যানেজার পদে অনূর্ধ্ব 40 বছর বয়সীদের আবেদন গ্রহণ করা হবে। উল্লিখিত পদে নিযুক্তরা 93,400 টাকা থেকে 1,30,760 টাকা পারিশ্রমিক পাবেন। ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইনে ফর্ম পূরণ করে সমস্ত নথি পেশ করতে হবে। আগামী 25 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন মূল্য 500 টাকা। কবে ইন্টারভিউ হতে চলেছে তা ওয়েবসাইট মারফত জানতে পারবেন। বিস্তারিত জানতে লগ ইন করুন www.hindustankopar.com এ। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

শুনছিলেন এক প্রধান গান পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সুভাষিত সকাল 6:10, রবিকিরণ সকাল 7:05, অভিজ্ঞাপন সকাল 7:45, সকাল 8:40, যুববাণী। হিন্দি ছায়াছবির গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 10।

সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। বাংলা ছায়াছবির গান শুনবেন সকাল 11:00। বেলা 1:05 আধুনিক গান। বেলা 1:40 শুনবেন লোকগীতি শিল্পী অনিতা সাহা। মায়া রায়ের কণ্ঠে শুনবেন রাগ প্রধান গান। বেলা 1:50 চিত্রগীতি, বিকেল 5:10 চাকমা গান, বিকেল 5:45 শিল্পী কানন চাকমা। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান সন্ধ্যে 6:05 ঘর গৃহস্থের আসর। সন্ধ্যে 6:30 এরপরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ক্রীড়া প্রসঙ্গ রাত 8:05 নজরুলগীতি শুনবেন রাত 9:00 শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 9:30। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি আধুনিক গান শুনবেন রাত 10:15 শিল্পী শুভমিতা। ককবরক অনুষ্ঠানে থাকছে সকাল 6:25 হায়ংনি খোরাং, বেলা 12:00 লীনা মুনি জরা। এছাড়াও সন্ধ্যে 7:00 রয়েছে অন্যান্য ককবরক অনুষ্ঠান। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকাসমূহ আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 30.8°C, সর্বনিম্ন তাপমাত্রা 26°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 58%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33°C এবং 26°C মধ্যে। বিকেল 5:30 পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ 42.2 মিলিমিটার। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা, আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিওগুলিতে এখন সময় রাত 10:30। জয় হিন্দ।